শরৎ আমাদের অনেক রকম রূপে ধরা দেয়। আসলে শরতের রংটি একেবারে আমাদের প্রাণের রং। কখনো সেটা কাঁচা বড্ড নরম, আবার ওই যে রৌদ্রটি যেমন কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা, এইরকম শরতের অনেকগুলো রং। আর সেই রং আমাদের মনকে অদ্ভুতভাবে দোলা দিয়ে যায়, আর এই জন্যই বোধ হয় শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে। এই শরতেই আমাদের প্রাণটা কেমন যেমন করে ওঠে, যেরকম বর্ষায় আমাদের হৃদয়ের ভেতর মহলকে নাড়িয়ে দেয়, যেমন বসন্তে আমাদের বাইরের মহলের যৌবনকে নাড়া দেয়, ঠিক সেই রকমই শরৎ।

এসে আমাদের প্রাণে কেমন দোলা দিয়ে যায়। বর্ষার পর ওই যে বললাম, পেঁজা তুলোর মতন আকাশ, নরম আকাশ, আর সেটাই আমাদের কাছে অদ্ভুত হয়ে ধরা দেয়। শিউলি ফুল আর আগমনের সুরে শরৎ যখন আমাদের কাছে আসে, তখন সত্যি আমরা বড় আনন্দে থাকি। কখন সেই সময় আসবে আমাদের এই শরৎ, একের পর এক আমাদের তখন উৎসবের কাল। শরৎ শুধু যে আমাদের প্রাণটাকেই অন্যরকম করে দেয় তা নয়, আমাদের এই উৎসবে আমাদের নিজেদেরকে একদম নিজের মতন করে আমরা মেতে উঠি আমাদের এই উৎসবে। আর সেখানেই শুধুমাত্র যে শরতের কাল বা রং তা নয়, এই সময় এই শরৎ বয়ে আনে কত কথা। বহু বাইরের মানুষ যারা বাইরে থাকেন, তারা এই সময় দেশে তাদের নিজের নিজের বাড়িতে আসেন এই পুজোর সময়। অনেক মানুষ যারা বাইরে কাজে যান, তারা ফিরে আসেন এই সময়। দেখা হয় অনেক পুরনো মানুষের সাথে, অনেক মানুষের সাথে দেখা হয়, প্রাণের কথা হয়, যাদের সাথে অনেক দিন পর হয়তো দেখা হলো। সুতরাং শরৎ আমাদের কিন্তু একেবারে সবাইকে এক করে দেয়। আর সেই কারণেই বোধহয় ওই যে শরৎ যখনই আসে, তখনই আমাদের মনে হয়, হ্যাঁ, এইবার হয়তো আমাদের পালে হাওয়া লাগলো। আর আমরা সেই আশাতেই বসে থাকি, কখন আমাদের পালে হাওয়া লাগবে আর আমরা এগিয়ে যাব আমাদের ঠিক ওই নতুন তরণী বেয়ে, তত্তরিয়ে এগিয়ে যাব আমাদের নতুন গন্তব্যে।

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সত্যি রাত প্রহালো। এই শারদ প্রাতে রাত যেমন শেষ হলো, আস্তে আস্তে কখন যেন এক ঘন্টা পেরিয়ে গেল সেটাও বোধ হয় বোঝা যায় না। আর এক ঘন্টা পেরোতে পেরোতেই সময়ও জানান দেয়, ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলে দেয় সময় কিন্তু একদম শেষ, তাই আজ এখানেই থামতে হবে। তবে যেতে যেতে যে কথা বলবো, সময় অনেকটাই বয়ে গেছে, রাত পোহালো, নতুন দিন নতুন সময়, একেবারে চতুর্থী নাকি পঞ্চমী, নতুন শারদ প্রাতের নতুন কথা, নতুন আলোচনা, নতুনভাবে শুরু নতুন দিনের। আর সেই দিনে সবাইকে অনেক অনেক পূজোর শুভেচ্ছা, কারণ তিনি আসছেন। এইটাই আমাদের বাঙালির কাছে, অন্তরের কাছে, বাঙালির মনে এক অদ্ভুত দোলা দেয়, আর সে দোলা আমরা এগিয়ে নিয়ে যাই। কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই সবার পুজো ভালো কাটুক, আবারও কোনো একদিন আসবো এরকম গানের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। এখন সময় বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1

দুর্গাপূজোর পঞ্চমী তিথি, আর মা এসেছেন দ্বারে। মা যখন আসেন দ্বারে, সারা পৃথিবী আনন্দময় হয়ে ওঠে, আলোতে উৎসবে উদ্ভাসিত হয় এই ধরনের ধূলিকণা। ধনী দরিদ্র নির্বিশেষে সকলে মেতে ওঠে প্রাণের উৎসবে। শুভ মহাপঞ্চমীর সুপ্রভাতে আপনাদের সঙ্গে আমি আপনাদের বেতার বন্ধু অর্পিতা। দুর্গাপূজোর হার্দিক শুভকামনা, শুভ মহাপঞ্চমী। আর আজকে কথা হবে মা দুর্গাকে নিয়েই, কারণ এই উৎসব মুখরিত দিনগুলিতে আমরা জানি আজকের দিনটি প্রস্তুতির সূচনা। মণ্ডপে মণ্ডপে দেবী তো অনেক স্থানে এসে গিয়েছেন, কিন্তু মূলত যে আমরা পালন করে আসি যে রীতি, যে উৎসব এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে যা কিছু প্রস্তুতির, আজকেই শেষ পর্ব। আর নবরাত্রির এই পঞ্চম দিনে দেবী দুর্গার স্কন্দমাতা রূপের পুজো করা হয়। আসলে স্কন্দ কার নাম আমরা সবাই জানি, কার্তিকেয়। এবং সেই ভগবান কার্তিকের মাতার রূপ স্কন্দমাতা, তার আজকে আরাধনা। সমস্ত সন্তান সন্ততিকে নিয়ে মা তার চারটি ছেলে মেয়েকে নিয়ে আসছেন আমাদের ঘরে, এবং আমাদের সকলের মঙ্গল কামনা নিয়ে তিনি আসছেন। এই সূত্র ধরেই চলে যাব গানে।

আজ নবরাত্রির নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতার পূজা। আমরা পঞ্চমী তিথিতে দাঁড়িয়ে আছি, দেখতে দেখতে মহালয়া অতিক্রম করে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী অতিক্রম করে আজ পঞ্চমী। আসলে মা যখন আসেন, সেই আসছেন সেই অনুভূতিটাই অপূর্ব সুন্দর। তিনি যখন চলে আসেন, দেখতে দেখতে যেন দুর্গাপুজোর দিনগুলি পেরিয়ে যায়। মা দুর্গার পঞ্চম যে রূপ স্কন্দমাতা, আগেই বলেছি কার্তিকেয়, তার অপর নাম স্কন্দ, যিনি কিনা দেবাসুর সংগ্রামে ছিলেন সেনাপতি, দেব সেনাপতি, এবং এই স্কন্দের মা স্কন্দমাতা নামে পূজিতা। কৌমারী দেবী এবং স্কন্দমাতা কোথাও গিয়ে এক, কোথাও গিয়ে আমরা আবার দেখতে পাই স্কন্দমাতার বাহন, কিন্তু কার্তিকেয়র যে বাহন সেই বাহনই ময়ূর। দেবী স্কন্দমাতার কথা জানা যায় স্কন্দ পুরাণ থেকে। অসুররাজ তারক বর লাভ করেছিল, কেবল শিব এবং দুর্গার পুত্রই তার প্রাণ বধে সক্ষম হবে, তাই দেবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সহজেই সে দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়েছিল এবং সতী দেহত্যাগ করেছিলেন তার ঠিক আগে। শিবও হয়েছিলেন ধ্যানমগ্ন, তাই দেবতারা দুর্গাকে পুনরায় জন্মগ্রহণ করার অনুরোধ করলেন। দুর্গা শৈলপুত্রী রূপে গিরিরাজ হিমালয়ের গৃহে জন্ম নিলেন। তারপর ব্রহ্মচারিণী রূপে শিবকে পতি রূপে পাওয়ার জন্য করলেন কঠোর তপস্যা। শেষে শিবের সঙ্গে তার বিবাহ হল। তারপরে যথাসময়ে জন্ম হল শিব দুর্গার পুত্র কার্তিকেয়র, এবং এই কার্তিকেয়র ছিল বলা হয় ছটি মাথা, তাই তিনি পরিচিত ছিলেন সরানন। এই সরানন স্কন্দই তারকাসুরকে যুদ্ধে পরাজিত করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, আর তাই তারকাসুর বধে দেবতাদের সাহায্য করেছিলেন বলেই স্কন্দ এবং স্কন্দের মাতা, তাই মাতা পুত্রের পূজা একসঙ্গে করাই নিয়ম। আসলে এই যে স্কন্দ মাতা, তার মানে তিনি মা, জগৎ জননী মা শুধু নন, তিনি স্কন্দেরও মাতা।

এবং বারবার দেবী দুর্গার বিভিন্ন রূপ যদি আমরা পর্যালোচনা করি, দেখব সেই দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য তিনি বারবার আবির্ভূত হয়েছেন।

सिंहासनगतानि तं पद्माश्रितकरदया शुभदास्तु सदा देवी स्कंदमाता जशस्विनी। এই যে দেবী স্কন্দমাতা, আজকে তার আরাধনার দিন। বলা হয় এই দিনে স্কন্দমাতার যদি আরাধনা করা হয়, ভক্তের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং এই মর্ত্যলোকে সে পরম শান্তি সুখের অনুভব করে। মোক্ষের দ্বার তার কাছে নিজ থেকেই সুলভ হয়ে যায়। স্কন্দমাতার উপাসনা করলে বালকরূপ স্কন্দ ভগবানেরও আরাধনা শতই হয়ে যায়। এই বৈশিষ্ট্য এই দেবী মূর্তির আছে। আসলে সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী স্কন্দমাতা, তাই তার উপাসনা যারা করেন তারা বলা হয় সূর্যেরও আশীর্বাদ সম্পন্ন হন। দেবী স্কন্দমাতার যদি রূপের দিকে আমরা ভালো মন দিয়ে লক্ষ্য করি, দেখব ভগবান স্কন্দ বালক রূপে তার ক্রোড়ে অবস্থান করছেন। আর স্কন্দ মাতৃস্বরূপিণী দেবী চতুর্ভুজা, তিনি দক্ষিণের ওপরের হাতে স্কন্দকে ধরে আছেন, নিচের হাতটিকে উপর দিক করে তাতে পদ্মফুল নিয়েছেন, বামের উপরিতস্থ হাতটি নিচে নেমেছে বরাভয় মুদ্রা রূপে, আর নিচের হাতটি ওপরে রয়েছে পদ্মফুল ধারণ করে। সর্বাঙ্গী দেবী শুভ্রবর্ণা, পদ্মের উপরে উপবিষ্টা, সেই জন্য এই দেবীকে পদ্মাসনা দেবীও বলা হয়। এই স্কন্দমাতাও কিন্তু সিংহকে তার বাহন রূপে রাখেন, তবে কিছু কিছু মূর্তিতে ময়ূর বাহনও কিন্তু আমরা দেখতে পাই।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। এই গানটি শুনতে শুনতে রবীন্দ্রনাথ যেভাবে শরৎকে দেখেছিলেন সেই শাহজাদপুরে পদ্মা পাড়ে, ঠিক তেমনই যেন রূপ আমরা দেখতে পাই শরতের সেই অমল সুন্দর রূপ। সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে নীল আকাশে, অদ্ভুত শিউলি ফুলের এক মিষ্টি সুবাস ভেসে আসছে বাতাসে, মন কেমন করা উদাস এক পথিকের মন ঘুরে বেড়ায় সমস্ত পৃথিবীতে। জল স্থল অন্তরিক্ষে মায়ের আগমনী বার্তা, এবং মা যে আসছেন অদ্ভুত অদ্ভুত এক অনুভূতি কিন্তু আমাদের হৃদয়ে উদ্বেল হয়ে ওঠে। গল্প বলছি মহাপঞ্চমীর তিথির, দেবী দুর্গার এই তিথিকে কেন্দ্র করে আছে কতই না প্রথা। 1757 সালে শোভাবাজার রাজবাড়িতে যখন রাজারণ নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়ির পূজা শুরু হল, সেইখানের একটি গল্প আছে যে দেবীর যে এক চালার প্রতিমা রাজবাড়ির নাটমন্দিরে তৈরি হয়, আর পঞ্চমীর দিন দেবীর অঙ্গরাগ বা রূপটানের কাজ শেষ মুহূর্তের ছোঁয়া পায় এবং অন্তর্মহলি উৎসবের ব্যস্ততা চরম রূপ নেয়। এই যে অঙ্গরাগ বা রূপটান, এই কাজ বিশেষ করে যে চক্ষুদান, চক্ষুদানের একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতিটুকুনি সেটা কিন্তু এই পঞ্চমী তিথিতেই সম্পূর্ণ হয়। তেমনি জোড়াসাঁকোর যে দাঁড়াবাড়ির পুজো, আমরা জানি বৈভব এবং প্রতিমার অপরূপ স্বাদের জন্য বিখ্যাত, বলা হয় কলকাতার সেই বাবু কালচারে মা নাকি শিবকৃষ্ণ দাঁড়াবাড়িতে গহনা পড়তে আসেন। সেই গহনা পড়তে আসার গল্প আমরা জানি ইতিহাস বিখ্যাত, তো এই পঞ্চমী তিথিতেই সেই দাঁড়াবাড়ির প্রতিমার সোনার এবং রূপোর গয়নায় পঞ্চমীর দিনই দেবীকে অলঙ্কারে সাজিয়ে তোলা হয়। এবং দাঁড়াবাড়ির পুজোতে নাকি স্বয়ং মা শারদা এসেছিলেন। পঞ্চমীর দিন যখন দেবীকে সম্পূর্ণ রূপোর ডাকের সাজ গয়নায় সাজিয়ে, সোনার গয়নায় সাজিয়ে নাটমন্দিরে আলো জ্বালানো হয়, সেই রূপ দর্শনের জন্য পঞ্চমীর রাত থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। এইরকম কত না গল্প জড়িয়ে আছে কলকাতার দুর্গাপুজোর ইতিহাসের সাথে, তাই তার সাথে সাথে এই তিথিকে নিয়ে আর এই কলকাতার দুর্গাপুজোর ইতিহাসের পঞ্চমী তিথিরতে কী কী হয় আপনাদেরকে জানিয়ে রাখি। শুরু করুন পুজো প্রস্তুতি।

দেবী দুর্গা আমাদের হৃদয়ে বসবাস করেন এবং তার বাসস্থান আমাদের অন্তরে। এই যে বসবাস তিনি করেন আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে সারা বছর তিনি থাকেন। তো আবার যখন শরৎ আসে, অকাল বোধন হয়, তখন আবারও সেই হৃদয়ে বাসিনী দেবীর আমরা চাক্ষুষ করি। সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে এই পঞ্চমীর দিন থেকেই চণ্ডীপাঠের শব্দে চারিদিক মুখরিত হয়ে ওঠে। দেবী মূর্তির রং বড় বাড়িতে তপ্ত কাঞ্চন বর্ণের মতো। যখন পঞ্চমীর সন্ধ্যায় প্রতিমার সামনে মঙ্গল ঘট স্থাপন করা হয়, তখন মনে হয় যেন পুরনো কলিকাতা আবারও যেন প্রাণ ফিরে পেয়েছে। আর পাথুরিয়াঘাটার খেলাত ঘোষদের বাড়ি, যার নাট মন্দির এবং বিখ্যাত, এবং পঞ্চমীর তিথিতে দেবীর বিশেষ অধিবাস এবং বোধন পর্ব হয়। আর পঞ্চমীর দিন থেকে এদের বাড়িতে এক বিশেষ ধরনের সুক্ত এবং ছানার সন্দেশ তৈরি হয়। রাজকীয় এই বাড়ির বেলজিয়াম ক্লাসের যে ঝাল লণ্ঠনগুলি আছে, যখন পঞ্চমীর সন্ধ্যায় জ্বলে ওঠে, এক অদ্ভুত মায়াবী আলোর সৃষ্টি হয়, মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। আসলে বনেদি বাড়ির সাথে কলিকাতার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। এবং সত্যি কথা বলতে, যখন এই বারোয়ারি পূজা ছিল না, ছিল বনেদি বাড়ির পূজা, তখন তো এই তিথি মেনে তিথিতে কি কি করা উচিত সেই সব মাহাত্ম্যগুলি নিয়ম নিষ্ঠা ভরে এরাই পালন করতেন। কলিকাতার ইতিহাস, দুর্গাপুজোর ইতিহাস সুপ্রাচীন। আর মহাপঞ্চমী তিথি আপনারা সকলে, অর্পিতা আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছে।

যে কালী সেই নাকি দুর্গা। আসলে বলা হয় যখন অষ্টমী থেকে নবমী তিথির সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পুজো হয়,

যিনি চণ্ড এবং মুণ্ড দুই অসুরকে বধ করেছিলেন, সেই চামুণ্ডা কিন্তু দেবী কালী, মহাকালী। আসলে যিনি দুর্গা তিনিই তো কালী। আজ মহাপঞ্চমী তিথিতে আমরা কথা বলছি দেবী দুর্গার বিভিন্ন যে নবরাত্রির স্কন্দমাতা রূপ, আজকে পঞ্চমী তিথিতে সেই রূপ, আর এবং পঞ্চমী তিথিতে বনেদী বাড়ির যে বিভিন্ন ধরনের নিয়ম নিষ্ঠা রয়েছে কলিকাতার ইতিহাসের সাথে, তারও কিছু গল্প আপনাদের সাথে ভাগ করে নিলাম। আর শুনছি গান, আর শারদীয়ার গান আমাদের মন ভালো করে।

শরৎ যখন আসে তখন ওই যে বললাম নয়ন ভোলানো রূপ দেখে প্রকৃতির এবং মায়ের আমাদের হৃদয়ে উদ্বেলিত হয়। আসলে শরৎকাল যে কখন শুরু হয় এবং শেষ হয়, বিশেষ করে শেষ যখন হয় হেমন্তের যখন সন্ধিকাল, তখন বড় বিষণ্ণ লাগে। দুর্গাপূজাই যে আসছে, আজকে পঞ্চমী, গতকাল ছিল চতুর্থী, এই ছিল ভালো লাগা, কিন্তু এলেই যেন একদম ফুরিয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই দুর্গাপুজোর যত গল্পই বলি না কেন, সময় যে সীমিত, আজকের মতন আবারও মন ভালো করা গান দিয়ে এই পর্ব থেকে প্রভাত বিনার অর্পিতা বলবে বিদায়। মনের মেলোডিতে 1:30 আপনাদের সাথে কথা হবে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোতে ভীষণ ভীষণ আনন্দ।

0: আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: सुबह की शुरुआत आपके साथ, सुन रहे हैं सुहानी सुबह, सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি আবারও। আজকে যেহেতু শুভ মহাপঞ্চমী আর পুজোর সূত্রপাত একেবারে জোর কদমে শুরু হয়ে গিয়েছে, আর পুজো মানেই উৎসব, আনন্দ এবং সমস্ত দুঃখ ভুলে থাকা, আজকে আপনাদের জন্য বিষয় 9903050992 এই বিষয় নিয়েই আপনারা লিখতে আসবেন আপনাদের বার্তা। আমরা রবীন্দ্রনাথের সেই গল্পটি পড়েছি ইচ্ছাপূরণ। ইচ্ছাপূরণে আমরা সবাই জানি যে সেই গল্পে কি ছিল। ছেলে সুশীল বাবা সুবলচন্দ্রের মতো হতে চাইত এবং বাবা সুবলচন্দ্র ভাবতেন ছেলে সুশীলের মতো আবার যদি জীবন ফিরে পান নিজের ভুল ত্রুটিগুলিও সংশোধন করবেন। আর ছেলে সুশীল ভাবত বাবা সুবলচন্দ্রের মতো যদি প্রাজ্ঞ বিজ্ঞ প্রৌঢ় হতে পারে তাহলে কেউ তাকে পড়াশোনার জন্য বলবে না, কেউ তাকে শাসন করার জন্য বকবে না। তো এইভাবে ইচ্ছা পূরণ করার জন্য ইচ্ছে দেবী তাদের কথা শুনে তাদের ইচ্ছা পূরণ করলেন। আজকে দেবী দুর্গা আসছেন একেবারে, কালকে তার আগামীকাল তার বোধন। তো দেবী দুর্গা যদি আমাদের, আমরা সবাই জানি তিনি ইচ্ছাময়ী, তিনি ইচ্ছে ঠাকুরন। তো দেবী দুর্গার কাছে যদি আপনার শেষ মুহূর্তের জন্য ইচ্ছা পূরণ করতে হয়, যে একেবারে পুজোর তো শেষ পর্যায়ে প্রস্তুতি, কী কী ইচ্ছা পূরণ এ যাবৎ বাকি আছে, কী কী ইচ্ছা পূরণ হলে ভালো হতো, সেই ইচ্ছে পূরণ যদি ইচ্ছে দেবীর কাছে, দেবী দুর্গার কাছে আপনারা করতে চান, তাহলে কী কী ইচ্ছে পূরণ করবেন সেটাই লিখে জানান 9903050992। কিন্তু এখন চলে যেতে হবে পুজো পরিক্রমায়। পুজো পরিক্রমা সেরে এসে আপনাদের বার্তা পড়ব এবং গান শুনেও ফিরব। বাদামতলা আষাঢ় সংঘের পুজো এবং 66 পল্লীর পুজোর পরিক্রমা একটু করে আসি।
1: ৮৭ বছরে এসে তথাকথিত থিমের বাইরে বেরিয়ে জগৎ জননী মায়ের পুজোয় ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করল বাদামতলা আষাঢ় সংঘ। শিল্পী রণ ব্যানার্জির ভাবনায় এবছর তাঁদের পরিকল্পনা স্বপ্নে পাওয়া রূপের রানী জাগ্রত মা জগৎ জননী। এখানকার পুজো প্যান্ডেল আমাদের ফিরিয়ে নিয়ে গেছে ৫০০ বছর আগের মন্দির স্থাপত্যে। বেলে পাথরের মন্দিরের আদলে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির যেখানে অধিষ্ঠান হয়েছে বহু দেবদেবীর। প্যান্ডেলের বাইরের দেয়াল দেবদেবীর মূর্তিতে সাজানো। পাশেই ৬৬ পল্লীর পুজো, যা এবছর পা দিল ৭৬তম বর্ষে। তাঁদের থিম ভাবনা তোমার পরে ঠেকাই মাথা। পুজো মণ্ডপের দেওয়াল জুড়ে বিপ্লবের কাহিনী, বিপ্লবীদের কাহিনী, দর্শনার্থীদের মনে করাবে আমাদের অতীত গৌরবের কথা। মা এখানে চিরাচরিত মমতাময়ী রূপের পরিবর্তে ধারণ করেছেন রুদ্র রূপ, যিনি প্রতিবাদিনী এক নারী শক্তি। দক্ষিণ কলকাতার বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লীর প্যান্ডেলে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: পুজো পরিক্রমা নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে, আর যেহেতু মহালয়ার পর থেকেই কলকাতায় পুজো শুরু হয়ে যায়, আর গতকাল থেকে রাস্তাঘাটে হাঁটা একেবারে দায়, কিন্তু তবুও যারা রেডিও শুনছেন 100.1 FM গোল্ড টিউন করেছেন, আমি অর্পিতা মহাপঞ্চমীতে আজকে আপনাদের জন্য রেখেছি বিষয় যে দেবী দুর্গা যদি ইচ্ছে দেবী হতেন, দেবী দুর্গা যদি ইচ্ছে ঠাকুরন হতেন, আজকের দিনে দাঁড়িয়ে কি ইচ্ছা পূরণ করতেন দুর্গা মায়ের কাছে, সেই কথা বলতে আসুন। এসেছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে। শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা সকলকে, আপনাকেও। ইচ্ছে আছে বৃদ্ধাশ্রম যদি বন্ধ হতো আর বৃদ্ধ বৃদ্ধাদের যদি হাসি ফুটত মুখে, পরিবারের সাথে যদি তারা সকলে থাকতে পারত এবং পথ শিশুদের যদি দুবেলা খাবার জুটত, তাহলে সত্যিই খুব খুশি হতাম, এই ইচ্ছে পূরণ করতে চাইছেন সৌভিক। সৌভিক লিখেছেন তার

তা আপনারাও বলুন যে দেবী দুর্গা যদি ইচ্ছে ঠাকুরুন হন, ইচ্ছে দেবী হন, তার কাছে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি অপূর্ণ ইচ্ছা আছে যেটা পূরণ করার জন্য আপনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন, ইচ্ছে ঠাকুরুনের কাছে প্রার্থনা করবেন, বা দুর্গা মা তিনিই দেবী দুর্গা এবং তিনিই ইচ্ছে ঠাকুরুন, তিনিই ইচ্ছে দেবী, যদি সেইভাবে ভাবেন তাকে। মায়ের কাছে তো আমরা আবদার করি, তাহলে কি ইচ্ছে পূরণের আবদার আপনি করবেন? 9903059 2 তে একটা গান শুনে ফিরে আসছি আবারও।

0: মা যখন আসেন আনন্দে ভরে ওঠে, আর পুজো পরিক্রমায় আমাদের যেতেই হবে। কাশি বসলেন এবং হাতিবাগান সার্বজনীন, এই দুটো পুজোর আপডেট নিয়ে আমরা আছি।
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: 89তম বর্ষে কাশি বসলেনের থিম আদিম। হারিয়ে যাওয়া ওয়ার্ল্ডি শিল্পকে তুলে ধরে এই বছর তাদের শিকড়ের খোঁজ। আদিমতার চিত্র গোটা পুজো প্যান্ডেলে। শুধুমাত্র কোনো প্রথা বা ট্রেডিশন নয়, জীবন ও সম্পর্কের প্রবহমানতা ফুটে উঠেছে তার আদিম রূপে। পৃথিবী, মানুষ এবং প্রকৃতি মণ্ডপ সজ্জায় ও প্রতিমার নির্মাণে মিলেমিশে গেছে। থিম ভাবনায় শিল্পী অনির্বাণ দাস। পুজো মণ্ডপে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: Puťo Porikrama. Puťo Porikrama.
1: ওলি গলিতে পুজো, ওলি গলির ইতিহাসকে ঘিরে আমাদের আশেপাশের চেনা পাড়া বদলে গেছে হাই রাইজের জমানায়। 92তম বর্ষে উত্তরের হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের থিম ছন্দ ছাড়া ছন্ন ছাড়া। পুরনো বাড়ি আর ফ্ল্যাট কালচারের মিশেলে ছন্ন ছাড়া কলকাতায় ছন্দ ফেরানোর বার্তা নিয়ে তাঁদের দুর্গাপুজোর আয়োজন। থিম শিল্পী রবীন রায়। প্যান্ডেলের অন্দরের দেয়ালে এক বিশেষ ধরনের কাঠের ওপর দশাবতারের ছবি, মাথার ওপরে পুরনো কলকাতায় ব্যবহৃত আর্কিটেকচার নজর কাড়ছে। হারিয়ে যাওয়া ছন্দ আর খুঁজে পাওয়া ছন্দ, মণ্ডপসজ্জায় রয়েছে এর উপাদান। কলকাতার এক টুকরো ছবি মন ভরাবে হাতিবাগান সর্বজনীনের দর্শনার্থীদের। পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: পুজোর আপডেট আপনাদের জন্য আমরা নিয়ে আসছি, কারণ আজকে মহাপঞ্চমী। পুজো পরিক্রমা গতকাল থেকেই শুরু হয়েছে, কিন্তু আজকে থেকে জোর কদমে একেবারে কোমর বেঁধে শুরু। এবং যাতে কোনো পুজো আপনারা মিস না করেন, আমরা দিতে থাকব আপডেট। আর আপনাদের বার্তা নিয়ে আমি আছি। রজত বিশ্বাস লিখেছেন, গুড মর্নিং দিদি, সকলকে জানাই মহাপঞ্চমীর শুভেচ্ছা। আমি চাই যে এই পুজোর মধ্যে কেউ যেন কষ্টে না থাকে, সবাই যেন হেসে খেলে বাঁচেন, কারণ পুজো সবার, আমি একা আনন্দ করব এটা হতে পারে না। আপনারা বার্তা নিয়ে আসছেন, আরও একটা বার্তা পড়ে দিই। লিখেছেন, শুভ পঞ্চমী, শুভ মহাপঞ্চমী। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী, কলকাতা সত্তর থেকে দেবী দুর্গা এবং ইচ্ছা দেবীর কাছে আমার একটাই ইচ্ছে, আমার পরিবারের সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার জীবনের সব কষ্ট দুঃখ যেন মা দূর করে দেন। সামনের দিনগুলো যেন আনন্দে শান্তিতে কাটে, পুজো সবার ভালো কাটুক, জয় মা দুর্গা। আসলে এই চাহিদা ইচ্ছে দেবীর কাছে সবার। দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন সোমনাথ ঘোষ, শুভ মহাপঞ্চমী, আমার আবদার যেন সৎভাবে থাকি আর জীবনে যেন ভিটামিন এম মানে মানি সাপ্লাই ঠিক থাকে, বা টাকার যেন কোনো অপূর্ণতা না থাকে, টাকা যেন পরিপূর্ণভাবে থাকে, টাকার অভাব যেন না হয় এবং সৎভাবে যাতে জীবনযাপন করতে পারেন, এটাই সোমনাথদার ইচ্ছা। ইচ্ছা দেবী মা দুর্গা নিশ্চয়ই পূরণ করবেন, সেই আশায় থাকি। আবারও বিষয়টা বলে দিই যে ইচ্ছা দেবী যদি আপনার সামনে এসে দাঁড়ান মা দুর্গার রূপে, তার কাছে আজকে পঞ্চমীর দিন দাঁড়িয়ে কি ইচ্ছা পূরণের বর আপনি প্রার্থনা করবেন, 9903055992 আমাকে জানান। এর সাথে আপনাদের জন্য জরুরি একটি ঘোষণা, আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিনীম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি সঞ্চয়িতা FM রেনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানিশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। আপনারা জানেন এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, আগামীকাল আপনারা শুনতে পাবেন, তাই স্টে টিউনড।

0: আবারে চলে যাই পুজো পরিক্রমায়। পুজো পরিক্রমায় এবারে চলে যাব একেবারে বেহালায়। আর আপনারা শুনতে থাকুন, টিউন করেছেন 100.1 FM গোল্ড মনে মেলোডিতে, আমি অর্পিতা, আজকে পঞ্চমীর সকালবেলা।
1: ৬১ বছরের পুজোয় বেহালা নতুন দলের ভাবনা পার্বণ, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কখনো চড়ক মেলা কখনো হুল উৎসব, শহুরে হোক বা গ্রামীণ, উৎসবের সময়গুলোতে মানুষ মন খুলে বাঁচে, আনন্দ করে। পূজো মণ্ডপে রয়েছে নৃত্যরত একটি মেয়ের ইনস্টলেশন, যার মাধ্যমে ফুটে উঠেছে উৎসবের আনন্দ। রয়েছে পদ্ম ফুলের ইনস্টলেশন, যার মধ্যে রয়েছে চড়কের দৃশ্য। খোলা আকাশের নিচে তৈরি এই মণ্ডপ রং বেরঙের ছবি আর নকশাতে রঙিন হয়ে আছে। পুরো আবহ মনে করাবে আদিবাসী সম্প্রদায়ের সান্ধ্যকালীন উল্লাসের কথা। অন্যদিকে বরিশা ক্লাবের দুর্গাপুজোর থিম ভাবনা আশিতে আশিও আটের তরে। আধুনিক স্মার্টফোন আর প্লাস্টিকের খেলনার ভিড়ে আমরা ভুলতে বসেছি ৮০ কিংবা ৯০ দশকের সেই হারিয়ে যাওয়া খেলনাগুলি। আজও কি মনে পড়ে আমাদের সেই তালপাতার সেপাইকে? পুজো প্যান্ডেল সেজে উঠেছে গ্রাম বাংলার আদলে। ভুলতে বসা অতীতের দিনগুলিকে ফিরিয়ে দিচ্ছে বেহালা বরিশা ক্লাবের দুর্গোৎসব। বেহালার নতুন দলের পুজো প্যান্ডেল দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা বাজার, বরিশা ক্লাবের প্যান্ডেলে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: পুজো পরিক্রমা নিয়ে আপনারা নিশ্চয়ই আমাদের আপডেট নিয়ে বেরিয়ে পড়বেন, বেরিয়ে পড়েছেন, এবং যারা বেরোননি তারা নিশ্চয়ই আজকে সন্ধে থেকে বা সকাল থেকে বেরিয়ে পড়বেন। আমরা সবসময় আপনাদেরকে সমস্ত কলকাতার সমস্ত পুজোর আপডেট দিতে থাকব। আর আমি বার্তা পড়ার জন্য বসেই আছি। কোন্নগর থেকে মানসী বৈদ্য লিখেছেন, সুপ্রভাত মনের মেলোডি, সুপ্রভাত অর্পিতাদি। সত্যি যদি ইচ্ছা দেবী মা দুর্গা সকলের ইচ্ছে পূরণ করেন, তবে আমি অবশ্যই চাইব সকলের মনে শুভ বুদ্ধির উদয় হোক। মিছিমিছি এত হানাহানি, দুর্ব্যবহার, যুদ্ধ পরিস্থিতি মিটে যাক, জীবন তো এতটুকু, মিলে মিশে সুন্দরভাবে কাটিয়ে দিলেই হলো, সবার মনে শান্তি আর সুখ নেমে, আর অবশ্যই আমার ছেলের জীবন থেকে সব রকম আপদ দূর হোক, তার জীবন সাফল্য মণ্ডিত হোক, সে সুস্থ থাকুক। সকলকে আমার শারদীয়া শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ওই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনি মা অন্নপূর্ণার কাছে চেয়েছিলেন, তো মা তো চাইবেনই সন্তানের মঙ্গল হোক। চলে যাই পরের বার্তা। নিঝড় বিরাটি থেকে লিখেছেন যে মায়ের কাছে একটাই প্রার্থনা, তোমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বা এই তো অন্নপূর্ণা ঈশ্বরী পাটনির কথা বললাম, নিঝড় বিরাটি থেকে সেটাই লিখেছেন। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন যে শুভ শারদীয়া, শুভ মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা আপনাকেও। বিশ্বের সার্বজনীন শান্তি, সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য, সমস্ত অশুভ শক্তির বিনাশ, রোগ ব্যাধি, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ দূর করে সব জীবের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। বিশ্বজননী মা দেবী দুর্গার নিকট সবার পুজো ভালো কাটুক। মায়ের কথায় অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি। আর যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। কাঁথি থেকে লিখেছেন আমাদের মানে একেবারে নিয়মিত শ্রোতা। একটা গানে চলে যাই, তারপরে সংবাদ বিরতি, তারপরে বিজ্ঞাপন বিরতি, সব কিছু মিটিয়ে পুজো পরিক্রমা নিয়ে, গান নিয়ে, কথা নিয়ে আবারও ফিরব আপনাদের জন্য। ঘড়ির কাঁটা বলছে ৮:৫৫ হয়ে প্রায় ৩০ সেকেন্ড। যাব গানে, কথায়।

0: এক ইনভেস্টর সচেতনতা মূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আবারও চলে এসেছি। আর আবারও পূজা পরিক্রমা নিয়ে আহেরিটোলা সার্বজনীন, এই পুজো অত্যন্ত প্রাচীন পুজো উত্তর কলকাতার, তার আপডেট নিয়ে আমরা রয়েছি আপনাদের সাথে 100.1 FM Gold-এ।
3: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা,
4: মধুর চেয়েও মিষ্টি বাংলা ভাষা, মধুর চেয়েও মিষ্টি আমাদের বাঙালিয়ানা, তবুও

0: উপলক্ষ হোক বা নেহাত শখ, মিষ্টি ছাড়া বাঙালি জীবন অসম্পূর্ণ, এমনই এক অভিনব বিষয় ভাবনা নিয়ে উত্তরের আহিরিটোলা সর্বজনীনের থিম মাধুরী মৈত্রীর অন্বেষণ। এবছর তাদের 87তম বর্ষের দুর্গোৎসব। যে কোনো শুভ অনুষ্ঠানে বা বাড়িতে হঠাৎ অতিথি এলে মিষ্টি মুখে তাকে আপ্যায়ন করাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ মিষ্টির সঙ্গে সম্প্রীতি বা মৈত্রীর যোগাযোগ নিবিড়। আহিরিটোলা সর্বজনীনে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
2: পূজো পরিক্রমায় উত্তর কলকাতাকে ঘুরে এলাম, এবারে আমাদের যেতে হবে দক্ষিণ কলকাতা। কিন্তু আপনাদের বার্তা পড়ার পর, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, ইচ্ছে দেবীর কাছে চাইব আমার যেন সব কিছু ভালো হয়, দরকার নেই টাকা, চাই শান্তি। আচ্ছা, এই প্রার্থনা করেছেন দিদি। অমিতাবহর গলফ গার্ডেন থেকে লিখেছেন, মা দুর্গার কাছে প্রার্থনা করছি সকলে যেন ভালো থাকি, কারণ এমন কিছু চাইবো না যেটা বাস্তবে রূপান্তরিত করা সম্ভব নয়। আর শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা আপনাকেও সকলকেও। সোমেন সরকার লিখেছেন যাদবপুর থেকে, সোমেন, যে শুভ সকাল, শুভ মহাপঞ্চমী দিদিভাই। যেসব পথ শিশুরা ফুটপাতে আদুল গায়ে দিন যাপন করে, তাদের যাদের গায়ে একটিও নতুন জামাকাপড় জোটে না, তাদেরকে নতুন জামাকাপড় কিনে দিয়ে তাদের সঙ্গে একদিন পুজোর আনন্দ উপভোগ করতে চাই। প্রতিমা দর্শন করে একটু খাবার দেওয়ার ইচ্ছে আছে। আমি মা দুর্গার ইচ্ছে দেবীর কাছে চাইব, ওদের তো কত ইচ্ছে অপূর্ণ থেকে যায়। মা দুর্গা এই পুজোয় সবার ইচ্ছে পূরণ করুন, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দে থাকে, সবার পুজো ভালো কাটুক। আপনাকেও জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাকেও জানাই শারদীয়ার অভিনন্দন, শুভ শারদীয়া, সবাই আনন্দে থাকুন, দুঃখ অন্তত এই কদিনের জন্য দুঃখকে বলি দূরে থাকুক। আর আবারে চলে যাচ্ছি পূজো পরিক্রমায়। ওই যে বললাম সুদূর উত্তর থেকে এবারে দক্ষিণে, দক্ষিণের বিখ্যাত কয়েকটি পূজোর আপডেট নিয়ে আমি অর্পিতা আপনাদের সাথে।
1: পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
0: বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি, এই নামে না চিনলেও দেশপ্রিয় পার্ক নামটা কলকাতাবাসীর কাছে আবেগ। এবছর এই পুজোর 79তম বর্ষ। পুজো প্যান্ডেল তৈরি হয়েছে বৌদ্ধ মন্দিরের আদলে, ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কল্পনা এখানে বাস্তবকে ছাপিয়ে গেছে। অন্যদিকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবার 75 বছরের দুর্গোৎসবে পা দিল। শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায় ফুটে উঠেছে জীবনের এক অনন্য দর্শন, থিম যোজন। কাছেই সমাজসেবী সংঘের পুজো, কাঠের উপর নকশা করা উত্তম কুমারের বিখ্যাত সমস্ত ছায়াছবির নাম, উত্তম কুমারের নানা মুহূর্তের ছবি শোভা বাড়াচ্ছে পুজো মণ্ডপের। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করে সমাজসেবী সংঘের দুর্গাপুজোর থিম মহাপুজোয় মহানায়ক। দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজোগুলি দেখতে হলে পৌঁছতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।

0: পূজা পরিক্রমায় চলে যাব আবারও মুদি আলী শিব মন্দির নিয়ে।
1: দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয় এবছরের থিম ঐতিহ্যের লোককথা। এবছর তাদের 92তম বর্ষ। বঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন, যার সঙ্গে নাম জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়িগুলোর। এছাড়াও নানা উপাচার, নানা প্রথা। এ শুধু এক উৎসব নয়, এ এক ঐতিহ্যের ইতিহাস। মুদিয়ালি ক্লাবের পাশেই শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের পুজো। 90তম বছরে তাঁদের উপস্থাপনায় রাজস্থানের ঘনঘোর উৎসব। থিম ভাবনা পরব। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির সর্বজনীনে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো পূজো পরিক্রমা।

0: परिक्रमा, पूजो परिक्रमा।
1: পুজো পরিক্রমা করতে করতে আপনাদের বার্তাও আমাকে পড়তে হবে এবং লিখেছেন রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে। শুভ মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাকেও। মায়ের কাছে চাইব এক মুঠো শান্তি, শান্তির চেয়ে কিছু হতে পারে না। যারা খুব অসুস্থ, খুব কষ্ট পাচ্ছেন, তাদের যেন মা সবসময় পাশে থাকেন, সবাই যেন ভালো থাকেন, সেই প্রার্থনাই করেছেন রমাদি। আর নন্দিতা রায় পোড়েল, তিনি তার বার্তা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, যাই হোক চলে যাই তারপরের। সুপ্রিয় পাঁজা আমতা হাওড়া থেকে লিখেছেন, শুভ মহাপঞ্চমী, দুর্গার কাছে প্রার্থনা, বাবা মা সকল বাবা মাকে সুস্থ সতেজ রেখো। আর যারা আনন্দ পায় না পুজোতে, তাদের বেশি বেশি করে যেন আনন্দ হয়, সবাইকে ভালো রেখো। এই বছর 50 জন পথশিশু বৃদ্ধদের ছোট্ট একটা করে উপহার দেব, এই ভাবনা আমার গিন্নির। সুপ্রিয় পাঁজা আমতা হাওড়া থেকে লিখেছেন, বা খুব সুন্দর ইচ্ছা পূরণ হচ্ছে, এর থেকে ভালো ইচ্ছা পূরণ কিছু হতেই পারে না। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, ইচ্ছা পূরণ করতে তো সবাই চাই, সেই ইচ্ছে পূরণ যেন ব্যক্তিগত না হয়, জড়িয়ে থাকে যেন সার্বিক কল্যাণ। আমার চাহিদাটুকু মিটলেই আহ্লাদে আটখানা নয়, সবার ইচ্ছে পূরণ হলেই প্রকৃত আনন্দ। এবং সকলকে সুস্থ থাকতে বলেছেন, যাতে পুজো পরিক্রমা হয়, সকলের ইচ্ছে পূরণ হোক, সেটাই চেয়েছেন। আচ্ছা, চলে যেতে হবে আবারও পুজো পরিক্রমায়। মুদিয়ারি শিবমন্দির হয়ে এবার চলে যাব সুদূর উত্তরে জগৎ মুখার্জি পার্কে।
0: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: মায়ের পুজোয় শিল্পের আরাধনা, শিল্পীর প্রতি শ্রদ্ধার্ ঘ নিবেদন। এক অনন্য ভাবনায় সেজে উঠেছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো। তাঁদের এই বছরের প্যান্ডেল জুড়ে শ্রদ্ধেয় নৃত্যশিল্পী শ্রী উদয় শঙ্করের নৃত্যশৈলীর কারুকাজ, যার সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। থিম শঙ্কর নামা। মণ্ডপসজ্জায় এই ভাবনা এক অন্য মাত্রা এনেছে। শিল্পীর 125 বছরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে ঘিরেই জগৎ মুখার্জি পার্কের মাতৃবন্দনা। রয়েছে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন। অভিনব এই প্যান্ডেলে পৌঁছতে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি আছে, ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পয়রা আছে ঢাকাই শাড়ি,
1: আছে ডাইনে বাইয়ে দুইটা সেমড়ি পয়রা আছে ঢাকাই শাড়ি, ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ফ্যাশন দেখায় ভার।

0: আমরা এই গৌরীর জন্য অপেক্ষা করে বসে থাকি একেবারে এক বছর। সীমা দাস লিখেছেন, শুভ সকাল অর্পিতা দি, দেবী দুর্গা মায়ের কাছে শেষ মুহূর্তের প্রার্থনা, তুমি জীবনের প্রতিটি মুহূর্তে আমার সাথে থেকে আমাকে সবসময় সঠিক পথ দেখিও, সুখ দুঃখে তুমি চিরসঙ্গী হয়ে থেকো, আর জীবনের যখন অন্তিম লগ্ন আসবে তখনও যেন তোমার অভয়েরও দর্শন করতে পারি। শারদীয়ার শুভেচ্ছা সকলের জন্যে জানিয়েছেন সীমা। মীনা কর্মকার লিখেছেন, সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা, শুভ মহাপঞ্চমী, দুর্গার কাছ থেকে এটাই চাইব, মানুষ মানুষকে বুঝুক, ভালোবাসার মূল্য দিক, শুভ বুদ্ধির উদয় হোক, হিংসা দূর করো। মীনা কর্মকার দমদম থেকে লিখেছেন, ইচ্ছা দেবীর কাছে আমার ইচ্ছে, সবার হোক নতুন জামা, আনন্দ হোক সবার, ডিজের আওয়াজ বুকের কাঁপন সময় হয়েছে ভাবার, আবহাওয়ার খামখেয়ালি আর যেন না হয়, সব প্রতিকূলতা মানুষ যেন সহজে করে যায়। সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা সহ বেতার বন্ধু রবীন মান্না, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে। খুব সুন্দর, খুব ভাল লাগলো আপনার বার্তাটি। হাওড়া জগাছাদা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, শুভ মহাপঞ্চমীর আন্তরিক অভিনন্দন এবং পূজার আনন্দ সকলেই উপভোগ করি আমরা, সেই প্রার্থনা জানিয়েছেন সকল শ্রোতা বন্ধু, বার্তা প্রেরক প্রেরিকাদের শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন। ইচ্ছা দেবী দেখা পেলে তাকে বলবো, পৃথিবীতে শান্তি দাও, অকালে কাউকে কেড়ে নিও না, দুষ্টের দমন করো, শিষ্টের পালন করো, সবাই যেন পেট ভরে খেতে পায়, মাথার উপর ছাদ পায়, বড়দের শ্রদ্ধা করতে ছোটদের ভালোবাসার শিক্ষা পায়, সবার মধ্যে যেন আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। বাপ রে বাপ রে বাপ, অনেক বড় লিস্ট আপনার। যাই হোক, আবারও চলে যেতে হবে আমাকে পুজো পরিক্রমায়, কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে আমি আছি আপনাদের সাথে, আর 100.1 FM গোল্ডে আপনারা শুনছেন পূজা পরিক্রমা এবং মনের মেলোডি।
1: ৭৯তম বর্ষে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল মধ্যপ্রদেশের জমিদার বাড়ি, সঙ্গে জলের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড। প্রথমে অ্যালবার্ট হল নিয়ে থিম করার ভাবনা থাকলেও পরে সেই পরিকল্পনা বদল হয়েছে। অন্যদিকে উত্তর কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার উদযাপন করছে বন্দে মাতরমের 150 বছর। থিম সনাতন চেতনায় বন্দে মাতরম, 150 বছরের ইতিহাস তুলে ধরতে পূজা মণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দেশভাগের সময়ের বেশ কিছু ফটোগ্রাফের প্রদর্শনী। প্যান্ডেলে রয়েছে একটি ট্রেনের ইনস্টলেশন যা মনে করাচ্ছে দেশভাগের যন্ত্রণার ইতিহাস। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন পায়।

0: হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: ACP-NDT कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: আমার বাইকে এখন নকিং অনেক কম,
4: আমার কারও এখন অনেক কম পলিউশন করে,
5: আর আমার স্কুটারের পিকআপও এখন দারুণ।
6: গাড়ি যাই হোক না কেন, E20 পেট্রোল ইউজ করলে নকিং কম হয়, কার্বন এমিশন 40% কমে, আর হাই অক্টেন রেটিং এর জন্য দারুণ পিকআপও দেয়। আপনার ভেহিকল 100% E20 কম্প্যাটিবল। ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: আবারও চলে যাব পুজো পরিক্রমায়। এবারে যাব বোসপুকুর শীতলা মন্দিরের পুজো পরিক্রমায়।
1: দক্ষিণের বড় পুজো বোসপুকুর শীতলা মন্দির এবছর পা দিল 77তম বর্ষে। দুর্গোৎসবের আয়োজনে তাঁদের থিম চুপ। পৃথিবী জুড়ে যখন যুদ্ধের পরিবেশ, রেষারেষির আবহ, ঠিক সেই সময় দাঁড়িয়ে নীরবতার গুরুত্ব অপরিসীম। মানব সভ্যতার শান্তির পথ একমাত্র তাঁর নিজের অন্তরের উপলব্ধি, আর এই কর্মযজ্ঞে তাঁদের শক্তি যোগান মা দুর্গা। দক্ষিণ কলকাতার বোসপুকুর শীতলা মন্দিরের পুজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন রুবির মোড়ে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
0: পুজো পরিক্রমায় আমরা বোসপুকুর শীতলা মন্দির ঘুরে এলাম। আর নিশাকর ধর লিখেছেন বার্তা, আমতা জগদ্ধাত্রী তলা থেকে, শুভ মহাপঞ্চমী মা দুর্গার কাছে প্রার্থনা করব দুই মেয়ে সারা জীবন যেন ভালোভাবে কাটাতে পারে জীবন। কোনো বিপদ আপদ এলে মা দুর্গা যেন সেই বিপদ থেকে তাদের উদ্ধার করেন। যাদের কেউ নেই তাদের যেন মা দুর্গা ভালো রাখেন। সকলকে ভালো থাকতে বলেছেন, সকলের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন নিশাকর্তা। দীপঙ্কর মাল লিখেছেন, ইচ্ছে দেবীর কাছে চাইব পৃথিবীতে যুদ্ধ বন্ধ হোক, মানুষ যেন বোমাগুলিতে না মারা যায়। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। লিখেছেন উৎপল মুখোপাধ্যায় পুনে থেকে। আর লিখেছেন যে পুরো পৃথিবীর জন্য ইচ্ছে দেবীর কাছ থেকে শান্তি চাইব, আর কিছু নয়। আর সকলের পুজো ভালো কাটুক, আমার যাতে পুজো ভালো কাটে সেই জন্য উৎপল দা প্রার্থনা করেছেন। আমিও বলবো সকলের পুজো ভালো কাটুক সব বন্ধুদের। আর বলছেন প্রবাসী থেকে কলকাতার পুজোর ধুমধাম, রকমারি খাবার মিষ্টি এইগুলো মিস করছেন। সত্যিই তাই, প্রবাসী বাঙালিদের এ এক মানে চিরন্তন দুঃখ। মঙ্গল শঙ্খধ্বনি উঠুক সবার ঘরে ঘরে, দুঃখ কষ্ট যেন কাউকে স্পর্শ না করে, সুখ শান্তির ধারা বর্ষিত হোক ধরায়, মিলন উৎসবে একসাথে মাতি সবাই। নন্দারায় পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন। সবাই বলছেন যে পুজো এইভাবে ভালো কাটুক, দারুণ কাটুক, আনন্দে কাটুক, এইটাই আমাদের কাম্য। আর সত্যি কথা বলতে ইচ্ছে দেবীর কাছে প্রার্থনা করেছেন উত্তম কুমার দাস দ্বারহাটা হরিপাল থেকে, হুগলি থেকে। সকলকে রোগমুক্ত করে দাও, সকলের জীবনে সুখ শান্তি আনো, কষ্ট দূর করো, এটা তো সবার প্রার্থনা। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কিছু খাবার উঠুক এই পথ শিশুদের মুখে, সকল মানুষ থাকে যেন হৃদয়ের সেই সুখে, পৃথিবীর বুক যেন ভরে ওঠে সবুজের শোভায়, পৃথিবী যেন উঠে ভরে রোদ্দুরের আশার আভায়। বেলঘড়িয়া থেকে পায়েল বন্দ্যোপাধ্যায় সুন্দর একটি বার্তা পাঠিয়েছেন। আর লিখেছেন বামনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভূপাল, দিদিভাই দুর্গামায়ের কাছে করজোরে প্রার্থনা করি আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দাও, আমি এমএ বিএড করে বসে আছি। সত্যি সত্যি ইচ্ছা পূরণ হোক, আপনার সকলের ভালো হোক, এটাই চাইব। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, মা দুর্গার কাছে চাওয়া, তিনি যদি ইচ্ছে পূরণ করেন তবে আমার মনের যত অন্ধকার আছে যেন আলোয় ভরিয়ে দেন। বাহ, কি সুন্দর একটা ছোট্ট চাওয়া। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, তিনটি ইচ্ছে আমার পূরণ হোক, সবাই পেট ভরে দুবেলা খেতে পাক, সব হাতে থাকুক কাজ, সুখে ও শান্তিতে বিরাজ করুক সবাই, এর থেকে বেশি কিছু চাই না। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন। আর এবারে আবারও যাব পুজো পরিক্রমায়। বোসপুকুর শীতলা মন্দির দক্ষিণ কলকাতা থেকে চলে যাব সুদূর উত্তরে কুমোরটুলি সর্বজনীনের পুজোয়।
2: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
1: উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবে মন্ড্রিয়ান আর্টের ছোঁয়া। থিম মন থেকে মন্ড্রিয়ান। 1940 ইউরোপে বিখ্যাত হয় ডাচ চিত্রশিল্পী পিয়েট মনরিয়ানের এক বিশেষ ধরনের জ্যামিতিক নকশার চিত্রশৈলী। সেটির অনুকরণে কলকাতাবাসীর দৈনন্দিন জীবনযাপন ধরা পড়ল কুমোরটুলি সর্বজনীনের মাতৃবন্দনায়। এই জ্যামিতিক নকশাতেই প্যান্ডেলে আঁকা হয়েছে বিড়ালের ছবি, যাদের আমরা খুঁজে পাই কলকাতার বাড়িতে অলিতে গলিতে। একটা সময় এই পূজোর সভাপতিত্ব করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় থেকে আজকের দিন বদলে গেছে অনেক কিছু, কিন্তু তবুও নিজেদের স্বতন্ত্র ভাবনায় নিজেদের মতো করে প্রতি বছর দেবী দুর্গার পূজোর আয়োজন হয়ে আসছে এখানে। উত্তর কলকাতার কুমোরটুলি সর্বজনীনের পূজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
0: আবারও আপনাদের বার্তায় চলে যাই। রঞ্জনা মজুমদার এবং চন্দনা মজুমদার বেলুর থেকে লিখেছেন, শুভ মহাপঞ্চমী শুভেচ্ছা অভিনন্দন সকল শ্রোতাদের। আমার মায়ের কাছে একটাই প্রার্থনা, আমাদের পরিবারে আমি এবং আমার দিদি ছাড়া কেউ নেই। মা বাবা অনেক দিন আগেই চলে গেছেন পরলোকে। 2025 দুই দাদা আমাদের ছেড়ে চলে গেছেন না জানার দেশে। আমাদের দাদাদের কাজ এখনও বাৎসরিক কাজ সম্পূর্ণ হয়নি, তাই মায়ের কাছে একটাই প্রার্থনা, দাদারা যেখানে থাকুন খুব ভালো থাকুন, ওনাদের আত্মার শান্তি কামনা করি। পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, ওনাদের জীবন যেন আনন্দে পরিপূর্ণ হয়। আর আমার কথা বলেছেন যেন আমার মাথার ওপরেও হাত থাকে মায়ের, আর সকল শ্রোতাদের পুজো যেন খুশিতে আনন্দে কাটে। চন্দনাদি এবং রঞ্জনাদিকে আমার তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, পুজো যেন আপনাদেরও ভালো কাটে, জীবনের সমস্ত দুঃখ যেন আপনাদের দূর হয়ে যায়। আর মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা লিখেছেন, গুড মর্নিং, শুভ মহাপঞ্চমী, সকলে স্বনির্ভর হবে, সকলে সকলকে সম্মান দেবে, প্রত্যেকে মিলে মিশে জীবন কাটাবে, এটাই মাকে বলবো, এটাই আমার ইচ্ছা পূরণের শর্ত। বা খুব সুন্দর শর্ত, এবার একটু গানে যেতেই হবে।

0: আর এবারে আবারও চলে যাব। আপনাদের বার্তায় অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে শুভ শারদীয়া শুভেচ্ছা অর্পিতা। মহাপঞ্চমীর দিনে একমাত্র চাওয়া, সব হিংসা ভেদাভেদ ভুলে সকলে উৎসবে মেতে উঠুক। আর তারপরের বার্তা লিখেছেন অর্ণব বসু, মধুসূদন বিশ্বাস লেন কেএমডিএ থেকে লিখেছেন, হাই অর্পিতা, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ। ঠাকুরের কাছে একটি মাত্র প্রার্থনা, মানুষের মন পরিষ্কার হোক এবং হিংসা বিদ্বেষ ঘৃণা ভুলে সবাই একত্রিত হোক। দূরের মানুষ কাছে আসুক, যারা অসহায় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক। খুব সুন্দর বার্তা। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, সকল বন্ধুদের শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা। সবার ঘরে একটু ভাতের গন্ধ উঠুক, গরিব বাচ্চারা তাদের গায়ে যেন নতুন জামা ওঠে, এটাই চাইব মা দুর্গার কাছে। মা দুর্গা সকলকে ভালো রাখুন। এবং আমাকে এবারে যেতে হবে সল্টলেকে, সল্টলেক ইসি ব্লক এবং এডি ব্লক। আশিস বাবু সল্টলেকে থাকেন, তার পাড়ার পুজোর কথা একটু তো শোনাতেই হবে পুজো পরিক্রমায়।
1: সুবর্ণ জয়ন্তী বর্ষে সল্টলেক ইসি ব্লকের পুজোয় এবার মহাভারতের কাহিনী, থিম অক্ষৌহিণী। শিল্পী সম্রাট ভট্টাচার্যের ভাবনায় সমসাময়িকভাবে মহাভারতের 18টি অধ্যায়কে তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। কোনো রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার থেকে বিরত থেকে অত্যন্ত সুচারু দক্ষতায় মণ্ডপ শিল্পীরা তাঁদের হাতের ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন মহাকাব্যের গল্পগুলিকে। অন্যদিকে সল্টলেক এডি ব্লকের পুজো প্যান্ডেলে গালা দিয়ে তৈরি পুতুলের সমাহার, থিম গালার পুতুল। হারিয়ে যাওয়া এই শিল্পের ব্যবহারে যেমন তৈরি হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, তেমনই রয়েছে বিভিন্ন ধরনের পুতুল। তবে বিশেষ আকর্ষণ গালা।

0: তৈরি লঙ্কাপতি রাবণের বিশাল এক পুতুলের ন্যায় মূর্তি। সল্টলেক ইসি ব্লকের পুজোয় পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার, সল্টলেক এডি ব্লকের পুজো দেখতে নিকটবর্তী মেট্রো স্টেশন সিটি সেন্টার ও সেন্ট্রাল পার্ক।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: পুজো পরিক্রমায় একেবারে সমস্ত পুজো পরিক্রমা উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে সল্টলেক, সল্টলেক থেকে বেহালা, আমি পুরো কলকাতাকে কিন্তু কভার করে নিয়েছি। চন্দ্রাবলি সেন লিখেছেন, বালিগঞ্জ থেকে ইচ্ছে দেবীর কাছে একটাই প্রার্থনা, পৃথিবীতে যেন একদিন সাম্যবাদ বিরাজ করে, বিশ্ব সব অসৎ চোর দুর্বৃত্তদের কবল থেকে যেন মুক্ত হয়, চূড়ান্ত সৎ শিক্ষিত শাসক শ্রেণীর নিয়ন্ত্রণে যেন থাকে এই বিশ্ব। চন্দ্রাবলি দি চাইছেন আজকে মহাপঞ্চমীর এই পুণ্য দিনে। দেখা যাক মা দুর্গা কী করেন, মা দুর্গা সকলের ইচ্ছা পূরণ করবেন সেই আশায় আমি আপাতত আপনাদের বার্তা থেকে নেব বিরতি। না, একটি বার্তা আরও এসেছে, গ্রাম গঙ্গানগর থেকে লিখেছেন পূর্ণিমা দত্ত, ইচ্ছে দেবীর কাছে চাইব সবাই খুব ভালো থাকুক, কেউ যেন কী লিখেছেন এটা, পরনিন্দা পরচর্চা না করেন বা যাই হোক পরলোক গমন না করেন, না না মৃত্যুকে আটকানো ইচ্ছা দেবীর কাজের মধ্যে পড়ে না, জন্মিলে মরিতে হইবে। এটা আজকে কোনো দুঃখের কথা নয়, কোনো মৃত্যুর কথা নয়, আজকে শুধু আনন্দের কথা। আর আমরা সকল বার্তা পড়েছি সমস্ত শ্রোতাদের, আর সমস্ত পুজো পরিক্রমা করেছি কলকাতা জুড়ে, কলকাতা ঘুরে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত কলকাতা ঘুরে আবারও ফিরে এসেছি স্টুডিওতে। পুজোর গান নিয়ে একটুখানি আমাদের কি আছে বার্তা সেটা একটু শুনে নিই।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান।
2: আপনাদের জন্য আবারও মনে করিয়ে দিই, আগামীকাল 16 অক্টোবর 2026 ভোর 5:00 থেকে শুনবেন আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিণীম, গীতাঞ্জলি সঞ্চয়িতা FM রেনবো, FM গোল্ড, মৈত্রী, DTH বাংলা পরিষেবায়, রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। আসলে সময়টা একেবারে শেষ, ঘড়ির কাঁটা বলছে 9:55 হয়ে একেবারে 45 সেকেন্ড পেরিয়ে গিয়েছে। আমি অর্পিতা মনের মেলোডি নিয়ে আপনাদের সাথে ছিলাম এই মহাপঞ্চমীর সকালবেলাটায়। মনের মেলোডি নিয়ে 8:30 থেকে আমরা থাকি ঠিক সকাল 10:00 পর্যন্ত আপনাদের সাথে গল্প করতে, আপনাদের মনের কথা তুলে ধরতে, আপনাদের মনের মতন কথা বলতে, আপনাদের মনের মতন গান শোনাতে, আর শুভ শারদীয়ার শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন এবং হার্দিক শুভকামনা। সকলে পুজো ভালো কাটান, আনন্দে কাটান, উৎসবে থাকুন, কিন্তু কারোর মনে দুঃখ না দিয়ে, কারোর ক্ষতি না করে, সব ভেদাভেদ দূর করে মিলেমিশে এই কটা দিন আমরা কাটাতেই পারি, সেই চেষ্টায় অবশ্যই আমরা সবাই সচেষ্ট হব। সেই আশা নিয়ে, সেই শুভকামনা নিয়ে আপনাদের জন্য রেখে যাব মন ভালো করা গান। আর এই যে পুজো শুরু হলো, মানে গতকাল থেকেই ভিড় শুরু হয়েছে এবং আরও ভিড় বাড়বে আজকে থেকে, তো খুব সাবধানে রাস্তায় যাতায়াত করুন, আর ঝড় বৃষ্টি হয়তো হতে পারে সাময়িক, অবশ্যই সঙ্গে ছাতা রাখুন এবং নিরাপদে

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগও যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে, আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
2: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
3: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: লড়কা লড়কি হে বরাবর তো পুছনা ক্যুঁ।
5: PCP NDT कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3-5 साल तक की कैद और जुर्माने की सजा है।
6: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।

0: আকাশবাণী কলকাতা, এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব ও বিকল্প পথ খুঁজে বের করছে। তিনি আজ দ্বিতীয় রাইসিনা মিডল ইস্ট সম্মেলনে যোগ দিয়েছেন। ব্যাংককে আয়োজিত আইএমএফ এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুদেশের পরবর্তী অর্থনৈতিক ও আর্থিক বিষয় সংক্রান্ত আলোচনা হবে চলতি বছরের ডিসেম্বরে। ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে, নতুন দিল্লিতে টাইমস নাও কনক্লেভে বললেন রাজনাথ সিং। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা উপভোক্তাদের চিকিৎসার পরিধি আরও বাড়ানো হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, রাজ্যজুড়ে উৎসবের আবহ। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিভিন্ন দেশ তাদের নিজস্ব পরিস্থিতির মধ্যেই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং নতুন অংশীদারিত্ব ও বিকল্প পথ খুঁজে বের করছে। তিনি গত এক দশকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অংশীদারিত্বকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর দ্বিতীয় রাইসিনা মিডল ইস্ট সম্মেলনের জন্য সংযুক্ত আরব আমিরশাহী সফর করছেন। গত সন্ধ্যায় আবুধাবিতে তাঁকে স্বাগত জানান সেদেশের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি। এই সম্মেলনে বিদেশমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্য ওয়ার্ল্ড অ্যাহেড পাওয়ার পারপাস অ্যান্ড পসিবিলিটি শীর্ষক একটি অধিবেশনে অংশ নেন। সেখানে শ্রী জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের গতিকে অনুধাবন করতে হবে, কারণ এর মধ্যে দীর্ঘমেয়াদী প্রবণতা এবং তাৎক্ষণিক অভিঘাত দুটোই থাকে। এছাড়া তিনি বহুপাক্ষিক ব্যবস্থায় জরুরি সংস্কারের ওপর জোর দেন। এছাড়া তিনি জর্জিয়ার বিদেশমন্ত্রী মাকা বোতচরিশভিলির সঙ্গেও সাক্ষাৎ করেন। হত্যাকাণ্ড ও ইন্টারনেট ব্যবহারের ওপর বিধিনিষেধের মতো বিষয়গুলি সহ পাক অধিকৃত কাশ্মীরে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, রাষ্ট্রসংঘের মানবাধিকার দফতরের কাছে তা জানতে চেয়েছে ভারত। ভারত অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস OHCHR এর বিরুদ্ধে চরম পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। ভারত বলেছে, বিভিন্ন দেশে বিক্ষোভের ঘটনায় তাদের প্রতিক্রিয়া দ্বিচারিতার পরিচয় দেয়, যা বহুপাক্ষিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থাকে দুর্বল করে তোলে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির 81তম অধিবেশনে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে আলোচনার সময় ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুজ স্বরূপ এই মন্তব্য করেন।
1: Violent responses to protests in our neighborhood as well as in the West have gone uncommented. Needless to say, such double standards contribute to loss of trust in multilateralism and the work of OHCHR. By contributing to discussions, India will continue to work with High Commissioner and OHCHR in a spirit of trust and partnership without selectivity and double standards. The Indian Constitution bestows the same fundamental rights to the people of Jammu and Kashmir and Ladakh, an integral and inalienable part of India.
0: OHCHR এর কর্মপদ্ধতির সমালোচনা করে অনুজ স্বরূপ বলেন, ভারতের প্রতিবেশী অঞ্চলসহ পশ্চিমী দেশগুলিতেও বিক্ষোভের ঘটনায় হিংসাত্মক প্রতিক্রিয়ার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তিনি বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন অহিংসা ও সমতার আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, আর এই আদর্শই ভারতের সংবিধানের মূল ভিত্তি, যা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারকে রক্ষা করে।

0: led by Mahatma Gandhi stood for non-violence and equality, which also shaped our constitution that guarantees fundamental rights to every citizen. Indian citizens exercise this right subject to maintenance of public order and safety. Our law enforcement authorities act in accordance with the law and our courts remain available for redressal of any grievance. We also note that OHCHR has an approach of extreme selectivity. Violent responses to protests in our neighborhood as well as in the West have gone uncommented. Needless to say, such double standards contribute to loss of trust in multilateralism and the work of OHCHR. As a member of Human Rights Council, India engaged constructively on various contemporary issues by contributing to discussions. India will continue to work with High Commissioner and OHCHR in a spirit of trust and partnership without selectivity and double standards.
1: ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় অর্থমন্ত্রক বলেছে, তারা চতুর্থ ভারত ব্রিটেন আর্থিক বাজার সংক্রান্ত বিষয়, ফিনটেক এবং সংশ্লিষ্ট IUKFP বৈঠকগুলির আলোচ্য কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত করার বিষয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে এবং একটি গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক G20 প্রক্রিয়া নিশ্চিত করতে ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরবর্তী অর্থনৈতিক ও আর্থিক বিষয় সংক্রান্ত আলোচনা চলতি বছরের ডিসেম্বরে হবে বলে উভয় পক্ষই জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত বিশ্বের প্রায় 100টি দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে। তিনি জানান, ভারতের প্রতিরক্ষা রফতানি 2013-14 অর্থবর্ষের 686 কোটি টাকা থেকে বেড়ে 2025-26 অর্থবর্ষে 38,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত টাইমস নাও ডিফেন্স কনক্লেভে তিনি আজ বলেন, বিভিন্ন ধরনের গোলাবারুদ বা অ্যামিউনিশন ভ্যারিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে ভারত 90%-এরও বেশি স্বনির্ভরতা অর্জন করেছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাণ্ডারে থাকা 175 ধরনের গোলাবারুদের মধ্যে 159টি দেশীয় প্রযুক্তিতে তৈরি বলেও তিনি উল্লেখ করেন। কানাডার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী মনিন্দর সিধু জানিয়েছেন, ভারত ও কানাডার মধ্যে বাণিজ্যিক আলোচনার অগ্রগতি হয়েছে এবং দুদেশের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা বিষয়ক আলোচনা এবছরের মধ্যেই সম্পন্ন হবে। পাশাপাশি এই চুক্তি স্বাক্ষরের পথে অগ্রগতি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আরও বলেন, CEP এর মাধ্যমে 2030 সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $70 বিলিয়ন উঠে আসতে পারে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও কানাডা তাদের সম্পর্কের এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ের সূচনা করছে। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে বক্তব্যও রাখবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি পরিকাঠামো আরও মজবুত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জল নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধন। প্রধানমন্ত্রী লেহের কুশোক বকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। সীমান্ত সড়ক সংস্থা বা BRO নির্মিত 298 কিলোমিটার দীর্ঘ নিম্মু পদম দার্চা সড়কটি প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করবেন। দুর্গম জাস্কার উপত্যকার মধ্য দিয়ে লেহের নিম্মুর সঙ্গে হিমাচল প্রদেশের দার্চাকে যুক্ত করা এই সড়কটি লাদাখের জন্য একটি বিকল্প যোগাযোগ পথ হয়ে উঠবে। পাশাপাশি শ্রী মোদী 9 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দাহ হানু খালৎসি বিদ্যুৎ বিতরণ লাইনের উদ্বোধন করবেন। এছাড়াও লেহের সিন্ধু ঘাটে ভারতের প্রথম পেট্রোগ্লিফ সংরক্ষণ পার্ক এবং প্রজেক্ট হিম সরোবরের অধীনে 40টি গ্রামে নির্মিত 40টি জলাশয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পরিষেবায় বড় ধরনের পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা উপভোক্তারা এতদিন রাজ্যের বাইরে চিকিৎসার ক্ষেত্রে কেবলমাত্র নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমস হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পেতেন। এবার সেই তালিকায় যুক্ত করা হল পশ্চিমবঙ্গের কল্যাণী এইমসকে। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির আরও 4টি এইমস হাসপাতালকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। গত 14 অক্টোবর রাজ্যের অর্থ দফতরের মেডিকেল সেল থেকে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ দফতর। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রায় সব মণ্ডপেই প্রতিমা এসে গেছে। আলোয় সেজে উঠেছে শহর, গ্রামের পথঘাট। মণ্ডপসজ্জা এবং ঢাকের শব্দে উৎসবে মুখর গোটা রাজ্য। শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে উদ্বোধনের পর্ব শেষ। ইতোমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। ভিড় সামাল দিতে প্রস্তুত রাজ্য প্রশাসনও। পাশাপাশি রাজ্যের অনেক জায়গায় নবরাত্রি উৎসব পালিত হচ্ছে।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: ভাই একবার ভেবে দেখ, যদি কোনো কিছু 15-20 বছর ধরে রিসার্চ করা হয়, হাজার হাজার ঘন্টা টেস্টিং হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ARAI, SIAM আর BIS এর মতো অর্গানাইজেশন ইভ্যালুয়েট করে, নীতি আয়োগ যার ইমপ্লিমেন্টেশনের জন্য পলিসি বানিয়েছে আর তারপর সেটা সারা দেশ জুড়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে,
2: তাহলে সেটা ট্রাস্টওয়ার্দি হতেই হবে।
3: একদম, E20 হলো সেরকমই একটা ফিউল, সায়েন্টিফিক্যালি রিসার্চড আর প্রুভেন সেফ, ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
5: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
4: শ্যামলী ভট্টাচার্য।
6: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
4: পল্লব কুমার ঘোষ।
7: আকাশ ভেঙেছে
4: দিলাশা
6: চৌধুরী।
4: দিশা রায়।
6: ডাকছে নদী বয়ে যায় আকাশ পাঠালো নীলখাম।
4: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
6: এলো এলো দুঃখা এলো, এই বলো সবাই দুঃখা এলো।
4: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
8: 100.1 FM গোল্ডে পূজোর ধামাকা।
9: নমস্কার, আমি নন্দিতা রায়, প্রাক সপ্তমী গোল্ডের শারদ আড্ডায় আমি থাক, আপনারা থাকবেন তো আমার সাথে
8: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 100.1 FM গোল্ডের সঙ্গে।
10: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
11: তোমায় গান শোনাবো
10: 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো,
11: তোমায় গান শোনাবো

0: সকলকে শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, মানে শুরু করে দিয়েছি অলরেডি আমরা অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গানে গানে তোমায় গান শোনাবো অনুষ্ঠান। 100.1 FM গোল্ড টিউন করে আপনি রয়েছেন সরিতা আর শাশ্বতীর সঙ্গে।
1: একেবারে সরিতা শাশ্বতী আপনাদের গান শোনানোর জন্য একেবারে এখানে রেডি, তৈরি হয়ে আছে আপনাদের গান নিয়ে। যদিও আমরা এই গানটি শুনতে চেয়েছিলেন সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন, কিন্তু তার পছন্দের গানটি আমরা শোনাতে পারলাম না, আমাদের পছন্দের একটি গান শোনালাম। আশা করি আপনার ভালো লেগেছে গানটি। আমরা পরের গানে যাব, পরের গান কার শুনব?
0: আমরা পরের কার গান শুনি বলো? অনুরোধ তো রয়েছেই অনেকগুলো, তো সেই মতো আমরা কি তাহলে এবার রামকুমার চট্টোপাধ্যায়ের গান শুনবো?
1: শুনতেই পারি।
0: এখানেও একটা কথা বলার, যিনি অনুরোধ করেছেন তিনি অমর পালের কণ্ঠে এই গান শোনার জন্য হ্যাঁ অনুরোধ করেছিলেন, কিন্তু আমাদের সংগ্রহে এই মুহূর্তে অমর পালের কণ্ঠে গানটি নেই। তো রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গান বিখ্যাত সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা তাহলে

আমরা রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই পুরাতনী গান, আগমনী গান যাই বলি। এবারে আমরা একটা জরুরি ঘোষণা একটু জানিয়ে দিই। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবিং দুর্গতি হারিনিম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। ঘোষণাটি শেষ হলো।

দেখ মন কাশ বন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশ বন দুলছে যে সারি, কবে ঢাক

0: 100.1 FM Gold Day Pujor Dhamaka.
1: আমি শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, আগামী বিজয়াদশমী রাতে FM Gold এর শারদ আড্ডায় আমি থাকছি, আপনারাও থাকলে আমি খুশি হব।
0: সপ্তমী থেকে দশমী পুজোর সেলিব্রেশন 100.1 FM Gold এর সঙ্গে।
2: পুজো শুরু হয়ে গেছে আর পুজোতে নানা মানুষজন FM গোল্ডে থাকছেন, আপনারা তাদের সঙ্গ উপভোগ করতে পারবেন FM গোল্ডে। গোল্ডে তারই কিছু ঝলক আপনাদের আমরা শোনাচ্ছি মাঝে মাঝেই গানের ফাঁকে ফাঁকে। আমরা লাস্ট যে গানটি শুনেছিলাম মোনালি ঠাকুরের কণ্ঠে, সেই গানটি শুনতে চেয়ে যারা অনুরোধ

0: অনুরোধ করেছিলেন, তাদের নাম জানিয়ে দিই। মনোরঞ্জন দে, সুস্মিতা দে মাইতি, সোমাশ্রী মাইতি, অনিমা দে, পূর্ব মেদিনীপুর হলদিয়া নন্দরামপুর থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন।
1: একেবারেই তাই, আমরা একেবারে পুজোর আবহের মধ্যে রয়েছি, সেই ধরনের জন্যই এইরকম ধরনের গানের অনুরোধ খুব স্বাভাবিকভাবে আসবেই। তবে এর বাইরেও এমন কিছু অনুরোধ আছে যেগুলো কিন্তু অন্য রকম অনুরোধ, কিন্তু সেই অনুরোধগুলো আমরা রাখবো, তাই তো?
0: একেবারেই।
1: তাহলে আমরা এরপরে অন্য গানে চলে যাই। আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনি এবারে?
0: বেশ,
1: শুনে ফিরে আসি। ফিরে এসে বলছি কার অনুরোধে শুনলাম এই গান।

0: তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে এই গানটি শুনতে চেয়েছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই নজরুল গীতিটি শুনতে চেয়েছেন এবং তার সঙ্গে শোনাতে চেয়েছেন অনেককে। তারা হলেন রাত্রি চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, ত্রিণীতা, তনয়া ভট্টাচার্য, অমিতেশ ভট্টাচার্য এবং অত্রি ভট্টাচার্য।
1: বেশ, আমরা সবাই মিলে শুনলাম কাজী নজরুল ইসলামের গান শুনছিলাম আমরা। তো আরও একটি নজরুল গীতির অনুরোধ রয়েছে, রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে অনুপ ঘোষালের কণ্ঠে শুনতে চেয়েছেন আরও একটি নজরুল গীতি, শুনে নিই আমরা।

0: 100.1 FM গোল্ডে পূজোর ধামাকা।
1: নমস্কার, আমি হৈমন্তী শুক্লা। আমি আসছি FM গোল্ডের শারদাড্ডায় নবমীর দিন। আপনাদের সকলের সঙ্গে কথা হবে, গান হবে, ভালো থাকবেন সকলে। নবমীর দিন আমি আসছি রাত্রে।
0: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 100.1 FM গোল্ডের সঙ্গে।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী দাউদপুর থেকে ধীরেন্দ্রনাথ মণ্ডল, কালীরানী মণ্ডল, কার্তিক মণ্ডল এবং বাণী চ্যাটার্জি।
1: এবারে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনব। সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে অনুরোধ করেছেন সলিল চৌধুরীর কথায় সুরে এই গান শোনার জন্য।

0: 100.1 FM গোল্ডে পূজোর ধামাকা।
1: নমস্কার, আমি অভিনেতা দেবশঙ্কর হালদার। FM গোল্ডে শারদ আড্ডা হয় সপ্তমীর রাতে 9:30 সময় আমি থাকব। আমি আশা রাখছি আপনারাও থাকবেন। ধন্যবাদ।
0: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 100.1 FM গোল্ডের সঙ্গে।

0: একেবারেই চারিদিকে একদম পুজো পুজো গন্ধে মম করছে, আর আমরা বোধ হয় প্রায় প্রত্যেক দিনই এই গানটা শুনছি অন্তরা চৌধুরীর কণ্ঠে। আর এই গান শোনার জন্য অনুরোধ করেছিলেন সৌভিক সরকার কসবা হালতু থেকে।
1: 100.1 FM গোল্ডে পুজোর ধামাকা।
2: নমস্কার, আমি চন্দ্রিল ভট্টাচার্য। অষ্টমীর রাতে 100.1 FM গোল্ডে শারদ আড্ডায় আমি থাকছি, আপনারা সঙ্গে থাকছেন তো?
1: সপ্তমী থেকে দশমী পুজোর সেলিব্রেশন 100.1 FM গোল্ডের সঙ্গে।

0: দক্ষিণের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান। আমরা গান শুনছিলাম হাজার টাকা ঝাড়বাতিটা, এই গানটি শুনতে চেয়েছিলেন আরকে মুখার্জি। কোথা থেকে?
1: যাদবপুর থেকে।
0: স্ত্রী ছবির গান, কথা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর নচিকেতা ঘোষ, গানটি শুনলাম। আর এবার কিন্তু আপনাদের জন্য, পুজো তো পঞ্চমী শুরু হয়ে গেছে কিন্তু আবহাওয়া কি কথা বলছে সেগুলো একটু আপনাদের জানিয়ে দিই বরং, কেমন?
2: এই যে মানে আজ পর্যন্ত বেশ আলো ঝলমলে একটা ওয়েদারের মধ্যে আমরা রয়েছি, কিন্তু এবারে মানে আবহাওয়া দপ্তর যা বলছে তাতে করে মোটামুটি আপনি একটু বেরোতেই পারেন, আপনি অবশ্যই বেরোবেন পুজোর দিনে।
0: তুমি কি বলছো, চোখে জল মুখে হাসি নিয়ে বেরোতে হবে না হাতে রেনকোট মাথায় ছাতা?
2: হাতে রেনকোট আর ছাতা, মানে ব্যাগের মধ্যে ছাতা রেনকোটটা অবশ্যই নিয়ে বেরোবেন, এইটুকু আমি বলছি। না আর বেশি ভয় দেখাচ্ছি না, আপাতত বলি ওয়েদার ফোরকাস্টে যা বলছে সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলার বেশ কিছু অংশে। এবং তাছাড়াও বলছে যে মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা কিন্তু রয়েছে কলকাতাতেও, এবং কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31°C এবং 26°C। আর ভয় দেখাবো না আমরা,
0: তার মানে খুব গরমে হাসফাস করা ব্যাপারটা থাকছে না পুজোতে, তাই না?
2: সেটা ভবিষ্যৎই বলবে।
0: আমি আবহাওয়া দপ্তর অন্তত সেইটুকু আশ্বাস দিয়েছে, যদিও বৃষ্টি হতে পারে কিন্তু ভ্যাপসা গরমটা একটু কমবে এই পর্যন্ত।
2: আপাতত আমরা এমন একজনের কণ্ঠে গান শুনবো যাকে আমরা সিলভার স্ক্রিনে দেখতে অভ্যস্ত, তো তার আগামীকাল জন্মদিন, তো আজকে তার গান শুনতে চেয়েছেন কে?
0: কে শুনতে চেয়েছেন?
2: হেমা মালিনীর কণ্ঠে গান শুনতে শোনার অনুরোধ রয়েছে। কে শুনতে চেয়েছেন সেই গান,
0: গানটা শুনে নিই না তারপরে আমরা জানিয়ে দিই।
2: আমাদের হাতে হয়তো আর সময় নেই,
0: আর পরে কথা বলার সময় হবে,
2: কথা বলার সময় হবে না, তো এখনই জানিয়ে দিতে হবে। আমাদের ইন্দ্রজিৎ মুখার্জি চুঁচুড়া হুগলি থেকে শুনতে চেয়েছেন এই গান। এই গান শুনতে শুনতেই আজকের মতো তোমায় গান শোনাবো থেকে শাশ্বতী সরিতা বলছে বিদায়, ফিরে আসবো 2:30 সুরেলা সফর সঙ্গে করে।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: पीसीपीएनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वालों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
2: किछु गान किछु कथा आपनी सुनछेन सुरेला सफर 100.1 एफएम गोल्डे। सुरेला सफर, सुरेला सफर।
3: মহাপঞ্চমীর দিন স্টুডিওয় বসে থাকতে কি আর কারো ভালো লাগে বলুন? ঘরে বসে থাকতে যেমন আপনারও মন চাইছে না, ঠিক সেই রকমই আমাদেরও বেরিয়ে পড়তে ইচ্ছে করছে। তো আমরা অবশ্যই আমাদের প্রোগ্রাম তো করতেই হবে, উঠে চলে যাবো এক্ষুনি বললে তো চলবে না, তাই না? 4টা পর্যন্ত
4: আমরা কিন্তু সুরে সুরে সফর করছি, তার সঙ্গে পূজোর সফরটাও সেরে নিচ্ছি
3: একদম,
4: মানে মাঝে মাঝে একটু মনটা তো উড়ু উড়ু হবেই, তাই
3: চলে যাই চলে যাই।
5: পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
6: বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি, এই নামে না চিনলেও দেশপ্রিয় পার্ক নামটা কলকাতাবাসীর কাছে আবেগ। এবছর এই পুজোর 79তম বর্ষ। পুজো প্যান্ডেল তৈরি হয়েছে বৌদ্ধ মন্দিরের আদলে, ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কল্পনা এখানে বাস্তবকে ছাপিয়ে গেছে। অন্যদিকে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবার 75 বছরের দুর্গোৎসবে পা দিল। শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনায় ফুটে উঠেছে জীবনের এক অনন্য দর্শন, থিম যোজন। কাছেই সমাজসেবী সংঘের পুজো, কাঠের উপর নকশা করা উত্তম কুমারের বিখ্যাত সমস্ত ছায়াছবির নাম, উত্তম কুমারের নানা মুহূর্তের ছবি শোভা বাড়াচ্ছে পুজো মণ্ডপের। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন করে সমাজসেবী সংঘের দুর্গাপুজোর থিম মহাপুজোয় মহানায়ক। দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজোগুলি দেখতে হলে পৌঁছতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে।
5: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো।

0: হ্যাঁ, আমরা অবশ্যই চলে গেছিলাম একেবারে দক্ষিণে। তো শুধু দক্ষিণের ঠাকুর দেখলে কি হবে, উত্তরের ঠাকুর তো ভীষণ ভালো ভালো ঠাকুর আছে। তাহলে একটুখানি উত্তর কলকাতাও ঘুরে আসি, তারপরে আসছি মূল অনুষ্ঠানে।
1: উত্তর থেকে দক্ষিণ যেখানে খুশি যেতে পারি, কারণ আমরা মনে মনে সফর করছি পুজো প্যান্ডেলে।
2: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা,
3: অলি গলিতে পুজো। অলি গলির ইতিহাসকে ঘিরে আমাদের আশেপাশের চেনা পাড়া বদলে গেছে হাই রাইজের জমানায়। 92তম বর্ষে উত্তরের হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের থিম ছন্দ ছাড়া ছন্ন ছাড়া। পুরনো বাড়ি আর ফ্ল্যাট কালচারের মিশেলে ছন্ন ছাড়া কলকাতায়।

0: ছন্দ ফেরানোর বার্তা নিয়ে তাঁদের দুর্গাপুজোর আয়োজন। থিম শিল্পী রবীন রায়। প্যান্ডেলের অন্দরের দেয়ালে এক বিশেষ ধরনের কাঠের ওপর দশাবতারের ছবি, মাথার ওপরে পুরনো কলকাতায় ব্যবহৃত আর্কিটেকচার নজর কাড়ছে। হারিয়ে যাওয়া ছন্দ আর খুঁজে পাওয়া ছন্দ, মণ্ডপ সজ্জায় রয়েছে এর উপাদান। কলকাতার এক টুকরো ছবি মন ভরাবে হাতিবাগান সর্বজনীনের দর্শনার্থীদের। পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: সত্যি সত্যি তার পা জমিতে পড়ুক এটা তিনি মোটেই চাইতেন না। তিনি চাইতেন উঠতে। ছোট্টবেলা থেকে একেবারেই ওড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই উড়ানটা, মানে সেই যে মেয়েটা, ছোট্ট মেয়েটা উঠতে চাইতো, সেই মেয়েটা কিভাবে সিলভার স্ক্রিনে বন্দী হয়ে গেল সেই গল্পটাই বলবো।
1: সেখানেও তিনি উড়েছেন হয়তো স্বপ্ন উড়ান,
0: সেখানেও তিনি উড়ান দিয়েছেন অবশ্যই, কিন্তু তার নিজের পছন্দ মতো সেই উড়ানটা একেবারেই ছিল না।
1: একেবারেই
0: সেই মেয়েটির জন্ম হয়েছিল 10ই অক্টোবর 1954 এবং উত্তরাধিকার সূত্রে তিনি রক্তে অভিনয়টা পেয়েছিলেন। বাবা মা দুজনেই ছিলেন নামকরা অভিনেতা, হ্যাঁ, অভিনয় জগতের একদম অভিনেতা অভিনেত্রী, কিন্তু তিনি মোটেই চাননি কখনো অভিনয়ে আসতে। অথচ কিছু বুঝে ওঠার আগেই, মানে একেবারে শিশু যখন, 3-4 বছর বয়স, সেই সময় বাধ্য হয়ে তাকে অভিনয়ে, মানে জোর করে অভিভাবকরা পাঠান, তার মা তাকে বাধ্য হয়ে অভিনয়ের জায়গায় নিয়ে আসেন এবং সেখান থেকে তিনি তারপরে আর বেরোতে পারেন না কখনো।
1: কিভাবে যেন সেলুলয়েডের পর্দায় তিনি বন্দী হয়ে গেলেন
0: একেবারেই।
1: আর আজ তিনি আমাদের সবার কাছে সবার প্রিয় একজন আশ্চর্যময়ী, রহস্যময়ী অভিনেত্রী।
0: একদম, এই রহস্য কথাটাই একদম ঠিক। তাকে ঘিরে প্রচুর রহস্য রয়েছে। যার কাছে এজ ইজ জাস্ট আ নাম্বার, সেই মানুষটি আজকে, তাকে নিয়ে আমাদের ম্যাটিনি মেগাস্টার, তিনি ভানু রেখা গণেশন, অর্থাৎ রেখা।

0: বাবা জেমিনি গণেশন আর মা পুষ্পাবলী। তো পুষ্পাবলীর জেমিনি গণেশন কোনোদিনই এই রেখা বা তার বোন কাউকে কিন্তু নিজের সন্তান হিসেবে স্বীকৃতি কোনোদিনই দেননি, এবং পুষ্পাবলীকেও স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি,
1: স্বীকৃতি দেননি, এবং তারা আলাদাভাবেও বসবাস করতেন।
0: একদম একদম, এবং যে কারণে ছোট্ট রেখাকে বাধ্য হয়েই মা অভিনয়ের দিকে ঠেলে দেন, কারণ তিনি বুঝেছিলেন যে এই মেয়েটির মধ্যে প্রতিভা রয়েছে, এই মেয়েটি পারবে। সেই কারণেই তার আগের পক্ষের আরও দুটি ছেলে মেয়ে থাকা সত্ত্বেও রেখাকেই কিন্তু মানে ভানুরেখাকেই সেই সময় ঠেলে দিয়েছিলেন, এবং 1958 সালে প্রথম ছবি তার মুক্তি পায়, চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। এবং পরবর্তীতে যখন তিনি মানে 14 বছর বয়সে তিনি মুম্বাইতে আসেন, ঘটনাটা যেটা ঘটেছিল, কুলজিৎ সিং পাল আসলে গলিও কে রাজা বলে একটি, তিনি ব্যবসায়ী একজন, তিনি আফ্রিকা থেকে ফিরে এসে একটা ছবি এরকম করছিলেন, তৈরি করছিলেন, সেখানে দেখছেন বড় বড় যারা স্টার তাদের নানা রকম সমস্যা, ট্যান্ট্রাম রয়েছে তাদের, তাদের ট্যাকল করাটা খুব মুশকিল। তো সেই সময় তখন তিনি ভাবলেন দরকার নেই, আমি একেবারে নতুন মুখ যাদের তাদের সেরকম কাউকে তুলে আনবো।
1: তখন তামিল কন্নড় কয়েকটি ছবিতে ছোট চরিত্রে কাজ করেছেন।
0: হ্যাঁ, যদিও তোমার নায়ক হিসেবে এই ছবিতে বিশ্বজিৎকে নেওয়া হয়েছিল, এবং তার বিপরীতে দক্ষিণী অভিনেত্রী ওয়ানিশ্রী তাকে কাস্ট করার কথা হয়েছিল। তো ওয়ানিশ্রীর সঙ্গে তিনি দেখা করতে গেছেন স্টুডিওতে, সেখানে তিনি একটি লক্ষ্য করলেন একটি মেয়ে, একটু মোটাসোটা, গায়ের রংটা একটু শ্যামলা, সে নিজের মনে বসে খাবার খাচ্ছে, কোনো দিকে তার নজর নেই বা কোনো খেয়াল নেই। তো মেয়েটিকে দেখে কিন্তু তার বেশ ভালো লাগলো। তখন তিনি ওয়ানিশ্রীকে জিজ্ঞেস করলেন যে এই মেয়েটি কে, তার পরিচয় জানলেন, এবং জানার পরে তিনি চলে গেলেন তার মার কাছে, পুষ্পাবলীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি এরকম চাই। পুষ্পাবলী তো মোটামুটি হাতে চাঁদ পেয়ে গেছে,
1: কারণ সেই মুহূর্তে তার পারিবারিক যে সমস্যার মধ্যে ছিলেন, সেখানে এই যে তখন কন্ট্রাক্ট হয়েছিল 25,000 টাকায় 5 বছরের জন্য, এটা মানে আকাশের চাঁদ হাতে এসে পৌঁছেছে এরকম অবস্থা পুষ্পাবলীর কাছে।
0: ঠিক তাই। তো সে সময় এটা হলো, কিন্তু সমস্যা হচ্ছে রেখাকে জিজ্ঞেস করা হলো তুমি কি হিন্দি বলতে পারো, সে

0: পরিষ্কার বলল নো এইবারে। এবার তখন তার মা বলছেন যে না, ও কিন্তু খুব ভালো মনে রাখতে পারে, আপনি ওকে একটা ডায়লগ বলে দিলে সেটা কিন্তু চট করে ধরে নেবে। তখন তিনি পরীক্ষা করার জন্য একটা ডায়লগ দিলেন এরকম, দিয়ে বললেন যে ঠিক আছে তুমি দেখি কতক্ষণে আমাকে বলতে পারো। তো কয়েক মিনিট পরেই তিনি এসে গড়গড় করে তার ডায়লগ বলে ফেললেন, ভীষণ ইমপ্রেসড হলেন কুলজিৎ সিং পাল। তো তিনি তখন তাকে তুমি যেটা বলে এরকম বললে আর কি, 5 বছরের চুক্তিতে সাইন করালেন। এবং ছবিটার নাম ছিল আঞ্জানা সফর। সত্যি সত্যি তার জীবনের প্রায় আঞ্জানা সফর শুরু হতে যাচ্ছিল,
1: মিলে গেছে
0: একদম, কিন্তু ছবির নামটা মুহূর্তের সময় চেঞ্জ হয়ে যায়, দো শিকারী নাম রাখা হয়। যদিও এই ছবি কিন্তু অনেক পরে রিলিজ করেছিল, হ্যাঁ, তার কারণ তখন তিনি নাবালিকা ছিলেন এবং বেশ কিছু বোল্ড সিন ছিল সেই ছবিতে, তো যে কারণে সেন্সর বোর্ড আটকে দিয়েছিল। পরবর্তী অনেকটা পরে, প্রায় 10 বছর পরে রিলিজ করে। প্রথম ছবি হিসেবে যেটা যে ছবিটা বেরোয় সেটা হচ্ছে মোহন সাইগালের সাওয়ান ভাদু, তাই তো? এবং এই সাওয়ান ভাদু ছবি কিন্তু নবীন নিশ্চন ছিলেন তার বিপরীতে, এবং ছবিটা সিলভার জুবিলি হিট হয়েছিল। যদিও সে সময় রেখাকে দেখে, মানে রেখা যে কি সাংঘাতিক বডি শেমিং এর একটা শিকার হয়েছিলেন সেটা সত্যি ভাবা যায় না, মানে আজকে রেখা আমাদের কাছে মানে সৌন্দর্যের সংজ্ঞা বলা যায়
1: একেবারে। কিন্তু সেই সময় মানে আমাদের সিলভার বলিউডের যারা মানে তাবড়ো তাবড়ো অভিনেতা অভিনেত্রী, তারাও কিন্তু পছন্দ করে উঠতে পারেনি রেখাকে। নানাভাবে তাকে মানে কথা শুনতে হয়েছিল, সেই সব কথা উপেক্ষা করে 6-7 বছর টানা এইভাবে কিন্তু তিনি কাজ চালিয়ে গেলেন।
0: একদমই তাই, মানে কোনোরকমভাবে তার মনোবলকে তিনি দমাতে দেননি।
1: তিনি মানে একসঙ্গে 25টা ছবিতে সাইন করছেন,
0: একদম
1: এরকমও হয়েছে,
0: মানে যেটা পাচ্ছেন
1: সেটাই সাইন।
0: তিনি শুধু এটুকু বুঝছেন যে আমার কাজ করাটা পরিবারের জন্য প্রয়োজন, সুতরাং আমাকে কাজ করতে হবে, এইভাবে তিনি কাজ করে যাচ্ছেন। আর এরপরে সত্যি কথা বলতে যে ছবিটাতে মানে তিনি এত ছবিতে, তুমি যে বললে যেরকম প্রচুর ছবিতে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাকে কিন্তু খুব সিরিয়াসলি কেউ নিচ্ছে না ইন্ডাস্ট্রিতে। প্রথম যে ছবিতে মোটামুটি সবার নজর কাড়লো যে তিনি একজন সিরিয়াস অভিনেত্রী, সেই ছবির নাম দো আঞ্জানে। এবং এই ছবিতে তার বিপরীতে অমিতাভ বচ্চনকে পাচ্ছেন উনি। এবং রেখাজি নিজে বলছেন যে অমিতজির সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত আমি অন্যরকম ছিলাম, এবং অমিতজির সঙ্গে দেখা হওয়ার পর তাকে দেখে আমি অনেক কিছু শিখলাম
1: এবং আমি সেই মতো হতে চেয়ে মানে হয়েও গেলাম
0: একদম। এবং সত্যি সত্যি তো, কারণ তাকে তো অনেক দূর যেতে হবে, তাই না? দো আঞ্জানে ফিল্ম থেকে শুনি এই গান।

0: অর্থতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: पीसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: সংবাদ বিরতির ওপারে আবারও আমরা ফিরে এলাম সুরেলা সফর নিয়ে। আর অবশ্যই সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, সেটা থাকছে, থাকবে। আমরা রেখাজিকে নিয়ে কথা বলছি আজকে।
4: আর ম্যাটিনি মেগাস্টারে তো আমরা আছি, তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে পুজোর মানে সফরেও আমরা যাচ্ছি। এই মুহূর্তে একটু আমরা পুজো ঘুরে আসি, চলো
3: উত্তর দক্ষিণ সবটাই একটু ঘুরে আসি কানে কানে।
5: মধুর চেয়েও মিষ্টি বাংলা ভাষা, মধুর চেয়েও মিষ্টি আমাদের বাঙালিয়ানা। তবুও উপলক্ষ হোক বা নেহাত শখ, মিষ্টি ছাড়া বাঙালি জীবন অসম্পূর্ণ। এমনই এক অভিনব বিষয় ভাবনা নিয়ে উত্তরের আহিরিটোলা সর্বজনীনের থিম মাধুরী মৈত্রীর অন্বেষণ। এবছর তাদের 87তম বর্ষের দুর্গোৎসব। যে কোনো শুভ অনুষ্ঠানে বা বাড়িতে হঠাৎ অতিথি এলে মিষ্টি মুখে তাঁকে আপ্যায়ন করাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ মিষ্টির সঙ্গে সম্প্রীতি বা মৈত্রীর যোগাযোগ নিবিড়। আহিরিটোলা সর্বজনীনে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
6: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
5: ৮৭ বছরে এসে তথাকথিত থিমের বাইরে বেরিয়ে জগজ্জননী মায়ের পুজোয় ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করল বাদামতলা আষাঢ় সংঘ। শিল্পী রণ ব্যানার্জির ভাবনায় এবছর তাঁদের পরিকল্পনা স্বপ্নে পাওয়া রূপের রানী জাগ্রত মা জগজ্জননী। এখানকার পুজো প্যান্ডেল আমাদের ফিরিয়ে নিয়ে গেছে 500 বছর আগের মন্দির স্থাপত্যে। বেলে পাথরের মন্দিরের আদলে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির যেখানে অধিষ্ঠান হয়েছে বহু দেবদেবীর। প্যান্ডেলের বাইরের দেয়াল দেবদেবীর মূর্তিতে সাজানো। পাশেই 66 পল্লীর পুজো, যা এবছর পা দিল 76তম বর্ষে। তাঁদের থিম ভাবনা তোমার পরে ঠেকাই মাথা। পুজো মণ্ডপের দেওয়াল জুড়ে বিপ্লবের কাহিনী, বিপ্লবীদের কাহিনী দর্শনার্থীদের মনে করাবে আমাদের অতীত গৌরবের কথা। মা এখানে চিরাচরিত মমতাময়ী রূপের পরিবর্তে ধারণ করেছেন রুদ্র রূপ, যিনি প্রতিবাদিনী এক নারী শক্তি। দক্ষিণ কলকাতার বাদামতলা আষাঢ় সংঘ ও 66 পল্লীর প্যান্ডেলে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
6: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
7: সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, ম্যাটিনি মেগাস্টার।

0: মুকদ্দরকে সিকন্দর
1: একেবারে।
0: এই ছবির গান দিয়ে আমরা ফিরে এলাম, আর রেখার কথায় রয়েছি অবশ্যই, তার মানে 78 ঘর এবং মুকদ্দরকে সিকন্দর এই ছবি দুটো রিলিজ করে, এবং এই দুটো ছবিতেই আমরা বলছিলাম না যে দো আনজানেতে তাকে প্রথম আর কি সিরিয়াস অভিনেত্রী হিসেবে একটা ট্রিট করা হয় সেই সময় থেকে, এবং তারপরে ঘর ছবিটাও এখানেও আমরা জানি যে একজন মানে তাকে তিনি আর কি রেপ ভিকটিম এরকম একটা চরিত্র ছিল, এবং একটা অন্যরকম চরিত্র, অন্যরকম
1: চরিত্র মানুষের নজর কেড়েছিল যে অভিনয় রেখার এখানে অভিনয়
0: একদমই তাই। আবার মুকদ্দরকে সিকন্দরে একেবারে অন্যরকম একজন বাইজির চরিত্রে আমরা তাকে পেলাম, পরবর্তীতে যদিও আমরা উমরাও জানতেও জানেও পেয়েছি আমরা তাকে, সেটা একেবারে অন্যরকম ভাবে, সে কথাতে অবশ্যই উমরাও জানের কথায় আসবো। তবে তার আগে বলি, প্রথম পুরস্কার মানে যে ছবিতে অভিনয় করার জন্য প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পেলেন তিনি, সেই ছবির নাম খুবসুরত। এবং এই যে খুবসুরত ছবিটা, এখানে একটা সেই একেবারে চঞ্চল চুলবুলি একটি মেয়ে এবং একটা অদ্ভুত মানে কমিক একটা টাচ ছিল তার চরিত্রের মধ্যে,
1: এবং সেটা তিনি দারুণ হয়। তার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে সে নিজেকে কিন্তু পাল্টানোর চেষ্টা করছে, সেই যে তার রূপ এবং তার কথা বলা হিন্দি উচ্চারণ বা তার চেহারা, এই নিয়ে যে একটা
0: আলোচনা
1: চলতো, সেই আলোচনাটা পুরো মানে একদম কি বলে ওই যেটা বন্ধ করে দেওয়ার জন্য তিনি রীতিমতো শরীর চর্চা শুরু করলেন এবং নিজে পোশাক সম্পর্কে সচেতন হলেন, এবং তিনি নিজের রূপচর্চা, শুধু শরীর চর্চা নয় রূপচর্চার সঙ্গেও, শরীর চর্চা যদি আমরা সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি অটোমেটিক্যালি কিন্তু রূপ এনহান্স করে, সেটা যেমন একটা ব্যাপার, তার সঙ্গে রূপচর্চারও দরকার হয় যেহেতু সেলুলয়েডে তিনি রয়েছেন। এই বিষয়টা সম্পর্কে তিনি সচেতন হলেন, তারপরেই আমরা কিন্তু যে ছবিটার কথা তুমি বলছিলে তারপরে আমরা পাচ্ছি
0: খুবসুরত, সেখানে আমরা
1: আসি
0: খুবসুরত রেখাকে পেলাম।

0: সেই প্রাণবন্ত হাসি খুশি মঞ্জুর চরিত্র এই খুবসুরত ছবিতে,
1: একদম
0: সেই চরিত্রই তাকে এনে দিল পুরস্কার, যে কথা আমরা আগেই বলেছি। এবার কি আমরা আবার একটু পুজো সফরে যাব?
1: চলো একটু ঘুরে আসি পুজো সফরে। আপাতত কোথায় যাব?
0: হরিদেবপুর বা ওই দিকটায়, 41 পল্লী, আরও কিছু কিছু জায়গায় ঘুরে আসি।
1: বেশ, যাই চলো।
2: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
3: শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় দক্ষিণের হরিদেবপুর 41 পল্লী ক্লাবের দুর্গোৎসবে এবছর মানুষের দ্বৈত সত্তার প্রকাশ। থিম দ্বৈত, কখনো আর্থসামাজিক, কখনো আবার লিঙ্গ পরিচয়। আমাদের সমাজে মানুষে মানুষে বিভেদ মানব সভ্যতার এক চিরন্তন সত্য। মূলত বৃহন্নলা শ্রেণীর মানুষদের জীবনের অব্যক্ত কথাই শোনাচ্ছে হরিদেবপুর 41 পল্লী। ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
1: এবারে দক্ষিণ থেকে আবারও চলে যাই উত্তরে।
2: পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
3: 84তম বর্ষে মানিকতলা চালতাবাগান লোহাপট্টির দেবী বন্দনায় জায়গা পেয়েছে ছত্তিশগড়ের রামনামী সমাজ ও তাঁদের রামনামী ট্যাটু। থিম নিশান, রামনামীরা সারা গায়ে ট্যাটু আঁকেন, যার গভীরে লুকিয়ে আছে এক সামাজিক বঞ্চনার কাহিনী। মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হওয়ার বদলে তাঁরা বেছে নিয়েছেন ঈশ্বরের নাম, রামনাম। এটাই তাঁদের বিপ্লবের ভাষা। রামনামী সমাজকে সকলের সামনে তুলে ধরার প্রয়াসে পুজো প্যান্ডেল সেজে উঠছে তাঁদের ইতিহাসে ও সেই বিশেষ ধরনের ট্যাটু শিল্পের প্রদর্শনীতে। দেবী দুর্গা এখানে তাঁদেরই একজন, তাঁর সারা গায়েও ট্যাটু রয়েছে। চিরাচরিত সনাতনী রূপের পরিবর্তে দশভুজা ছত্তিশগড়ের এক প্রত্যন্ত অঞ্চলের প্রতিবাদী নারী। অন্যদিকে মানিকতলা চালতাবাগান সর্বজনীনের পুজোয় এবছরের চমক চুলের প্যান্ডেল। থিম পরম্পরা, বিনুনির বুনন এখানে মণ্ডপ সজ্জার অঙ্গ। রয়েছে বেশ কিছু চোখে পড়ার মতো আর্টওয়ার্ক, রয়েছে আয়রন দিয়ে তৈরি চিরুনি, তেলের বোতল, যা কিনা চুলের যত্নে আমাদের রোজকার উপকরণ। কিন্তু এইসব কিছুর পিছনে রয়েছে ক্যান্সারে আক্রান্ত মেয়েদের জন্য কেশদান করার মতো গুরুত্বপূর্ণ ও হৃদয় স্পর্শী বার্তা। মানিকতলা চালতাবাগান সর্বজনীন ও চালতাবাগান লোহাপট্টির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।

0: আমরা পুরস্কারের কথায় ছিলাম, খুবসুরতের কথা বলছিলাম, ফিল্মফেয়ার পুরস্কারের কথা, এই যে গান শুনছিলাম উমরাও জান এই ফিল্ম থেকে, এই ছবির হাত ধরে কিন্তু এলো প্রথম জাতীয় পুরস্কার।
1: একেবারে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার।
0: একেবারেই তাই।
1: এই ছবি মুক্তি পাচ্ছে 1981 সালে, আর কাহিনী নেওয়া হচ্ছে, সেটি রচিত হয়েছিল 1899 সালের উর্দু উপন্যাস।
0: একদমই। তুমি ভাবো যে মেয়েটি দক্ষিণ থেকে এসেছে, যার হিন্দি উচ্চারণে বেশ সমস্যা ছিল, সেই মেয়েটি পরবর্তী সময়ে এই যে উমরাও জানে যখন অভিনয় করছেন একেবারে উর্দু, হ্যাঁ, এবং মানে সেটাকে কিরকম সুন্দর করে তিনি আয়ত্ত করছেন, এটা কিন্তু সত্যি মানে দেখবার মতো।
1: অনেক দূর যারা চলতে পারেন তারা এমনই হন,
0: ঠিক মানে ঠিক জায়গায় ঠিক নিজেকে খাপ খাইয়ে নেন,
1: একেবারে
0: এইভাবেই চলেছেন তিনি। আর দেখো, বাণিজ্যিক ছবি বা এই ধরনের ক্লাসিক ছবি, উমরাও জান যেরকম ছবি, সে ছবির পাশাপাশি সেই সময়ের 80s সময়ে আমরা কিন্তু দেখেছি কিছু বেশ কিছু প্যারালাল মুভি আসছে,
1: সেখানেও হ্যাঁ ইজাজত আছে,
0: বিজেতা উৎসব,
1: হ্যাঁ বিজেতা উৎসব, দাসী বলে একটি ছবি হয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: উমরাও জান তো আছেই,
0: হ্যাঁ, তো এই ধরনের ছবিতেও কিন্তু আমরা তাকে পাচ্ছি। উৎসবে আমরা খুব একটা বোল্ড ক্যারেক্টার হিসেবে পেয়েছি তাকে, আবার ইজাজতে একদম অন্যরকম, তাই না?
1: একেবারে,
0: হ্যাঁ। এবং সেখানে ভাবো, আমি ইজাজতের কথা যদি ধরি, সেক্ষেত্রে নাসিরুদ্দিন শাহ ওরকম একজন অ্যাক্টর, তার পাশে তিনি অভিনয় করছেন। এবং এক্ষেত্রে একটা কথা তুমি বলছিলে কিছুক্ষণ আগে, এখানে শশী কাপুরও ছিলেন ইজাজতে,

0: তো একদম প্রথম দিকে রেখাজি যখন প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছেন, একটি এরকম পার্টিতে গেছেন, সেখানে শশী কাপুর তাকে দেখে বলেছিলেন যে এই মেয়েটি এরকম শ্যামলা গায়ের রং, এরকম চেহারা, হ্যাঁ এ কোথা থেকে এলো, এ কি করে টিকবে এখানে? তো রেখাজি শুনতে পেয়েছিলেন সেটা কোনোভাবে, যাই হোক তিনি প্রকাশ করতেন না, মানে অনেকেই তো অনেক কিছু বলতো কিন্তু তিনি এমন একটা ভাব করতেন তিনি যেন কিছুই শোনেননি, মুখে একটা অদ্ভুত হাসি বজায় রেখে চলতেন।
1: তো
0: হ্যাঁ সেই তো শশী কাপুরের সঙ্গে জেনিফার কাপুরও ছিলেন, তিনি তখন বলছেন যে শশীজিকে বলছেন যে শোনো তুমি বলছো বটে কিন্তু আমি কিন্তু ওর চোখ দেখে বুঝতে পারছি, হ্যাঁ ওর চোখ দুটো খেয়াল করেছো, ও কিন্তু থাকতে এসেছে এবং এখানে অনেক দূর যাবে এবং এই ইন্ডাস্ট্রিকে ও রাজ করতে এসেছে। সত্যি সত্যি জেনিফারজির কথাই পরবর্তীতে সত্যি হয়েছিল এবং শশী কাপুর নিজেও এই ছবিতে, যেমন ইজাজতের কথা বলছি, বিজেতা ছবিটি শশী কাপুরের প্রোডাকশনের ছবি ছিল, সেই ছবিতে তিনি হ্যাঁ নায়িকা হিসেবে ব্যবহার করেছেন
1: এবং পরবর্তী সময় তিনি বলেছেন যে আমি তখন ভুল ছিলাম, আমি বুঝতে ভুল করেছিলাম যে তুমি নিজেকে এতটা মানে পরিবর্তন করে ফেলবে, এটা আমি তখন বুঝতে পারিনি।
0: একদম। তো আমরা ইজাজত ফিল্ম থেকে শুনি এই গানটি।

0: আগামী মানে এটা ঠিক 3:30টার সময় জানানো হচ্ছে, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার বিভিন্ন অংশে। সুতরাং এই যে পুজোর দিন, সে সময় আপনারা কিন্তু নিরাপদে থাকবেন এবং যদি বাইরে বেরোন অবশ্যই ছাতা, রেনকোট এগুলো কিন্তু সঙ্গে রাখবেন, কেমন?
1: হ্যাঁ, পুজোর আনন্দও যাতে মাটি না হয় এবং নিজেদেরও কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে সবসময় সচেতন থাকবেন আর আবহাওয়ার দিকে নজর রেখে বাড়ি থেকে বের হবেন। দেখো, আমরা তো ঘড়ির কাঁটা বলছি, আমরা ক্রমশ ক্রমশ শেষের পথে এগোচ্ছি, কিন্তু আমাদের বলার কথা অনেক কিছু বাকি রয়েছে। এবং রেখা যে চলচ্চিত্র জীবন যাপন করছেন এখনো পর্যন্ত, তার যদি আমরা এখনের সময়টা বাদ দিয়ে পেছনের জীবনটাও দেখি, সেই সময়টুকু ধরা এই 1.5 ঘন্টা, তার মধ্যে আমাদের মাঝে মাঝে আমরা পুজো সফরে যাচ্ছি, এই দুটো সফর মিলিয়ে একদম একেবারেই মানে শেষ করা সম্ভব নয় তার সফর, সব কথা বলে ওঠা সম্ভব নয়। তাও আমরা অল্প অল্প করে ছুঁয়ে যাবার চেষ্টা করব। আমরা যেমন খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছি আবার পরের সিনেমাতে যাব, যেটা যেই সিনেমাটা একটা সময়ে মানে একটা ত্রিভুজ প্রেমের একেবারে আইকন ছবি বলা যায়।
0: একদম একদম, এবং যে ছবির মানে সে সত্যি কথা বলতে সেই সময়টা, দেখো অমিতাভ বচ্চন রেখার কথা আগেও বলেছি, তাদের যে জুটি সেটা নিয়ে অনেক রকম আর কি দর্শক মহলে অনেক রকম কথা হয়েছে, নানা রকম লেখালেখি হয়েছে এবং সেটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবনেও যথেষ্ট ছাপ ফেলেছে
1: একেবারে।
0: হ্যাঁ, এবং পরবর্তী সময়ে তাদের এই জুটিটা ভেঙে যায় যে কারণে, কিন্তু তারপরেও ছবির প্রয়োজনে, কাহিনীর প্রয়োজনে যশ চোপড়া যখন সিলসিলা ছবিটা তৈরি করছেন, তখন কিন্তু মানে যেহেতু অমিতাভ বচ্চন এবং রেখাকে একসঙ্গে পাওয়া যাবে না এবং জয়া তখন অভিনয় করছেন না, ছেড়ে দিয়েছেন, সেই জন্য তিনি অন্য একটা কাস্টিং করেছিলেন। অমিতাভ বচ্চন ছিলেন কিন্তু বাকি স্মিতা পাতিল এবং পারভিন ভাবিকে ভেবে একটা কাস্টিং করেছিলেন। তো অমিতাভ বচ্চন না এই এটা পড়ার পরেই মানে স্ক্রিপ্টটা যখন পড়েছেন, পড়ে যশটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই কাস্টিংটা ভেবে মানে স্ক্রিপ্টটা করেছেন? তো উনি তখন অদ্ভুতভাবে বলেন যে না, তাহলে আপনার মনে কি ছিল সেটা বলুন। তখন উনি বলছেন যে আমি তো চেয়েছিলাম যে চাঁদনী করুক রেখা এবং আরেকটি চরিত্র যেটা সেটা জয়া করুক। তখন বলছে তাহলে সেটা করছেন না কেন, চলুন যাই আমরা
1: শোভা মালহোত্রার চরিত্রে।
0: হ্যাঁ, শোভার চরিত্রে। এবং তারা ফিরে এলেন আবার সেখান থেকে, কাশ্মীরে শুটিং চলছিল, সেখান থেকে তারা চলে এলেন এবং এসে রেখাকেও বলা হলো, জয়াকেও বলা হলো, তারা স্ক্রিপ্ট পড়ে কিন্তু শেষ পর্যন্ত রাজি হলেন এবং সেই বিখ্যাত ছবি তৈরি হলো সিলসিলা। যদিও সেই ছবি যে বক্স অফিসে ভীষণ ঝড় তুলেছিল এমনটা নয়, কিন্তু আজও ভালো ছবি, হ্যাঁ, এবং একটা সুন্দর ছবি, মানে চরিত্রগুলোর অদ্ভুত সুন্দর রসায়ন এই ছবিতে কিন্তু ফুটে উঠেছে। এবং এই ছবির গান, তার কথা আর কি বলবো, তো শুনি সেই ছবি থেকে একটা গান।

0: এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
2: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনর্মাল ওয়্যার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে। তাই ক্লিয়ার, E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
1: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচারিত।
4: আমরা রয়েছি ম্যাটিনি মেগাস্টারে, থাকবো আরও মাত্র 10 মিনিট মতো, হাতে সময় আছে সেটুকু। কিন্তু তার আগে একটু আবার একটু মানে শুধুমাত্র
5: দেখে নিই, উত্তর দক্ষিণ দুদিকেই আমরা ঘুরে আসব। প্রথমে যাই আমরা উত্তর কলকাতা।
6: পূজো পরিক্রমা
7: 90 পেরিয়ে 91তম বর্ষে উত্তরের চোরবাগান সর্বজনীনের পুজোয় তুলির টানে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর দুর্গা বন্দনা, থিম অকাল বোধন। দেয়াল চিত্রের মাধ্যমে এবছর তাদের ভাবনার বহিঃপ্রকাশ। অন্যদিকে 101তম বর্ষে পা দিয়ে সিমলা ব্যায়াম সমিতির ভাবনা নিঃশ্বাস। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং সিমলা ব্যায়াম সমিতির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
6: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা।
7: দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয় এবছরের থিম ঐতিহ্যের লোককথা। এবছর তাদের 92তম বর্ষ। বঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন, যার সঙ্গে নাম জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়িগুলোর। এছাড়াও নানা উপাচার, নানা প্রথা। এ শুধু এক উৎসব নয়, এ এক ঐতিহ্যের ইতিহাস। মুদিয়ালি ক্লাবের পাশেই শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের পুজো। 90তম বছরে তাঁদের উপস্থাপনায় রাজস্থানের ঘনঘোর উৎসব, থিম ভাবনা পরব। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির সর্বজনীনের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
6: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো।
4: এবারে একটু মধ্য কলকাতায় ফিরে আসি, কি বলো?
5: হ্যাঁ,
6: পূজো পরিক্রমা।
7: 89তম বর্ষে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল মধ্যপ্রদেশের জমিদার বাড়ি, সঙ্গে জলের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড। প্রথমে অ্যালবার্ট হল নিয়ে থিম করার ভাবনা থাকলেও পরে সেই পরিকল্পনা বদল হয়েছে। অন্যদিকে উত্তর কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার উদযাপন করছে বন্দে মাতরমের 150 বছর। থিম সনাতন চেতনায় বন্দে মাতরম। 150 বছরের ইতিহাস তুলে ধরতে পূজামণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দেশভাগের সময়ের বেশ কিছু ফটোগ্রাফের প্রদর্শনী। প্যান্ডেলে রয়েছে একটি ট্রেনের ইনস্টলেশন যা মনে করাচ্ছে দেশভাগের যন্ত্রণার ইতিহাস। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল।
6: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা।
5: পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু কলেজ স্ট্রিট, সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়িয়ে নলিন সরকার স্ট্রিটে চলে এসেছি, আবার উত্তরে।
6: পূজো পরিক্রমা।
7: 94তম বর্ষে উত্তরের নলিন সরকার স্ট্রিটের ভাবনা জললিপি। নদীমাতৃক দেশ আমাদের ভারতবর্ষ, গঙ্গা আমাদের মা, অথচ সেই মায়ের আঁচল আজ দূষিত। ক্রমবর্ধমান উন্নয়নের চাপে নাভিশ্বাস উঠছে গঙ্গার। পবিত্র এই জলধারাকে রক্ষার বার্তা নিয়ে এই বছরের মাতৃবন্দনার আয়োজন নলিন সরকার স্ট্রিট পুজো কমিটির। দেবী প্রতিমার মাথার উপর মহাদেবের অধিষ্ঠান, আর তাঁর জটা থেকে বেরিয়ে আসছে গঙ্গার ধারা। এই জলধারা মিশে যাচ্ছে মণ্ডপে। মণ্ডপ এখানে এক টুকরো শহরাঞ্চল। গঙ্গার প্রবাহমানতা যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, আর এভাবেই ফুটে উঠেছে গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার এক টুকরো ছবি। গঙ্গা যেখানে দূষিত, পুজোর আরও একটি আকর্ষণ মণ্ডপে নদী কেন্দ্রিক গানের সুর। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার।
6: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, ম্যাটিনি মেগাস্টার।
4: ম্যাটিনি মেগাস্টারের একেবারে শেষের দিকে, মানে শেষ পর্যায়ে চলে এসেছে। ঘড়ি বলছে 3:54:56। আমাদের একেবারে শেষ করতে হবে এবারে রেখাজিকে নিয়ে এইটুকু সময়ের মধ্যে। শাশ্বতী, তুমি যেটা বলছিলে যে কিছুতেই তার জীবনকে এইটুকু সময়ে ধরা সম্ভব নয়, একটা অদ্ভুত রহস্যময়ী, কি বলবো তাকে, এবং এখনো
8: যত বয়স হয়েছে তত তিনি নিজেকে আরো উন্নত স্তরে নিয়ে গেছেন অভিনয়ের দিক থেকে।
4: একদম, মানে ধরো পরবর্তীতে আমরা যে ছবিগুলো পেয়েছি, জুবেদা বা কৃষ, এই ধরনের ছবিগুলোতে কই মিল গয়া, হ্যাঁ হ্যাঁ, এবং আরো পরবর্তীতে পরিণীতা,
8: পরিণীতা, হ্যাঁ, মানে পরিণত হয়েছেন তারপরে পরিণীতা,
4: হ্যাঁ,
8: 2005 সালের ছবি,
4: একদম।
8: কিন্তু তখনও তিনি নিজেকে কি হিসেবে প্রেজেন্ট করছেন যেখানে, সেখানে তিনি নাচছেন রীতিমতো, সেই ভূমিকা

0: জায়গাতেই তিনি রয়েছেন, ওখানে রেট্রো জ্যাজ ক্লাব সেট আপে মানে চিত্রায়িত হয়েছিল
1: একদম একদম। এবং তাকে দেখে তার বয়সটা বোঝার উপায় নেই, এখনও তিনি যখন কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যান বা এরকম কোথাও যান, লাইম লাইট কিন্তু এখনও তার দিকে
0: গিয়ে পড়ে। তার
1: সেই যে মেয়েটি যে প্রথমে ইন্ডাস্ট্রিতে এসে বডি শেমিংয়ের শিকার হয়েছিল, সেই মেয়েটিকেই আজকে লাইম লাইট একেবারে মানে কি বলবো, তিনি যেখানে যান আলো করে রাখেন এটা বলতে পারি। তিনি খুব ভালো থাকুন, এটুকুই আমাদের প্রার্থনা। আর যেতে যেতে তার সেই সেই যে তিনি সত্যি সত্যি একটা পাহেলি এবং তার জীবনটাও একটা পাহেলি সেটাই বটে, সেই গান শুনতে শুনতেই পরিণীত ছবি থেকে আজকের মতো সরিতা আর শাশ্বতী বলছে টাটা। কথা হবে আবার অন্য কখনো অন্য কোনো দিন। আর প্রত্যেকে খুব ভালো করে পুজো কাটান, শুভ মহাপঞ্চমীর আরও অনেক শুভেচ্ছা রইল।
0: ভালো থাকুন, আনন্দে থাকুন পুজোতে।

0: नई ताकत मिलेगी।
1: यूनियन होम मिनिस्टर अमित शाह, Government is providing artificial limbs and other assistance to tribal people in Chhattisgarh who have been left disabled by Naxalism and supporting them in leading a better life. Mr. Shah said this while addressing the distribution ceremony of assistive devices to persons with disabilities in Chhattisgarh through video conferencing as part of the ongoing Seva Sankalp Abhiyan. Defence Minister Rajnath Singh has said that India is exporting indigenous defence products to nearly 100 countries worldwide. He said India's defence exports have surged from just 686 crore rupees in 2013-14 to more than 38,000 crore rupees in 2025-26. Mr. Singh was speaking at the Defence Conclave 2026 of a private channel in New Delhi today. The Ministry of Defence today signed contracts worth over 4,000 crore rupees for the acquisition of a dedicated communication satellite capability, GSAT-7C, for the Indian Air Force and Varunastra heavyweight torpedoes for the Indian Navy. The Ministry said this indigenously designed, developed and manufactured satellite will enhance the secure, resilient and seamless communication capabilities for the assets of the Indian Air Force. India has expressed deep concern at reports of an alleged plot to carry out a mass shooting targeting a Hindu temple in the Aurora area of Illinois in response to media queries regarding the attempted mass shooting incident in the US. External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said the reported anti-Hindu and racist nature of the alleged plot, including references to violence against people of Indian origin, is particularly disturbing. The Supreme Court has issued notice to Congress leader Rahul Gandhi, Samajwadi Party chief Akhilesh Yadav and others on a plea challenging their march to the apex court in the national capital over alleged irregularities in the Special Intensive Revision SIR of electoral rules. Mr. Gandhi and other opposition leaders held a march to the Supreme Court on Monday to file their petition amid protests demanding the resignation of the chief election commissioner over alleged SIR irregularities. The top court observed that nobody can browbeat the judiciary. It also sought responses from Chief Election Commissioner Gyanesh Kumar and Election Commissioner Sukhbir Singh Sandhu and Vivek Joshi on a separate petition filed by Mr. Gandhi and other opposition leaders alleging large-scale voter deletions and irregularities in the SIR process. The Apex Court has sought responses from the Centre and the National Medical Commission on a plea seeking greater transparency in the answer key and response disclosure process for NEET PG 2026. NEET PG 2026 was conducted on the 30th of August. The top court has ruled that individuals converting from Hinduism to Islam or other non-Hindu religions cannot automatically claim reservation benefits under the backward class category. Prime Minister Narendra Modi is interacting with the Indian contingent that participated in the Asian Games 2026 in New Delhi today. Youth Affairs and Sports Minister Dr. Mansukh Mandaviya, Minister of State for Youth Affairs and Sports Raksha Khadse and President of Indian Olympic Association P.T. Usha are present on the occasion. India finished fourth in the medal tally at the Asian Games held in Aichi, Nagoya, Japan, winning 85 medals, including 21 gold, 27 silver and 37 bronze. Indian wrestler Vishwajit Ramchandra Mor has clinched a historic silver medal in men's 55kg Greco-Roman category at the Under-23 World Championships in Las Vegas, US today. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা খবর পড়ছে নমামি বসু রুদ্র। নির্বাচনী তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের কাছে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে বা চাপ প্রয়োগ করতে পারে না। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, এই আবেদনটিকে বিচারাধীন অন্য মামলার সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি যন্তরমন্তরকে প্রতিবাদ স্থল হিসেবে চিহ্নিত করা সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহার

ডিনোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।

0: সালের আগে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে জাতি গঠনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আজ বিজয়ওয়াড়াতে আয়োজিত জাতীয় সরস মেলা 2026-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গে নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ, পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থসচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মীই নন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত তথ্যও চেয়েছে কমিশন। নির্ধারিত অনলাইন পোর্টালে নির্দিষ্ট ফরম্যাটে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই তথ্য জমা দিতে হবে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। বারোয়ারি পুজোর পাশাপাশি বিভিন্ন পারিবারিক পুজোতে চলছে শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। বড় বড় পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যেই উদ্বোধনের পর্ব সারা, বোধনের আগেই শারদোৎসবে মেতে উঠেছে মানুষ। দুপুর গড়াতেই কলকাতামুখী দর্শনার্থীরা গতকালও রাতভর চলে প্রতিমা দর্শন পালা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের লালবাগ বুধাসপাড়ায় দুর্গাপুজোর উদ্বোধন করে বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দেন। তিনি জানান, গত ৬ মাসে জেলায় ৯,৭০০ জন নাবালিকা মা হয়েছেন।
1: রাজী পুরোহিত যারা এইসব বিয়ে দিচ্ছেন তাদেরকেও বলছেন করবেন না, এরপরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আপনার এই মুর্শিদাবাদ জেলায় ৬ মাসে ৯,৭০০ প্রাতিষ্ঠানিক ডেলিভারি হয়েছে। ১৫ বছরের মেয়েরা তো বাচ্চা নেওয়ার মতো শারীরিক ক্ষমতাই নেই, ক্ষতি করছেন কেন? এই জন্য তো বলছি গ্রাজুয়েট করুন, মেয়েদের চাকরি দেবো আমরা।
0: ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোর টিকিট বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার মাস আর্ট সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি বোসের আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইন্দ্রনীলের পাশাপাশি তার স্ত্রী মধুছন্দা সেনের ওই মাস আর্ট সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য খতিয়ে দেখতে বলেছেন। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী এই হেরিটেজ ট্যুর আয়োজনের জন্য নিজের পদের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম সংলগ্ন ২ নম্বর স্নানঘাটের কাছে আজ এক শক্তিশালী টর্নেডো সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকাল ৯টা নাগাদ আকাশে প্রথম কালো মেঘে ঢেকে যায়, এরপরই সমুদ্রের বুকে তৈরি হয় এক প্রাকৃতিক ঘূর্ণির। প্রায় ৩০ মিনিট ধরে দেখা যায় আকাশ থেকে নেমে আসা এই টর্নেডো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়েছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া, প্রতিমন্ত্রী রক্ষা খারসে, ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত আছেন। খবর শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬টা বেজে ৩৫ মিনিটে।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আচ্ছা, E20 নিয়ে এত কনফিউশন কেন?
2: আমার কিন্তু E20 নিয়ে ফুল কনফিডেন্স আছে। E20 ফুয়েল কে অটোমোটিভ আর ফুয়েল টেস্টিং এক্সপার্টসরা এক্সটেনসিভলি টেস্ট করেছেন। টেস্টিং এর সময় ইঞ্জিনে কোনো অ্যাবনরমাল ওয়্যার পাওয়া যায়নি, আর ফুয়েল সিস্টেমের ম্যাটেরিয়ালসও E20 কম্প্যাটিবিলিটির জন্য ইভ্যালুয়েট করা হয়েছে, তাই ক্লিয়ার। E20 ইঞ্জিন নকিং কমায়, আর এর হাই অক্টেন রেটিং এর জন্য পাওয়া যায় বেটার পিকআপও।
1: তাহলে নো কনফিউশন, অনলি কনফিডেন্স।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলির দ্বারা জনহিতার্থে প্রচার।
4: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। FM गोल्ड।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। সরকারি ও আধা সরকারি অফিসে নিযুক্ত কর্মবন্ধুদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় কল্যাণী এইমস সহ আরও 4টি এইমস হাসপাতালকে আনা হয়েছে। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসব মুখর গোটা রাজ্য। মুর্শিদাবাদের লালবাগে দুর্গাপুজোর উদ্বোধন করে বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইউনেস্কোর নামে দুর্গাপুজোর টিকিট বিক্রির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবির ওপর আপত্তিকর লেখার ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ, পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মী নয়, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ও ভাতা সংক্রান্ত তথ্য চেয়েছে কমিশন। নির্ধারিত অনলাইন পোর্টালে নির্দিষ্ট ফরম্যাটে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই তথ্য জমা দিতে হবে। রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধা সরকারি অফিসে নিযুক্ত কর্মবন্ধুদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। অর্থ দপ্তর থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক সময়কালীন কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক 3,000 টাকা করে বৃদ্ধি করে 8,000 টাকা করা হল। চলতি মাস থেকেই তাদের এই পারিশ্রমিকের বর্ধিত হার কার্যকর হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পরিষেবায় বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় থাকা উপভোক্তারা এতদিন রাজ্যের বাইরে চিকিৎসার ক্ষেত্রে কেবলমাত্র নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এইমস হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পেতেন। এবার সেই তালিকায় যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের কল্যাণী এইমসকেও। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির আরও 4টি এইমস হাসপাতালকেও এই প্রকল্পের আওতায় আনা হল। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী, বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা এসে গেছে, সাজসজ্জাও প্রায় সম্পূর্ণ। রং বেরং এর থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দে উৎসব মুখর গোটা রাজ্য। একটি প্রতিবেদন।
1: পঞ্চমীর সকাল থেকেই কার্যত উৎসবের মেজাজে শহর কলকাতা। একাধিক বড় পুজো মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। সন্ধে নামার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও

0: আছে। পুজোর ভিড় সামাল দিতে কলকাতা পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ এবং জনসমাগম নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবারে দুর্গাপুজোয় আন্তর্জাতিক আগ্রহও চোখে পড়ার মতো। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর ইতিমধ্যেই কলকাতার একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন। মণ্ডপের শিল্পভাবনা, উৎসবের আবহ এবং মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, কলকাতায় এসে বুঝতে পেরেছেন কেন দুর্গাপুজো এত বিশেষ একটি উৎসব। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের লালবাগ বোধাসপাড়ায় দুর্গাপুজোর উদ্বোধন করে বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, গত ৬ মাসে জেলায় ৯,৭০০ জন নাবালিকা মা হয়েছেন।
2: কাজী পুরোহিত যারা এইসব বিয়ে দিচ্ছেন তাদেরকেও বলছেন করবেন না, এরপরে কিন্তু কেউ বাঁচাতে পারবে। আপনার এই মুর্শিদাবাদ জেলায় ৬ মাসে ৯,৭০০ প্রাতিষ্ঠানিক ডেলিভারি হয়েছে। ১৫ বছরের মেয়েরা তো বাচ্চা নেওয়ার মতো শারীরিক ক্ষমতাই নেই, ক্ষতি করছেন কেন? এই জন্য তো বলছি গ্রাজুয়েট করুন, মেয়েদের চাকরি দেব আমরা।
1: এদিন তিনি কর্ণসুবর্ণে রেল দুর্ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক ও সিভিক ভলান্টিয়ারের নিয়োগপত্র তুলে দেন। এদিকে বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এক ভিডিও বার্তায় পুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেছেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রাজ্যের শারদোৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়েছেন। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। রাজ্যের সরকারি আধা সরকারি দপ্তর ছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পঞ্চমীতে পুজোর ছুটি শুরু হয়েছে। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো পর্যন্ত একটানা ১২ দিনের ছুটি কাটিয়ে আগামী ২৭ অক্টোবর থেকে নিয়মিত কাজ শুরু হবে। এদিকে পুজোর সপ্তমী অষ্টমী অর্থাৎ রবি ও সোমবার রাজ্যের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে এই সময় সব হাসপাতালেই চালু থাকবে এমার্জেন্সি ওয়ার্ড। ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোর টিকিট বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার মাস আর্ট সংস্থার সম্পাদক ধ্রুবজ্যোতি বোসের আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইন্দ্রনীলের পাশাপাশি তাঁর স্ত্রী মধুছন্দা সেনের ওই মাস আর্ট সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য খতিয়ে দেখতে বলেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্বামী বিবেকানন্দের ছবির ওপর আপত্তিকর লেখার ঘটনায় উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ সিউড়িতে সাংবাদিকদের কাছে তিনি জানান, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ করা হবে।
3: উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আমরা নিয়মিত ভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগে আছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি তৈরি করেছে, আগামী ১৫ দিনের মধ্যে সেই তদন্ত কমিটি দোষীদের চিহ্নিত করে দপ্তরকে রিপোর্ট দেবে। সমস্ত সিসিটিভি প্রিজার্ভ করতে, সংরক্ষণ করতে বলা হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেয়াত করবেন না, কঠোরতম শাস্তি হবে, ছাত্রছাত্রী হওয়ার যোগ্যই নন।
1: জনসেবা থেকে দেশসেবা মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ।
4: কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা, কৃষিকাজে বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঠিক কিভাবে তা কৃষকদের পক্ষে সহায়ক হয়ে উঠেছে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়েক।
5: কৃষির বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য, কারণ এটা সারা বছরে তিনটে কিস্তিতে ৪ মাস পর পর দেয়া হয়, তাদের যে সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি কিনতে হয়, সার, ওষুধ, কীটনাশক যেগুলো তাদের ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে এটা একটা বাড়তি তাদের সুবিধা হয়েছে।
4: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এসআরএফটিআই এর উপাচার্য সন্তোষ আজমেরা দপ্তরে ভাঙচুর ও এক পড়ুয়ার বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে।

0: কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। প্রেস বিবৃতি অনুযায়ী গতরাত থেকে আজ সকালের মধ্যে তাঁর দপ্তরে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন শাখার আধিকারিকরা উপাচার্যের বৈঠক কক্ষে জড়ো হন। এরপর একদল পড়ুয়া তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদের মধ্যে একজন উপাচার্যকে শারীরিকভাবে নিগ্রহ করে বলেও অভিযোগ। উপাচার্য এই ঘটনাকে অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতুর গাড়ি ধাক্কায় দুজনের মৃত্যুর ঘটনায় গাড়ির চালককে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। মানোয়ার মোল্লা নামে ওই ব্যক্তিকে ন্যাজাটের একটি গোপন ডেরা থেকে পুলিশ পাকড়াও করে বলে জানা গেছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানালেন,
1: আজকে এবং 17 তারিখে মূলত উপকূল অঞ্চলের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও একটু জায়গা করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
2: 18-19-20 এই 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় কল্যাণী এমস সহ আরও 4টি এমস হাসপাতালকে আনা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ পঞ্চমী, উৎসব মুখর গোটা রাজ্য। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা 100.1 এফএম গোল্ডে।

আমাদের স্টুডিওতেও কিন্তু ঢাকের বাদ্যি বেজে গেছে, আর এই ঢাকের বাদ্যি বাজাতে চলে এসেছি আমরা দুজন, অর্থাৎ রাজর্ষি আর দেবারতী। সময়টা আপনাদেরই, কারণ এই সময় অর্থাৎ 8:10 থেকে 8:45 পর্যন্ত FM গোল্ডের বন্ধুরা শোনেন আপনার কথা। শুধু শোনেন না, বরং আপনাদের কথাগুলোই আমরা একটু আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম হবে না। পঞ্চমীর এই সন্ধ্যায় আপনাদের জন্য যে বিশেষ একটা বিষয়বস্তু রেখেছি, সেটার সঙ্গে অনেকে সহমত হবেন আবার অনেকে সহমত হবেন না। আমি আমার ছোটবেলার কথা ভেবে এরকম একটা টপিক কিন্তু আপনাদের জন্য তুলে রেখেছিলাম, সেটা হচ্ছে পঞ্চমী মানেই দুর্গা প্রতিমার মণ্ডপে আগমন। সত্যি কি তাই? আপনাদের কি মনে হয় যে না, পঞ্চমী মানে মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন কেন হবে? সে তো মহালয়ার আগেই ঠাকুর চলে আসছেন মণ্ডপে, কারণ মহালয়া থেকেই ঠাকুরের যে সাজসজ্জা সমস্ত কিছু কমপ্লিট করার পর মোটামুটি সমস্ত মণ্ডপগুলো বা সমস্ত প্যান্ডেলগুলোর উদ্বোধন হয়ে যাচ্ছে, সবাই অলরেডি ঠাকুর দেখতে বেরিয়েও যাচ্ছে। আবার অনেকে মনে করেন যতই যাই হোক না বাপু, পঞ্চমীর দিনই ওই ঠাকুর মণ্ডপে আসবে এবং তারপর অর্থাৎ ষষ্ঠীতে মায়ের বোধন হবে, সপ্তমীতে নবপত্রিকা স্নান, তারপরেই আসলে পুজো শুরু হয়। কি আপনাদের কি মনে হয়, কি বলবেন আপনারা? জানাতে পারেন আমাদেরকে 9903055992 নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং SMS করার জন্য, এছাড়া আমাদের টেলিফোন নাম্বার 2248 8085, সেখানেও জানাতে পারেন ফোন করে সরাসরি আপনার মতামত। আর আর আর

রয়েছে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা। সেখানে আজ আপনার কথা অনুষ্ঠানের যে পোস্ট করা হয়েছে সেখানে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের মতামত। তাহলে দেবারুতি আর রাজর্ষি রয়েছে আপনাদের সঙ্গে, ছোট্ট একটা গান, গানের উপরে ফিরে এসে থাকবো আপনাদের মেসেজ নিয়ে।

পঞ্চমী মানেই মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন। কি বলছেন আপনারা, এমনটা আপনাদের কি সত্যি মনে হয় নাকি মনে হয় না? না, পঞ্চমী তো অনেক দেরি হয়ে যাচ্ছে, দেবরতি কি সব বলছে, কত আগে আমরা আমাদের মা দুর্গাকে নিয়ে চলে এসেছি বলে কথা। দেখা যাক সৌভিক কি লিখছে কসবা হালতু থেকে। লিখছে, দুর্গাপুজোর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়, কোথাও পঞ্চমীর দিনেই দুর্গা প্রতিমা মণ্ডপে নিয়ে আসা হয়, আবার কোথাও ষষ্ঠীর আগে বা আরও কয়েকদিন আগে প্রতিমা মণ্ডপে এসে যায়। প্রতিমা আনার নির্দিষ্ট কোনো সর্বজনীন তিথি নেই, এটি মূলত পুজো কমিটির প্রস্তুতি, মণ্ডপের কাজ এবং স্থানীয় রীতিনীতির ওপর নির্ভরশীল। তাহলে পঞ্চমীর বিশেষত্ব কী? পঞ্চমী হল দুর্গাপুজোর প্রাক উৎসবের একটি গুরুত্বপূর্ণ দিন। এই সময় বহু মণ্ডপের শেষ মুহূর্তের সাজসজ্জা চলে, প্রতিমা দর্শনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয় এবং শহর জুড়ে পুজোর আমেজ আরও তীব্র হয়ে ওঠে। অন্যদিকে মহাষষ্ঠী দুর্গাপুজোর প্রচলিত আনুষ্ঠানিক সূচনার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এই দিন বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মতো আচার অনেক পুজোয় পালিত হয়। তাই বলা যায় পঞ্চমী মানেই প্রতিমার আগমন নয়, বরং পঞ্চমী মানে দুর্গাপুজোর অপেক্ষা ফুরিয়ে উৎসবের আবহে প্রবেশ করা। সৌভিক সরকার লিখছে কসবা হালতু থেকে। পরের মেসেজ করেছেন অনিমেষ ভট্টাচার্য, লিখেছেন বেহালা থেকে, প্রিয় আপনার কথা, কিছু মণ্ডপে পঞ্চমীতে প্রতিমার আগমন হয়, তবে শাস্ত্রমতে ষষ্ঠীর দিন দেবীর বোধন হয়, আর এখন নানা কারণে সব প্রতিমার কাজ সময় মতো শেষ হয় না, তাই সেসব জায়গায় পঞ্চমীতে মণ্ডপে প্রতিমা আসে না, লিখেছেন বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। আমাদের টেলিফোন লাইন ব্লিঙ্ক করছে, টেলিফোনে চলে যাব, দেখব সরাসরি কে রয়েছেন আমাদের সঙ্গে।

0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার
0: নমস্কার,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ মহাপঞ্চমী সায়ন।
1: শুভ মহাপঞ্চমী। অবশেষে বহু প্রতীক্ষিত চারটে দিন শুরু হতে চলেছে কালকে থেকে, এবং পঞ্চমী, এখন হয়তো আমাদের পঞ্চমীর আগেই ঠাকুর চলে আসেন, মহালয়ার থেকে উদ্বোধন হয়ে যায়, কিন্তু তিথি অনুযায়ী দেখতে গেলে কালকে ময়ে বোধন, ইন্দ্র বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরী দেখো, সেই ঠিক আছে, কিন্তু প্রাণটা প্রতিষ্ঠা হয় হচ্ছে কালকে,
0: ঠিক, এখনো পর্যন্ত মা দুর্গা মানে মূর্তিতেই আবদ্ধ রয়েছেন, কালকে মা দুর্গা মা হয়ে উঠবেন, তাই না?
1: মা হয়ে উঠবেন, মানে আমরা এভাবে কল্পনা করি না, আজকে মা এসে গিয়েছেন।

0: কি বিয়ে যখন বৌমা যখন বাড়িতে আসে অনেক জায়গায় আসে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু বৌমার দেখেন
1: ঠিক
0: যেভাবে চাইব বাৎসল্য রস সূক্ষ্ম রস সবেতেই আমরা মাকে কল্পনা করছি ব্যাপার কিন্তু আলটিমেট হচ্ছে আমরা সুর তাল ছন্দে আনন্দে চারটে দিন হই হই হই হই করে একদম ভরপুর আনন্দ করে খাটিয়ে দেবো তারপরে আবার যা হবে দেখা যাবে
1: একদম একদম খুব ভালো থেকো সায়ন একদম তুমিও খুব ভালো থেকো হ্যাঁ পুজো খুব ভালো কাটুক সায়নের সঙ্গে আমরা কথা বলছিলাম তবে এবার আমাদের চোখ রাখার পালা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমরা আজকের বিষয়বস্তু রেখেছিলাম পঞ্চমীতেই মণ্ডপে মায়ের আগমন সত্যি কি তাই দেখা যাক কী লিখেছেন আমাদের ফেসবুক পেজের যারা শ্রোতারা রয়েছেন তাঁরা তাঁদের কমেন্টগুলো এবার একটু তুলে ধরব আপনাদের কাছে আমাদেরকে প্রথম কমেন্ট করেছেন দীপায়ন শতপথী লিখছেন তপুবাদ জিরাবাদ বাঁকুড়া থেকে তিনি লিখেছেন উৎসব প্রিয় আড্ডাবাজ বাঙালির কাছে এখন পঞ্চমী কেন মহালয়া থেকেই উৎসব শুরু হয়ে যাবে পুজোর উদ্বোধন জম্পেশ খাওয়া দাওয়া সব কিছুই থাকবে প্রতিমা আনা ইউনিক প্যান্ডেল দেখা ইউনিক থিম সব কিছুতে জেনজি ইয়াং জেনারেশনের আগ্রহ তুঙ্গে ক্যামেরাবন্দি করতে তারা উৎসুক লিখছেন দীপায়ন শতপথী তপুবাদ জিরাবাদ বাঁকুড়া থেকে পরের মেসেজ করেছেন উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখেছেন পঞ্চমী মানে পুজো মণ্ডপে দেবী প্রতিমার আগমন নয় আসলে এখন দুর্গোৎসব আমাদের স্বাদ বদলের সুযোগ করে দিয়েছে সমাজ সংস্কৃতি পূজার রীতিনীতির সমীকরণকে চোখ পাল্টে দেখার অবকাশ করে দিয়েছে নতুন জামা আনন্দ কলরব একসঙ্গে হইচইয়ে মেতে ওঠা পঞ্চমী পার্বণের একটা চরিত্র লক্ষণ বলা যেতে পারে এবং তীব্রভাবে তা সংক্রামকও বটে কিন্তু এই আনন্দ আমাদের মহাবিষ্ট করলেও এই কথা বললে চলবে না যে এই বিনোদন মুখরতা যেমন জীবনের অংশ তেমন সেটা পঞ্চমীতে দেবীর আগমন সঠিক নয় যা কিছু ভুল যা কিছু বেঠিক যা কিছু সংশয় সম্পন্ন তার মার্জনা পার্বণের দোহাই দিয়ে আড়াল করা সম্ভব নয় পঞ্চমীকে উপলক্ষ করে আমরা যেন আরও আমাদের দীর্ঘশ্বাসকে আরও লঘু হতে না দিই তবে খোলা চোখে মুক্ত মনে পিছুটান অগ্রাহ্য করে মায়ের সামনে দাঁড়ালে পঞ্চমীতে মায়ের আগমনী গানে নিরুদ্ধ কান্নার বাষ্প লেগে থাকবে না এ কথা হলপ করে বলতে পারি দিদিভাই খুব ভালো থেকো লিখেছেন উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে পরের মেসেজ করেছেন ফেসবুক পেজে তরুণ কুমার দত্ত নৈহাটি থেকে লিখেছেন পঞ্চমী মানেই মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন এটা সত্যি নয় দেখো পঞ্চমী হলো পুজোর আমেজ শুরুর একটা সূচক মাত্র সনাতন শাস্ত্র ও বিশুদ্ধ পঞ্চিকা মতে মহাসপ্তমীর সকালে কলাবউ মণ্ডপে প্রবেশ করার মাধ্যমে দেবী দুর্গার মূল পুজোর আবাহন শুরু হয় একেই শাস্ত্রমতে দেবীর প্রকৃত আগমন বলা হয় কি মনে করেন আপনারা পঞ্চমী মানেই মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন নাকি পঞ্চমীর অন্য কোনো বিশেষত্ব আছে আমাদের কাছে একটা সময় অর্থাৎ ছোটবেলায় দুর্গাপুজোর পঞ্চমীর দিনই ঠাকুর মণ্ডপে চলে আসতেন তার আগেও না তার পরেও না কিন্তু এখন বর্তমানে যুগ বদলেছে পরিস্থিতি বদলাচ্ছে যে কারণে এই যে রীতিনীতি তারও কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু আপনি কোনটা মনে করেন পঞ্চমী মানেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গার আগমন সত্যি কি তাই নাকি অন্য কিছু

0: চলে আসবো আবারও টেলিফোনে, দেখবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনার বিশপুর থেকে প্রশান্ত জানা বলছি। আমার কাছে কিন্তু পঞ্চমী মানে মণ্ডপে মায়ের কিন্তু আগমন, এটাকে আমি সমর্থন করছি। কারণটা এর আগে কিন্তু এই জিনিসটা হতো না, কিন্তু বর্তমানে হয়। তার কারণ হচ্ছে কিন্তু যে প্রচুর টাকা খরচ করে, যেমন দু মাস তিন মাস ধরে যে এই যে কর্মযোগ্য হয়, সেটা যাতে সবাই এবং বিফলে যাতে না হয় এবং সবাই যাতে সেটা সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য কিন্তু এই এবং এই আনন্দ যোগ্যে অংশগ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু এই বেশিরভাগ মণ্ডপে কিন্তু এই ব্যবস্থাটা করা হয়। মহালয়াতে ঠিক আছে প্রতিমা আসেন, কিন্তু প্রতিমার আসল রূপ কি আমরা কি প্যান্ডেলটা কি কমপ্লিট হয়? কমপ্লিট কিন্তু হয় না।
0: দীনেশ নস্কর মেসেজ করেছেন বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে। তিনি লিখেছেন, এখন তো মহালয়া থেকে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছে, ঠাকুর আসে না তাও একটু যে বাইরে খাওয়া দাওয়া একটু প্যান্ডেলগুলো দেখে নেওয়া সেগুলোই হয়। কম বয়সী ছেলেমেয়েরা পরে আবার আসবে, তবে পঞ্চমীতে অনেকেই ঠাকুর দেখতে যাচ্ছে। আমার ছেলেও যেমন আজ ঠাকুর দেখতে বেরিয়েছে বন্ধুদের সঙ্গে। আনন্দ যতটা বেশি করা যায় ওদের কাছে, তো পুজোটা এক মাস হলে আরও বেশি ভালো হতো। একটা সময় আমারও মনে হতো এটাই, যাক ছেলে যাচ্ছে দেখেও আনন্দ লাগছে, হাতে পায়ে জোর আছে, মনে এনার্জি আছে। তবে এনার্জি আমার অনেকটা হারিয়ে গেছে। ঠাকুর দেখতে যাব, দুদিন বেরোবো, অষ্টমীর দিন অঞ্জলি দেব, অনেক বন্ধুবান্ধব আসবে, দেখা হবে। বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে দীনেশ নস্করের কমেন্ট। পরের কমেন্ট করেছেন কিশোর হাওড়ার বালি থেকে, লিখেছেন, এখন তো পুজো পঞ্চমী থেকেই শুরু হয়ে যায়। আমি যখন দোকানের দিকে আসছিলাম, অনেক ছেলেমেয়েরা ঠাকুর দেখতে যাচ্ছে নতুন জামা প্যান্ট পরে। আমি যে সময় বড় হয়েছি সে সময় এত আগে থেকে সুযোগ ছিল না। যদিও ঠাকুর পঞ্চমীতে এসে যেত, কিন্তু ঠাকুরের মুখ ঢাকা থাকত। ষষ্ঠীর দিন মায়ের বোধন, সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু হতো। আবার কোনো কোনো বছর নবমী দশমী একসঙ্গে পড়ে যেত, মনটা খুব খারাপ হতো। একদিন ঘোরা কম হয়ে গেল, এখন আর সেভাবে ঘোরা হয় না, ওই দু একদিন বেরোই। অনেক বন্ধু বাইরে থাকে, তারা পুজোর ছুটিতে আসে, তাদের সঙ্গে প্যান্ডেলে গল্প করি। এই কটা দিন বাড়িতে রান্না হয় না বললেই চলে, বেশিরভাগ বাইরেই খাওয়া হয়, কোনো রুটিন থাকে না। রাত একটা দুটোর সময় বাড়িতে ঢুকি, সবার পুজো খুব ভালো কাটুক, সবাই আনন্দ করুক, আপনারাও ভালো কাটান। নমস্কার, লিখেছেন কিশোর বালি হাওড়া থেকে। পরের কমেন্ট করেছেন মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে অমিত সামন্ত, লিখছেন, আমাদের ছেলেবেলায় ছিল পঞ্চমী মানে দুর্গা মায়ের মণ্ডপে আগমন, ষষ্ঠীর দিন সবার জন্য প্রতিমা উন্মুক্ত করে দেওয়া দর্শনের জন্য। তারপর যখন একটু বড় হলাম তখন পঞ্চমীর দিন মায়ের আগমন হতো পুজো প্যান্ডেলে, কিন্তু এখন আর তা হয় না। এখন কখনো কখনো মহালয়ার পরদিন থেকেই মায়ের আগমন হয়ে যায় প্যান্ডেলে সবার জন্য। কোনো কোনো ক্ষেত্রে দেখেছি মহালয়ার আগেও হয়ে গেছে, তবে ভালোই হয়েছে। পঞ্চমীর আগে মায়ের আগমন হয়ে এখন তো সেলফির যুগ, যারা অল্প বয়সের ছেলেমেয়েরা ওরা একটু ফাঁকায় ফাঁকায় গিয়ে অনেকদিন আগে থেকে নিজেরাও ঠাকুর দেখছে, আর আমাদেরকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠাকুর দেখাচ্ছে। ঠিকই তাই, যতই আমরা বলি না কেন যে দুর্গা প্রতিমা এতদিন আগে চলে এলে মণ্ডপে ব্যাপারটা একটু কীরকম হয়ে যায়, সেই মা দুর্গার দর্শনের যে একটা আলাদা আবেগ, আলাদা একটা অপেক্ষা, সেটা বোধহয় কোথাও নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরেও ভাবুন তো, যদি এমনটা না হতো তাহলে আমাদের কি সব ঠাকুরগুলো দেখা হতো? আমাদের যে চেকলিস্ট একটা থাকে, এই এই প্যান্ডেলগুলো দেখতেই হবে, এই এই ঠাকুরগুলো দেখে ফেলতেই হবে, সেটা কিন্তু একটু হয়তো কম হতো।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: এবার আপনাদের একটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে জানাবো। আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিনিম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেনবো, FM গোল্ড, মৈত্রী ও DTH বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। দেবীং দুর্গতি হারিনীম আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি সঞ্চয়িতা এফ এম রেইনবো, এফ এম গোল্ড, মৈত্রী ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চোখ রাখার পালা, কে লিখছেন দেখি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, পঞ্চমী মানে মা দুর্গার মর্তে আসা, আমাদের আশীর্বাদ করা। পঞ্চমী মানে দুর্গাপুজোর শুরু, মণ্ডপে মণ্ডপে মা দুর্গার উদ্বোধন করা, মাকে বরণ করে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা। এই 4টে দিন মা তার বাপের বাড়ি আসেন আর আমাদের আনন্দের উচ্ছ্বাস বেড়ে যায়। পুজোটা আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করি। ভালো থাকবেন দাদা দিদি, লিখেছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সুমিতা দিয়ে আপনাকেও জানাই শুভ শারদীয়ার অনেকখানি শুভেচ্ছা। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন, পঞ্চমী মানে কি মণ্ডপে মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন, কথাটা পুরোপুরি সত্যি নয়। এখন অনেক মণ্ডপেই মহালয়া থেকে প্রতিমা দর্শনের সুযোগ মেলে, আবার কোথাও ষষ্ঠীর আগে দরজা খোলে না। আসলে পঞ্চমী মানে শুধু প্রতিমা দেখা নয়, পুজোর আনন্দকে অনুভব করা। নতুন পোশাক, আলোর রোশনাই, ডাকের আওয়াজ আর মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর আনন্দ সব মিলিয়ে মন বলে ওঠে পুজো এসে গেছে। তাই পঞ্চমী মানেই শুধু মণ্ডপে প্রতিমার আগমন নয়, আমাদের মনের দুয়ারে উৎসবের আগমন। প্রতিমা দর্শনের আগে যে উৎসব মনকে ছুঁয়ে যায়, সেটাই তো বাঙালির দুর্গাপুজো। আপনাদের ও সকল শ্রোতা বন্ধুকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই, লিখেছেন ভবানীপুর কলকাতা থেকে পরমা মিত্র। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, বরাবরের মতো ছন্দে ছন্দে, মা তো সর্বত্র বিরাজমান, বিরাট এই ধরাধামে শারদোৎসবের বাতাবরণে মা আসেন দুর্গা নামে। ছোটবেলার অভিজ্ঞতায় মা আসতেন ষষ্ঠীতে, দিনগণার পালা শেষ পঞ্চমীর সূর্য অস্তমিতে। এখন তো প্রতিযোগিতা, কোথায় আগে আসেন মা, মহালয়ার পরেই শুরু আনন্দের পুজোর রমরমা। পুজোর আমেজ এখন আর পঞ্চমীতে শুরু নয়, মায়ের আগমন যখন তখন দুর্গা মায় কি জয়। সত্যি কথা বলতে কি, পুজো নয় এখন 5 দিনের, পুজো এখন জমকালো উপস্থিতি দীর্ঘক্ষণের। বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন বিশ্বজিৎ কর। হোয়াটসঅ্যাপের পাশাপাশি কিছু কিছু বন্ধু SMS করেছেন, যেমন সৌমন লিখছেন, কোথা থেকে লিখছেন সেটা অবশ্য উনি লেখেননি, লিখছেন, সবার সঙ্গে আমিও উপস্থিত, ছুটি নেই। যাই হোক, পঞ্চমীতে পুজো হলো সম্পূর্ণ ভেষজ দেশীয় পদ্ধতিতে পুজো, আর আগে পুজো হলো নানা বাণিজ্যিক চুক্তি ও আবহাওয়ার খামখেয়ালি আচরণ অনুযায়ী পুজো। আরে বাকি সুন্দর করে মজা করে তিনি লিখেছেন সৌমন, যদিও কোথা থেকে লিখেছেন জানাননি। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে, লিখছেন, শুভ মহাপঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, রমা দিয়ে আপনাকেও জানাই শুভ মহাপঞ্চমী। লিখছেন, হ্যাঁ, পঞ্চমী মানেই মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন, আর আমরা বাচ্চা বুড়ো মেতে উঠেছি, চলছে প্রতিমা দর্শন। একটু আগে বৃষ্টি হলো, তাতে বলো কি আসে যায়, আমরা সবাই বেরিয়ে পড়লেই বৃষ্টি বলবে টাটা বাই বাই। আজ আমার মেয়ের নাচের ফাংশন, দেবী প্রতিমার কাছে মা নিশ্চয়ই বৃষ্টি থামিয়ে দেবেন, সব দিকে আছে মায়ের দৃষ্টি। মা গো তুমি শান্তি দাও, এইটুকু মোর চাওয়া, সকলের মঙ্গল করো এটাই বড় পাওয়া। আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুজোর দিনগুলো ভালো কাটুক, মায়ের কাছে এই প্রার্থনা, মায়ের চরণে শতকোটি প্রণাম। রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন এই মেসেজ। রমা দিয়ে আপনারও পুজো খুব ভালো কাটুক। পরের মেসেজ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, লিখছেন, বাঙালি সনাতন ধর্মে মহাষষ্ঠী তিথিতেই দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দুর্গাপুজোর মূল আচার অনুষ্ঠান শুরু হয়। তবে শাস্ত্রীয় নিয়মের বাইরে সাধারণ মানুষের আবেগ ও উৎসবের ব্যবহারিক দিক থেকে বিচার করলে পঞ্চমী তিথিটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পরিশেষে বলা যায়, শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হলেও বাঙালির আবেগ উৎসবের আধুনিক বিন্যাসে পঞ্চমী তিথিটি মণ্ডপে মণ্ডপে দেবীর দৃশ্যমান উপস্থিতি ও উৎসবের আনুষ্ঠানিক সূচনা নিশ্চিত করে। তাই নিয়ম আর আবেগের মেলবন্ধনে পঞ্চমী মানেই দুর্গা প্রতিমার আগমন, এই কথাটি আজ বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক পরম সত্যে পরিণত হয়েছে। শারদীয়া শুভেচ্ছা রইল আপনাদের প্রতি, খুব ভালো থাকবেন আপনারা সবাই সব সময়। সীমা দিয়ে আপনারও পুজো খুব ভালো কাটুক, আপনি পুজোতে খুব আনন্দ করুন, এমনটাই চাই। আমাদের পরের মেসেজ করেছেন, প্রথমে একটা ছন্দবদ্ধ কবিতা এবং সেই সাথে মেসেজ, আমরা বরং মেসেজটা আগে পড়ে নিই।

বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, শারদীয়া শুভ পঞ্চমী তিথিতে আমার আন্তরিক ভালোবাসা জানাই। পঞ্চমী মানেই মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন, এটা সত্যি আজ মা এসে গেছেন, রাত পোহালে ষষ্ঠী। আমাদের অনেক আনন্দ উচ্ছ্বাস মাকে নিয়ে, আর প্রত্যেক মানুষেরই যেন এই আনন্দ সুখকর হয়, তারা যেন আনন্দ উপভোগ করে। রূপং দেহি জয়ং দেহি নয় মা, এবার শুধু প্রার্থনা, তোমার চামুণ্ডা রূপ লুকিয়ে রেখে কল্যাণী রূপে এসো মা, এসো করুণাময়ী জননী হয়ে। মা জগজ্জননীর কৃপায় তোমরা সকলে খুব ভালো থেকো, লিখেছে নালিকুল বন্দিপুর থেকে বিজয় দালাল। এবার তার লেখা ছোট্ট একটা ছড়া লিখেছেন, এই শরতের মনটা উদাস, কি করি ভেবে না পাই, পুজো পুজো গন্ধ এবার কি করব ভাই, কাশফুলের এ সারি সারি হাওয়ায় মাতছে ভারী, মনটা আমার চঞ্চল হয়ে বক্ষ করে খালি, শিউলি ফুলের ছড়াছড়ি ভরে আছে গাছে, এবার ভাবি মা দুর্গা আমার বাড়ির কাছে, কোথায় গেল কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, তাকিয়ে দেখি দূরের দিকে আসছে ধীর গতি, সিংহ দাদা ইঁদুর মশাই ওদের বেজায় ভাব, ওষুধটা তো কিচ্ছু পারে না, হচ্ছে ভীষণ রাগ, এভাবেতেই মা দুর্গা বাপের বাড়ি আসে, পিছু পিছু ভোলা মহেশ্বর মিটি মিটি হাসে, আনন্দে আজ ভুলে যাই অনেক কিছু কথা, রাত ফুরলেই দেখতে পাবো দশভুজার দেখা। হা, কি সুন্দর করে লিখেছেন, সত্যি তাই, মণ্ডপে মণ্ডপে মা দুর্গার আগমন এর আগে তো হয়ে গেছে ঠিকই, তবে আজকে বোধহয় শেষ, মানে আজকের পর আর মা দুর্গা মণ্ডপে আসছেন এমনটা খুব একটা দেখা যায় না। আপনাদের সঙ্গে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স ভাগ করে নিই, কালকে একটু রাতে, মানে বেশ অনেকটাই রাতে আমি একটা জায়গা থেকে ফিরছিলাম, মোটামুটি রাত একটা দেড়টা হবে, তো তখন দেখছি মণ্ডপে মণ্ডপে একটা চূড়ান্ত যুদ্ধকালীন তৎপরতায় ব্যস্ততা চোখে পড়ছে, এবং রাস্তায় বেশ অনেকগুলো আমরা গাড়ি পাস করলাম যেখানে মা দুর্গা কিন্তু চলে আসছেন মণ্ডপের উদ্দেশ্যে। মোটামুটি আজকে সকাল বা ম্যাক্সিমাম আজকে দুপুরের মধ্যেই সব ঠাকুর মণ্ডপে চলে এসেছেন আমার কিন্তু দেখে এমনটাই মনে হচ্ছে। আবারও আপনাদের মেসেজ পড়ব, অনেকগুলো মেসেজ রয়েছে। লিখেছেন বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য, তিনি লিখছেন, চারিদিকে এখন আলোয় ঝলমলে রাতে মা দুর্গা এসেছেন ধরায় পুত্র কন্যার সাথে, মহালয়া থেকে ঢল নেমেছে অলিতে গলিতে বন্ধু বান্ধব আত্মীয় সহ পুজোয় অংশ নিতে, পঞ্চমীতে দেবীর আগমন হয় না তো কভু, তাও দেখি ভিড়ে ঠাসাঠাসি মানুষ খাচ্ছে হাবুডুবু, সপ্তমীতে পুজো শুরু কলাবউ স্নান থেকে দেবীর আগমন শুরু তখন নিয়মবিধি দেখে। বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্যের মেসেজ। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, মার উপস্থিতি শেষ কথা, মূল্য অপরিসীম আমার কাছে, সুতরাং যতদিন মা থাকবেন ততদিন আনন্দে মন ভরে থাকবে, সুতরাং চতুর্থী পঞ্চমী আমার কাছে সংখ্যা মাত্র। পরের মেসেজ করেছেন যাদবেন্দ্র পণ্ডা, লিখছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছেন, পঞ্চমী মানেই মণ্ডপে দুর্গা প্রতিমার আগমন, এই ধারণাটি সামাজিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই সত্যি, কিন্তু শাস্ত্রীয় বিধান অনুযায়ী মহাষষ্ঠীর সন্ধ্যায় বিল্ল বৃক্ষের তলায় দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়, এরপরই মণ্ডপে দেবী প্রতিমার প্রকৃত শাস্ত্রীয় আগমন বা দৈব শক্তির প্রতিষ্ঠা ঘটে। পঞ্চমীতে যা ঘটে তা হলো উৎসবের আবহ তৈরি হওয়া এবং লৌকিক কারণে প্রতিমা মণ্ডপে আনা। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মহাষষ্ঠী ও মহাসপ্তমী তিথি দেবীর প্রকৃত আবাহন ও আগমনের কাল, পঞ্চমী হল সেই মহালগ্নের প্রস্তুতি মাত্র। মা দুর্গার কৃপা ও আশীর্বাদ আপনাদের সবার মাথায় বর্ষিত হোক এই প্রার্থনা করি মা দুর্গার নিকট, সেই সাথে শুভ শারদীয়া সহ মহাপূজার আন্তরিক শুভেচ্ছাও আমাদেরকে জানিয়েছেন যাদবেন্দ্রবাবু। আপনারও পুজো খুব ভালো কাটুক এমনটাই প্রার্থনা করি মা দুর্গার কাছে। সুভাষ চক্রবর্তী উত্তরবাউলি থেকে লিখেছেন, পঞ্চমী তিথি কেন, মহালয়ার আগে থেকেই এখন পূজা মণ্ডপে দেবী দুর্গামায়ের আগমন ঘটে, তবে শাস্ত্র অনুযায়ী মহাষষ্ঠীতেই দেবীর মর্তে আগমন ও বোধন হয়। পরের মেসেজ আরও চলে এসেছে, লিখছেন মিতালী সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছেন, মহাপঞ্চমী শুভেচ্ছা সহ জানাই, মনে করি আমিও পঞ্চমী মানেই মায়ের পূজা মণ্ডপে আগমন, ও বিশেষ করে বলতে গেলে আমি তো গ্রামে থাকি সেজন্য আমাদের এখানে পুজো ষষ্ঠী সপ্তমী থেকেই জমজমাট হয়, শহরে হয়তো অনেকদিন আগে থেকে মায়ের মণ্ডপে আগমন হয়ে যায় কিন্তু আমাদের গ্রামে তা হয় না, গ্রামে মণ্ডপেই ঠাকুর তৈরি হয় কিন্তু সবার জন্যই খোলা হয় পঞ্চমী থেকে, মায়ের আগমন বার্তা শুরু হয়ে যায় কিন্তু সেই রথযাত্রার সময় যখন দুর্গাপুজোর খুঁটি পুজো হয় তখন থেকেই, তারপর মহালয়া থেকে মনে হয় মা যেন চলেই এসেছে, তবে যত পঞ্চমী দেরি
করে আসবে আমার মনে হয় ভালো। এই যে পুজো আসছে আসছে এই ব্যাপারটা খুব ভালো লাগে। আর পঞ্চমী এসে গেলে মনে হয় খুব তাড়াতাড়ি বিজয়া দশমী হয়ে গেল, মানে পুজো শেষ, মনটা খারাপ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিখেছে মিতালি সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে। মিতালি দি আপনিও খুব ভালো থাকুন, পুজোতে খুব আনন্দ করে মজা করে হই হই করে কাটান। সময় দ্রুতগতিতে এগোচ্ছে, চটপট SMS যেগুলো এসেছে পড়ি। কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তারক লিখেছে দুর্গাপুজো নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা অপেক্ষা আর মহামায়ার আদি শক্তির প্রতি এত ভালোবাসা যে পঞ্চমী পর্যন্ত আর দেরি করা হয় না, যদিও বোধন অধিবাসের পর সপ্তমী থেকে সম্পূর্ণরূপে পুজো শুরু হয়।

আপনাদের মহামায়ার মহাপুজোর মহা শুভেচ্ছা। বামুনপুকুর বটতলা দাসপাড়া থেকে, দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভোপাল দাস লিখছেন, দিদি ভাই পঞ্চমী মানে আনন্দের সূচনা, এই সূচনায় দুর্গা মায়ের প্যান্ডেলে প্যান্ডেলে আগমন। আমার মন ছুটে যায় ওই দুর্গা মায়ের প্যান্ডেলে যেখানে শান্তির একটা ছোঁয়া পাওয়া যায়। আরও একজন লিখছেন রঞ্জনাদি, রঞ্জনা মজুমদার ও চন্দনাদি বেলুড় থেকে লিখেছেন, আচ্ছা দুজনে মিলে লিখছেন, বেশ। মহাপঞ্চমীতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। পঞ্চমীতেই হয় মায়ের আগমন, ষষ্ঠীতে বোধন, আর সপ্তমীতে হয় কলাবউ স্নান, অষ্টমীতে কুমারী পুজো, অঞ্জলি আর সন্ধি পুজো চলে ধুমধাম। সঞ্চালনা করছেন যারা, এবং প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক। কাশফুল আর শিউলি ফুলের গন্ধে ভরে ভরে ওঠে মণ্ডপের চারধার, মায়ের মুখের হাসি আমাদের মনে আনে খুশির জোয়ার। তবে নিজের দাদাদের অসময়ে হারিয়ে ফেলার কষ্ট মনের মধ্যে হচ্ছে বারবার। তবুও বলবো সবাই পুজো খুব, সবার পুজো খুব ভালো কাটুক। লিখেছেন রঞ্জনা মজুমদার ও চন্দনাদি বেলুড় থেকে। দিদি আপনাদেরকেও জানাই একটা বিয়োগান্তক খবর শুনলাম বটে, কিন্তু তবুও বলবো পুজোর দিনগুলো খুব ভালো কাটুক। আজকের মতো যারা যারা মেসেজ করেছিলেন আপনার কথা অনুষ্ঠানে, সেই মেসেজ পড়ার পালা শেষ। এবং স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে এবার আপনার কথা আজকের মতো শেষ করতে হবে, কিন্তু 9:30 রাজর্ষি দেবারতী আবারও আসছে আপনাদের সঙ্গে গানে গানে বাজিমাত নিয়ে। তাই সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: জানো, প্রতিদিন প্রায় 6 থেকে 7 কোটি ভেহিকল পেট্রোল পাম্পে ফুয়েল ভরে, আর ভারতে প্রায় 20 কোটি টু হুইলার আর 3 কোটি কার টানা 2.5 বছর ধরে E20 ইউজ করে চলছে।
2: আর সব বেশ ভালোই তো চলছে, তাই না?
1: একদম। E20 যদি সত্যি কোনো ওয়াইড স্প্রেড প্রবলেম ক্রিয়েট করতো, তাহলে এতদিনে সেটা আমরা দেখতেই পেতাম, কিন্তু সেরকম কিচ্ছু হয়নি। তাই রিউমার নয়, ফ্যাক্টস ট্রাস্ট করুন।
3: ভারত সরকারের তেল বিপণন কোম্পানিগুলোর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 FM গোল্ডে।
5: পূজো স্টার্ট, আজ মহাপঞ্চমী। 100.1 FM গোল্ডের স্টুডিওতে গানে গানে বাজি মাত নিয়ে আজ রাজর্ষি আর দেবারতী। অনুষ্ঠান আজ একটু অন্যরকম, তবে থাকছে আপনাদের পছন্দের গান নিয়ে শোনাতে গান।

চারিদিকে আলো ঝলমল করছে। পুজো পুজো পুজো, পুজো এসেই গেল। আর পুজো শুরুর আগে পুজোর সুর নিয়ে আসে প্যান্ডেলের গানগুলো। আজ শোনাতে এই গানের প্রথম পর্যায়ে আপনারা অনুরোধ করবেন পুজো প্যান্ডেল মাতানো এমনই কোনো বাংলা গানের। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গানের কথা, আর নিজের পুরো নাম লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। पूजो परिक्रमा, पूजो परिक्रमा।
1: 61তম বছরে উত্তরের তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসবের ভাবনা তিলোত্তমার অলিন্দের ইতিকথা। আজকের কলকাতা নয়, এখানকার পুজোয় উকি দিচ্ছে ফেলে আসা তিলোত্তমা। পুরনো বারান্দা

0: লান পুরনো ব্রিজ, যার গুটি কয়েক অবশ্য এখনো চোখে পড়ে, তবুও সেকালের দিকে ফিরে তাকালে গ্রাস করে নস্টালজিয়া। পুজো প্যান্ডেল যেন তেমনই এক স্মৃতির কোলাজ। তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে পৌঁছতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেঙ্গল কেমিক্যাল।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা। কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত।
2: চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গানে। শুনবেন দুর্গা সহায় সিনেমা থেকে সোমছন্দা ভট্টাচার্যের কণ্ঠে গান।

0: কানে বাজি মাত।
1: চলে আসি আজকের প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা।
1: তাহলে আমাদের আজকের গানে গানে বাজিমাত তো শুরু হয়ে গেল, তাই তো?

0: করা মানে তুমি যেভাবে শপিং করেছো তাতে মানে হয়তো প্রত্যেক এক ঘন্টার অন্তর তুমি নতুন নতুন ড্রেস পরতে পারছো। আমাদের ছেলেদের সেই চাপ নেই, একটা জিন্সে আমাদের চলে যায় সারাটা বছর চলে।
1: মানে আমি যতই মা দুর্গা সাজি না কেন আমার পাশে একজন মহিষাসুর সেজে বসে রয়েছে, এরকম একটা ব্যাপার।
0: সাজার দরকার নেই, আমাকে ভগবান উভয়ই বানিয়েছে।
1: ও তাহলে আমরা এই রূপ টুপ গুলোকে একটু সাইডে
0: সরিয়ে রেখে, না আমার এই রূপে আমার কোনো অহংকার নেই।
1: আমরা একটু গল্পে আসি, মানে একটু ক্লুতে আসি।
0: বলো বলো।
1: সিনেমার গানের ক্লু,
0: আচ্ছা বলো,
1: যেটা আমরা করি আজকে বৃহস্পতিবার রাতে। চিনতে পারো কিনা রাউন্ডের প্রথম ক্লু, সাদা কালো বাংলা সিনেমার পপ মিউজিক বেসড মোহময়ী বাংলা গান।
0: বাবা,
1: আমরা শুনবো না।
0: আচ্ছা ঠিক আছে, তার থেকে আমরা চলে যাই আমাদের বন্ধুদের গানের রিকোয়েস্টে।

0: Парикрама.
1: Пучок Парикрама.
2: 5-এ পঞ্চবান উত্তরের শিকদার বাগানের থিমে এবছর অভিনবত্বের ছোঁয়া। 114তম বর্ষের মাতৃবন্দনায় তাঁদের থিম ভাবনা রূপায়ণে বিভাস মুখার্জি, প্রতিমা শিল্পী সনাতন পাল। অন্যদিকে দুর্গোৎসবের 93তম বছরে পা দিয়ে হাতিবাগান নবীন পল্লীতে এবছর শিশুদের রংমহল। শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবছর তাঁদের শারদ উৎসবের আয়োজন। মণ্ডপে শিশুদের মনোগ্রাহী নানান ইলাস্ট্রেশন মন ভরাচ্ছে 8 থেকে 80 সকলের। রঙিন এই রূপকথার জগতে শিশুরা পরিচিত হচ্ছে যোগীন্দ্রনাথ সরকারের সঙ্গে। শিকদার বাগান ও হাতিবাগান নবীন পল্লীতে ইতিহাস ছুঁয়ে দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শ্যামবাজার।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
3: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা,
4: চিনতে পারো কিনা,
5: চিনতে পারো কিনা।
6: আরে ভাই, এত চাপ কি? সে পুজোর মধ্যে আপনি ঘুরছেন ফিরছেন, ঝালমুড়ি খাচ্ছেন, এগরোল খাচ্ছেন, সবকিছু কিছু খাচ্ছেন, তারপর মানে প্রশ্নের উত্তরের জন্য আপনার টেনশন
7: না দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, সেজন্য আমরা সেকেন্ড ক্লু নিয়েও
6: চলে এসেছি। আমার ব্যাপারটা আপনাকে ঠিক উত্তরে দিতে হবে, আপনি ভুল উত্তর দিতে পারেন।
7: সেকেন্ড ক্লুতে যাওয়ার আগে ফার্স্ট ক্লু আরও একবার বলে দিই। চিনতে পারো কিনা রাউন্ডের ফার্স্ট ক্লু দিয়েছিলাম সাদা কালো বাংলা সিনেমার পপ মিউজিক বেসড মোহময়ী একটি বাংলা গান, যে গানে গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ক্লু, সিনেমার কাহিনীকার ছিলেন অজিত গঙ্গোপাধ্যায়। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, অনুপ কুমার, ভারতী দেবী, সন্ধ্যা রানী, শোভা সেন, কালী বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীরা।
6: বাপ রে বাপ, রেলগাড়ির পর একটা গান শুনতে হবে।
7: পরের গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জী।

0: परिक्रमा,
1: पूजो परिक्रमा।
2: ৭৩তম বর্ষে কলকাতার অন্যতম বড় পুজো সুরুচি সংঘের ভাবনা উৎসব। মণ্ডপে চোখে পড়বে বিশাল রাজকীয় এক পদ্ম ফুল। পদ্মের চারপাশে রয়েছে হাজারো কৃত্রিম ও পরিবেশ বান্ধব উপাদান। আলো ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে পদ্মের পাপড়ি প্রস্ফুটিত হচ্ছে। মণ্ডপের প্রবেশদ্বার থেকে

0: মূল প্রতিমার বেদিতল পর্যন্ত অপূর্ব শিল্পকলা দর্শনার্থীদের পৌঁছে দেবে কোনো এক স্বর্গীয় সরোবরে। আর রয়েছে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ। মণ্ডপের বেশ কিছু অংশে রয়েছে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত আর্টওয়ার্ক ও তাঁর ছবি। সুরুচি সঙ্গে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর এবং তারাতলা।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

0: बाजी मात।
1: একটু পেরেছেন একটু পারেননি, এইসব নিয়ে চিন্তা করবেন না, কারণ এই পুজোর সময় ঢালাও বিরিয়ানি আপনি রাতে তিনটে সময় খেতে পারবেন, আপনার অমল হবে না।
2: ঢালাও বিরিয়ানির প্রশ্নটাকে একটুখানি সরিয়ে রেখে আমরা তিনটে ক্লু নিয়ে বরং চটপট চলে আসি। প্রথম ক্লু দিয়েছিলাম চিনতে পারো কিনা রাউন্ডে, সাদা কালো বাংলা সিনেমার পপ মিউজিক বেসড মোহময়ী বাংলা একটি গান, গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ক্লু দিয়েছিলাম সিনেমার কাহিনীকার অজিত গঙ্গোপাধ্যায়, বিভিন্ন চরিত্র যাদেরকে পেয়েছি উৎপল দত্ত, অনুপ কুমার, ভারতী দেবী, সন্ধ্যা রানী, শোভা সেন, কালী বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীরা। তোমাকেও দেয়নি। এবং তারপর তিন নম্বর ক্লু, লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, সিনেমার নায়ক নায়িকা ছিলেন রঞ্জিত মল্লিক ও ভারতী আর্চিকার, গানের সুরকার ছিলেন অজয় দাস, শিল্পী ছিলেন গোপা ঘোষ।
1: এত কিছু আপনি যখন শুনে নিয়েছেন, উত্তরটা টুক করে দিয়ে দিন, আমাদের নাম্বার কত?
2: 9903050992।
3: তোমাকে শোনাতে
4: শোনাতে এই গান শোনাতে
2: ঝড়খালি ক্যানিং থেকে মৌমিতা মান্না শুনতে চেয়েছে এই গান।
5: বলদে চড়ি আসিবে সিংহ

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: 101তম বর্ষে উত্তর কলকাতার টালা পার্ক প্রত্যয়ের থিম বিয়োজন, অর্থাৎ ডিট্যাচমেন্ট। প্রথমে অন্যরকম ভাবনা থাকলেও এই পুজোতে শিল্পী সুশান্ত শিবানীপাল আরও একবার সামাজিক বার্তা নিয়ে হাজির হয়েছেন পুজো প্যান্ডেলে তার ছোঁয়া পরতে পরতে। অন্যদিকে 106তম বর্ষে পা দিয়ে টালা বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসবের ভাবনা দুর্গাবাড়ি। দেবী দুর্গার আদি রূপ থেকে দশমহাবিদ্যা, নবদুর্গা থেকে সতীপীঠ, থিম ভাবনায় জায়গা করে নিয়েছে সবটাই। মা এখানে অতি সাধারণ।

0: হয়েও রাজসিকভাবে উপস্থিত। উত্তর কলকাতার টালা প্রত্যয় ও টালা বারোয়ারির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা, চিনতে পারো
3: কিনা, পেরেছেন পেরেছেন। পুজোর দিনে আপনার অনুষ্ঠান শুনছেন আর আপনার উত্তর দিতে পারবেন না, তা হতে পারে? কে কে উত্তর দিয়েছেন চটপট বলে দাও।
4: সঠিক উত্তর দিয়েছেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, তাপস মাইতি পাথর প্রতিমা থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে, এবং যাদবপুর থেকে শোভা বসু।
3: এবং সঠিক উত্তর হচ্ছে আহুতি সিনেমার গান, সেই গান আমরা শুনবো একটু পরে।

0: সোনা ঝুরি।
1: সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু, থেকে যায় গান। এমনই একটি হারানো দিনের গান শুনবো আমরা। আপনাকে বলতে হবে গানের শিল্পীর নাম কি। উত্তর পাঠাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখবেন উত্তর, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন, আর মেসেজটা সেন্ড করবেন 9903059992 নম্বরে।
0: সোনা ঝুরি।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात। चिंते पारो किना,
1: चिंते पारो किना,
2: चिंते पारो किना।
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে।
4: শুনবেন আহুতি সিনেমার গান গোপা ঘোষের কণ্ঠে।
5: হে শুবিরু বিরু বিরু বিরু বা,

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রক আজ দুটি দেশীয় নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ভারত নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলেছে, বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এসআইআরএ অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংঘটিত পদযাত্রার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের মামলায় রাহুল গান্ধী সহ অন্য নেতাদের নোটিশ সুপ্রিম কোর্টের। রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের জবাব তলব। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারের নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। ভারতের কুস্তিগির বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব 23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকা মূল্যের 5টি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেগুলো জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর মধ্যে রয়েছে লেহর কুশক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয় নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এছাড়া সীমান্ত সড়ক সংগঠনের তৈরি 298 কিলোমিটার দীর্ঘ নিম্ন পাদম দার্চা সড়কটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন শ্রী মোদী। এছাড়াও প্রধানমন্ত্রী 9 মেগাওয়াট ক্ষমতার হানু ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প এবং 66 কেভি ডাবল সার্কিট দাহ হানু খালসি ট্রান্সমিশন লাইনেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এবারের এশিয়ান গেমস ভারতের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দেশের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি। আজ নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করে খেলোয়াড়রা দেশবাসীকে গর্বিত করেছেন।
1: आपने 140 करोड़ देशवासियों को गौरव का मौका दिया है, क्योंकि सबसे बड़ी सफलता अगर कुछ होती है तो वो है तिरंगे की शान बढ़ाना। आपने तिरंगे की शान बढ़ाई है, तिरंगे का मान बढ़ाया है, और इसलिए आपकी सफलता केवल आपकी नहीं है, ये देश के करोड़ों करोड़ों नागरिकों की सफलता है।
0: উল্লেখ্য, জাপানের আইচি নাগোয়ায় এবছরে এশিয়ান গেমসে ভারতে 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক পেয়ে তালিকায় চতুর্থ স্থান দখল করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর এল মুরুগানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হওয়ার শর্ত গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর ধারার অধীনে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আজ ভারতীয় বায়ুসেনার জন্য GS-80/7C যোগাযোগ উপগ্রহ এবং ভারতীয় নৌসেনার জন্য বরুণাস্ত্র হেভি ওয়েট টর্পিডো সংগ্রহের লক্ষ্যে দেশের দুটি নির্মাণ সংস্থার সঙ্গে 4,000 কোটি টাকারও বেশি মূল্যের দুটি চুক্তি স্বাক্ষর করেছে। মন্ত্রক জানিয়েছে, স্বাক্ষরিত এই দুটি চুক্তি দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ আসামের গুয়াহাটিতে ন্যাশনাল ক্যাডেট কোর NCC আয়োজিত বিশেষ যৌথ রাজ্য প্রতিনিধি ও অতিরিক্ত মহানির্দেশক সম্মেলন 2026-এ অংশগ্রহণ করেন। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং সিকিমে NCC-র সম্প্রসারণ ও কার্যকর পরিচালনার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সাধারণতন্ত্র দিবস শিবিরে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ক্যাডেটদের

0: অংশগ্রহণের প্রশংসা করেন। এছাড়া এনসিসিতে মেয়ে ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বায়নের ধারণাকে পরিবর্তন করা সম্ভব নয়, তবে একে আরও বেশি সহনশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের কথা উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ইতিমধ্যেই আঞ্চলিক সংযোগের বিষয়ে দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে আয়োজিত রায়সিনা মিডল ইস্ট ইভেন্টে দ্য কন্টিনেন্টাল করিডোরস হু কানেক্টস দ্য হার্টল্যান্ড শীর্ষক এক আলোচনাচক্রে যোগ দিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারত নিজের সক্ষমতা বাড়াচ্ছে এবং নির্ভরযোগ্য অংশীদারিত্ব গড়ে তুলছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতকে মার্কিন সংস্থাগুলির জন্য এক সম্ভাবনাময় বাজার হিসেবে বর্ণনা করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে তিনি আজ প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
1: I'll give the Indian government, Prime Minister Modi, credit to this. They've got a great team that is pushing this here. They hosted a global AI summit, and where they brought the whole world, the United States participated in that also earlier this year. One of the things that resulted from it, and it's another sign of our relationship with India, India was among the first 10 countries invited into Pax Silica. And the reason for that is because they are a trusted partner. We invite trusted partners. India is one of those trusted partners. For them to be an essential part of our supply chain, the trust is there.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করার ঘটনাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি আবেদনের প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত মন্তব্য করেছে, বিচার বিভাগকে কেউ ভয় দেখাতে পারে না বা চাপ প্রয়োগ করতে পারে না। পাশাপাশি SIR প্রক্রিয়ায় ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া এবং অনিয়মের অভিযোগ এনে রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতাদের দায়ের করা একটি পৃথক আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর কাছেও জবাব তলব করেছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারে নাম প্রদর্শনের পরিষেবা বাধ্যতামূলক করেছে। টেলি যোগাযোগ বিভাগের পক্ষ থেকে দেশের সমস্ত টেলিকম সংস্থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কলিং নেম প্রেজেন্টেশন বা সিন্যাপ পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যবস্থার আওতায় কোনো গ্রাহক সিম নেওয়ার সময় যে আসল নাম জমা দিয়েছেন সেই নামটি ফোন আসার সময় মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে, ফলে প্রতারণামূলক স্প্যাম কল এবং অচেনা নম্বরের হয়রানি বহুলাংশে কমবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের নবগঠিত সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বেতন, ভাতা, পদ পরিষেবা ও ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে কমিশনের তরফে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। শুধু সরকারি দপ্তরের কর্মীই নন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা সহ রাজ্য সরকারের আর্থিক দায়ভার বহন করা বিভিন্ন সংস্থার কর্মীদের বেতন ভাতা সংক্রান্ত তথ্য চেয়েছেন কমিশন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ডক্টর কালাম ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিতে পরিণত করতে তার বিরল বৈজ্ঞানিক মেধাকে উৎসর্গ করেছিলেন। শ্রী শাহ আরও বলেন, ভারতের মিসাইল ম্যান হিসেবে তিনি এমন এক আদর্শ হয়ে থাকবেন যিনি তরুণ প্রজন্মকে পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের সেবা করতে সর্বদা অনুপ্রাণিত করে যাবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, দেশে রামসার সাইটের সংখ্যা বেড়ে 103টিতে পৌঁছেছে। চণ্ডীগড়ের শুকনা হ্রদ এবং উত্তরপ্রদেশের সওজ হ্রদকে নতুন করে রামসার সাইটের তালিকায় যুক্ত করার ফলেই এই সাফল্য। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জলাভূমি সংরক্ষণের প্রতি ভারত তার অঙ্গীকার বজায় রেখেছে। ভারতের কুস্তিগীর বিশ্বজিৎ রামচন্দ্র মোড়ে অনূর্ধ্ব-23 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 55 কেজি গ্রেকো রোমান বিভাগে রূপো পেয়ে ইতিহাস করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে শেষ মুহূর্তে তিনি জর্জিয়ার কোবা কারুমিদেজের কাছে 12-13 ব্যবধানে পরাজিত হন। উল্লেখ্য, অনূর্ধ্ব-23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ভারত। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লাদাখে 3,350 কোটি টাকার 5টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলোকচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। কেন্দ্র আগামী 1 নভেম্বর থেকে দেশের সমস্ত টেলিকম গ্রাহকদের জন্য কলারিন নাম প্রদর্শন পরিষেবা বাধ্যতামূলক করেছে। খবর শেষ হল, পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। আজ মহাপঞ্চমীর সন্ধ্যায় স্টুডিওতে রাজর্ষি আর দেবারতী। পুজো মানেই ঘোরাঘুরি, আর পুজো মানেই এফএম গোল্ডের পুজো পরিক্রমা।
3: পুজো পরিক্রমা,
4: ৭৯তম বর্ষে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেল মধ্যপ্রদেশের জমিদার বাড়ি, সঙ্গে জলের মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড। প্রথমে অ্যালবার্ট হল নিয়ে থিম করার ভাবনা থাকলেও পরে সেই পরিকল্পনা বদল হয়েছে। অন্যদিকে উত্তর কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার উদযাপন করছে বন্দে মাতরমের ১৫০ বছর। থিম সনাতন চেতনায় বন্দে মাতরম। ১৫০ বছরের ইতিহাস তুলে ধরতে পূজা মণ্ডপ তৈরি হয়েছে লাল কেল্লার আদলে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে দেশভাগের সময়ের বেশ কিছু ফটোগ্রাফের প্রদর্শনী। প্যান্ডেলে রয়েছে একটি ট্রেনের ইনস্টলেশন যা মনে করাচ্ছে দেশভাগের যন্ত্রণার ইতিহাস। উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড ও সেন্ট্রাল।
3: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
2: একটু আগেই শুনেছিলেন সোনাঝুরি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানবো, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন, সুরব্যঞ্জন।
5: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাবো তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরও একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান, দ্বিতীয় গান,

তৃতীয় গান। সুরব্যঞ্জন, সুরব্যঞ্জন। গানে গানে

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় দক্ষিণের হরিদেবপুর একচল্লিশ পল্লী ক্লাবের দুর্গোৎসবে এবছর মানুষের দ্বৈত সত্তার প্রকাশ। থিম দ্বৈত, কখনো

0: কথাই শোনাচ্ছে হরিদেবপুর 41 পল্লী। ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। সোনা ঝুরি,
0: এবার শুনবেন সোনা ঝুরি রাউন্ডের উত্তর। শুনেছিলেন এই গান,
2: কামেলির বুকে পরশত আলো যেদিন চাঁদেরও হাসি।

0: নিহারবিন্দু সেনের কথায় শৈলেশ দত্তগুপ্তর সুরে এই গানের শিল্পী ছিলেন সুধীন চ্যাটার্জি। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকল মুকুল দত্তর কথায় বাসু মনোহরীর সুরে ভূপিন্দর সিং আর শ্রাবন্তী মজুমদারের গলায় এই গান।
1: হ্যালো, কে?
2: আমি।
1: আমি কে? আমি
2: তোমার আমি।

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: শ্রীভূমিতে এবার রাজস্থানের হাওয়া মহল। পূজা মণ্ডপ তৈরি হয়েছে ফাইবার প্লাইউড কাঁচের ব্যবহারে। প্যান্ডেলের অন্দরে রয়েছে এক বিশাল ঝাড় লণ্ঠন। উদ্যোক্তাদের কথায় পশ্চিমবঙ্গে এর আগে এত বড় ঝাড় লণ্ঠনের ব্যবহার আর কোথাও চোখে পড়েনি। প্রতিবারের মতোই চোখ ধাঁধানো লাইটিং এর কাজ এবারেও রয়েছে সৌজন্যে চন্দননগরের আলোকশিল্পীরা। এবছর মায়ের গায়ে নেই কোনো সোনার গয়না, সনাতনী সাজে ধরা দিয়েছেন দেবী দুর্গা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া এবং বেঙ্গল কেমিক্যাল।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা,
1: পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
3: গানে গানে বাজি মাত,
4: গানে গানে বাজি মাত।
5: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট শোনাতে গান।

আজ শোনাতে গানে পুজো প্যান্ডেলের সুপারহিট গান। এই পর্যায়ে আপনারা অনুরোধ করবেন পুজো প্যান্ডেল মাতানো এমনই কোন বাংলা বা হিন্দি গানের। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের গানের কথা আর নিজের পুরো নাম লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেকপল্লির পুজোয় এবছর দক্ষ রাজার যজ্ঞে শিবের তাণ্ডব, থিম তাণ্ডব। পৌরাণিক সেই কাহিনীকে আশ্রয় করে তাঁদের মণ্ডপ সজ্জা নজর কাড়ছে দর্শনার্থীদের। দেবী দুর্গা এখানে দুর্গা ছাড়াও সতী রূপে প্রতিভাত। হলোগ্রাফি টেকনিক ব্যবহার করে তিনটি ভাগে দক্ষ যজ্ঞের শিবের তাণ্ডবকে তুলে ধরা হয়েছে। সন্তোষপুর লেকপল্লির 69তম বর্ষের মাতৃ আরাধনায় মণ্ডপে ও প্রতিমায় এবার সেই ইতিহাস নতুনভাবে ধরা পড়ল। পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

شور و بنجان، شور و بنجان. এবার সুরব এঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল

এই গানটি যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তাদের নামগুলো এবার একটুখানি চটপট বলে দিই বরং। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুক্লা হালদার নয়াবাদ পঞ্চসায়র থেকে, কবিতা দাস বাঘা যতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অদিতি মিত্র বজবজ থেকে এবং সেই সাথে শহীদুল ইসলাম নদিয়া থেকে, দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।

বেশ অনেক বন্ধুরাই এ গানের অনুরোধ জানিয়েছেন, তাপস মাইতি পাথর প্রতিমা থেকে, কবিতা দাস বাঘা যতীন থেকে এবং রঞ্জিত ত্রিবেদী উলুবেড়িয়া থেকে।

0: Пуджо Парикрама.
1: Пуджо Парикрама.
2: 61 বছরের পূজোয় বেহালা নতুন দলের ভাবনা পার্বণ, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কখনো চড়ক মেলা, কখনো হুল উৎসব। শহুরে হোক বা গ্রামীণ, উৎসবের সময়গুলোতে মানুষ মন খুলে বাঁচে, আনন্দ করে। পূজা মণ্ডপে রয়েছে নৃত্যরত একটি মেয়ের ইনস্টলেশন, যার মাধ্যমে ফুটে উঠেছে উৎসবের আনন্দ। রয়েছে পদ্মফুলের ইনস্টলেশন, যার মধ্যে রয়েছে চড়কের দৃশ্য। খোলা আকাশের নিচে তৈরি এই মণ্ডপ রং বেরঙের ছবি আর নকশাতে রঙিন হয়ে আছে। পুরো আবহ মনে করাবে আদিবাসী সম্প্রদায়ের সান্ধ্যকালীন উল্লাসের কথা। অন্যদিকে বরিশা ক্লাবের দুর্গাপুজোর থিম ভাবনা আশিতে আশিও আটের তরে। আধুনিক স্মার্টফোন আর প্লাস্টিকের খেলনার ভিড়ে আমরা ভুলতে বসেছি আশি কিংবা নব্বই দশকের সেই হারিয়ে যাওয়া খেলনাগুলি। আজও কি মনে পড়ে আমাদের সেই তালপাতার সেপাইকে? পুজো প্যান্ডেল সেজে উঠেছে গ্রাম বাংলার আদলে। ভুলতে বসা অতীতের দিনগুলিকে ফিরিয়ে দিচ্ছে বেহালা বরিশা ক্লাবের দুর্গোৎসব। বেহালার নতুন দলের পুজো প্যান্ডেল দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা বাজার। বরিশা ক্লাবের প্যান্ডেলে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা,
1: পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।

পরের গানের অনুরোধ জানিয়েছেন আমাদের বন্ধু শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। শুনবেন তার পছন্দের গান কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে গাইড ছবি থেকে। এই পর্বে আপনারা শুনছেন পুজো প্যান্ডেল মাতানো বেশ কিছু বাংলা ও হিন্দি গান।

পুজো প্যান্ডেল মাতানো বাংলা এবং হিন্দি গান এই পর্বে অনুরোধ জানিয়েছেন শহীদুল ইসলাম নদিয়া থেকে এবং অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে জোজোর কণ্ঠে এই গানের।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: 49তম বর্ষে দমদম পার্ক তরুণ দলের ভাবনা জোট। দেবী দুর্গা এখানে রথে অধিষ্ঠাত্রী। মহিষাসুর যখন বর প্রাপ্ত হলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি জোট বদ্ধ হয়ে সৃষ্টি করলেন দেবী দুর্গার। তাদের সমস্ত শক্তি একত্রিত হল দেবীর মধ্যে, বধ হলেন মহিষাসুর। মায়ের রূপ এখানে সনাতনী। অন্যদিকে 26তম বর্ষে দমদম পার্ক ভারত চক্রের থিম ভাবনা অন্তর্যামী। রথ ভাবে আমি দেব, হ্যাঁ হাসেন অন্তর্যামী। পুজো প্যান্ডেলে নানা ধরনের রথের ছবি দেয়াল জুড়ে, মূলত সেখানে ধরা পড়ছে বাংলার রথের ইতিহাস ও ঐতিহ্য। অজানা হারিয়ে যাওয়া ইতিহাসকে মনে করাতে এই এক অনন্য উদ্যোগ। দমদম পার্ক ভারত চক্রের ঠাকুর দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন বেলগাছিয়া, দমদম তরুণ দলের প্রতিমা দর্শন করতে যেতে হবে দমদম মেট্রো স্টেশনে।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো
2: পরিক্রমা। কিশোর কুমারের কণ্ঠে পরের গানের অনুরোধ জানিয়েছেন বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে।

0: Buongiorno Policroma.
1: দক্ষিণের বড় পুজো বসপুকুর শীতলা মন্দির এবছর পা দিল 77তম বর্ষে। দুর্গোৎসবের আয়োজনে তাঁদের থিম চুপ। পৃথিবী জুড়ে যখন যুদ্ধের পরিবেশ, রেষারেষির আবহ, ঠিক সেই সময় দাঁড়িয়ে নীরবতার গুরুত্ব অপরিসীম। মানব সভ্যতার শান্তির পথ একমাত্র তাঁর নিজের অন্তরের উপলব্ধি, আর এই কর্মযজ্ঞে তাঁদের শক্তি যোগান মা দুর্গা। দক্ষিণ কলকাতার বসপুকুর শীতলা মন্দিরের পুজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন রুবির মোড়ে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো পুজো পরিক্রমা।
2: পরের গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন হাওড়া থেকে কুশল ভাস্কর এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। রইল আশা ভোসলের কণ্ঠে সেই জনপ্রিয় গান যা পুজো মণ্ডপ মাতিয়েছে এত বছর ধরে।

0: Пуджо Парикрама. Пуджо Парикрама.
1: 89তম বর্ষে কাশি বোসলেনের থিম আদিম। হারিয়ে যাওয়া ওয়ার্লি শিল্পকে তুলে ধরে এই বছর তাদের শিকড়ের খোঁজ। আদিমতার চিত্র গোটা পুজো প্যান্ডেলে। শুধুমাত্র কোনো প্রথা বা ট্রেডিশন নয়, জীবন ও সম্পর্কের প্রবহমানতা ফুটে উঠেছে তার আদিম রূপে। পৃথিবী, মানুষ এবং প্রকৃতি মণ্ডপ সজ্জায় ও প্রতিমার নির্মাণে মিলে মিশে গেছে। থিম ভাবনায় শিল্পী অনির্বাণ দাস। পুজো মণ্ডপে পৌঁছতে হলে

0: নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: ডিসকোডান্স ছায়াছবি থেকে প্যান্ডেল মাতানো এই মজার গানটি, আনন্দের গানটি, খুব উদযাপনের গানটি শুনতে চেয়েছেন আমাদের বন্ধু সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে। আর এই গানটি এই পর্বের, অর্থাৎ সোনাতে গানের সেকেন্ড পর্বের শেষ গান।

0: यानी बाजी बात।
1: लाइट्स ऑन, कैमरा
2: रोलिंग,
1: एक्शन।
3: করব আলবাত করব।
4: এ বাবু মশাই, এত ভালো ভাষা ভালো নয়।
0: চিত্রধ্বনি
5: চিত্রধ্বনি
6: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান। আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
0: চিত্রধ্বনি
5: চিত্রধ্বনি
7: আমার হয়ে গেছে, যাও এবার।
8: তিলটা উঠে গেছে
7: জানি, বলো তো তিলটা পড়বো না?
8: না পড়বো, কলঙ্কের মতো তোমার চাঁদ মুখে থাকে না, অসুবিধে কি?
7: তোমাকে চিন্তিত মনে হচ্ছে? কি ভাবছো?
8: ভাবছি একজনকে।
7: কে? সে
8: কি বলো তো?
7: জানি না, যাও।
8: এই তোমার জানতে ইচ্ছে কেন?
7: আমার ইচ্ছেটা তোমায় জানাবো কেন? ঠিক আছে, দিও না। আমি তিল লাগাবো না, পিসিমা জেনে যান আমি কে।
8: না বাবা না, এই নাও তোমার তিল মেকার।
7: আমি জানি তুমি কি ভাবছো, কোন মেয়ের কথা, কিন্তু কে সে?
0: চিত্রধ্বনি
5: চিত্রধ্বনি
0: গানে গানে বাজি বাজি।
9: তাহলে আমরা চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন শুনে নিলাম, আর এর উত্তর নিয়ে ফিরবো ঠিক 11:10।
10: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ভবদা

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিনীম, এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেইনবো, এফএম গোল্ড, মৈত্রী ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, গ্রন্থাংশ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন। আগামী 16 অক্টোবর 2026 ভোর 5টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেইনবো, এফএম গোল্ড, মৈত্রী ও ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনবেন আকাশবাণী কলকাতা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিনীম।
0: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
1: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। মহাপঞ্চমীর এই সন্ধ্যায় আপনার সঙ্গে রাজর্ষি আর দেবারতী। গান নিয়ে গল্প তো থাকবেই, কিন্তু তার আগে চলে যাই আমাদের পূজো পরিক্রমায়।
2: পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
3: উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবে মন্ড্রিয়ান আর্টের ছোঁয়া, থিম মন থেকে মন্ড্রিয়ান। 1940-এর ইউরোপে বিখ্যাত হয় ডাচ চিত্রশিল্পী পিয়েট মন্ড্রিয়ানের এক বিশেষ ধরনের জ্যামিতিক নকশার চিত্রশৈলী। সেটির অনুকরণে কলকাতাবাসীর দৈনন্দিন জীবনযাপন ধরা পড়ল কুমোরটুলি সর্বজনীনের মাতৃবন্দনায়। এই জ্যামিতিক নকশাতেই প্যান্ডেলে আঁকা হয়েছে বিড়ালের ছবি, যাদের আমরা খুঁজে পাই কলকাতার বাড়িতে, অলিতে গলিতে। একটা সময় এই পূজোর সভাপতিত্ব করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় থেকে আজকের দিন বদলে গেছে অনেক কিছু, কিন্তু তবুও নিজেদের স্বতন্ত্র ভাবনায় নিজেদের মতো করে প্রতি বছর দেবী দুর্গার পূজোর আয়োজন হয়ে আসছে এখানে। উত্তর কলকাতার কুমোরটুলি সর্বজনীনের পূজো দেখতে হলে আপনার নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
2: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
0: গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত।
4: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোন কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: পূজো পরিক্রমা, পূজো।

ইতিহাস এবার পুজোর আঙিনায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসবের 75তম বছরের ভাবনায় স্থাপিত হয়েছে গুপ্ত সাম্রাজ্য, থিম গুপ্তায়ন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে 360 ডিগ্রিতে ঘূর্ণায়মান দেবীর মূর্তি। মণ্ডপের যেদিকেই তাকাবেন সেই দিক থেকেই দেবীকে দর্শন করবেন। মায়ের দশভুজে নেই কোনো গতানু।

0: কাছে স্পর্শই অনুভূতির একমাত্র মাধ্যম। তাদের কথা মাথায় রেখেই অন্ধকারে আলোর দিশা দেখাচ্ছে যোধপুর পার্ক 95 পল্লী। এবছর তারা পা দিল 76তম বর্ষে। আরেকটু এগোলে সেলিমপুর পল্লীর বিখ্যাত পুজো। এবছরের থিম নৈবেদ্য। ভগবানের কাছে নিজের স্বররিপুকে নিবেদনের ভাবনা থেকেই সেলিমপুর পল্লীর এই বছরের প্যান্ডেল ও প্রতিমা নির্মাণ। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক সর্বজনীন দুর্গোৎসব, যোধপুর পার্ক 95 পল্লী ও সেলিমপুর পল্লী দুর্গোৎসবে পৌঁছতে নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেট শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা। কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, চিত্র ধ্বনি, চিত্র ধ্বনি।
2: এবার চলে আসি চিত্র ধ্বনি রাউন্ডের উত্তরে। শুনেছিলেন এই সংলাপ,
3: আমার হয়ে গেছে, যাও এবার।
4: তিলটা উঠে গেছে
3: জানি, বলো তো তিলটা আর পরবো না?
4: না না, পর পর, কলঙ্কের মতো তোমার চাঁদ মুখে থাকে না, অসুবিধা কি?
3: তোমাকে চিন্তিত মনে হচ্ছে? কি ভাবছো?
4: ভাবছি একজনকে।
3: কে সে?
4: কে বলো তো?
3: জানি না, যাও।
4: এই তোমার জানতে ইচ্ছে কেন?
3: আমার ইচ্ছেটা তোমায় জানাবো কেন? ঠিক আছে, দিও না, আমি তিলও লাগাবো না, পিসিমাও জেনে যান আমি কে।
4: না বাবা না, এই নাও তোমার তিল মেকার।
3: আমি জানি তুমি কি ভাবছো, কোন মেয়ের কথা, কিন্তু কে সে?
2: আজ শুনেছিলেন নায়িকার ভূমিকায় সিনেমা থেকে এই সংলাপ। এর পরেই ছিল অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটি।

তাহলে এই গান সঠিকভাবে চিনে নিয়েছেন যে সমস্ত বন্ধুরা তাদের নামগুলো বলে দিই। কবিতা দাস বাঘাযতীন থেকে চিনে নিয়েছেন, এবং সেই সাথে দেবস্মিতা বেহালা থেকে সঠিক উত্তর দিয়েছে, দোলন ভট্টাচার্য উত্তরপাড়া থেকে সঠিক উত্তর দিয়েছে, উলুবেড়িয়া থেকে রঞ্জিত ত্রিবেদী সঠিক উত্তর দিয়েছে, এবং নদিয়া থেকে শহীদুল ইসলাম দিয়েছে সঠিক উত্তর। সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।

0: Порікрома. Пуджо Порікрома.
1: দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোয় এবছরের থিম ঐতিহ্যের লোককথা। এবছর তাদের 92তম বর্ষ। বঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য শতাব্দী প্রাচীন, যার সঙ্গে নাম জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত বনেদি বাড়িগুলোর। এছাড়াও নানা উপাচার, নানা প্রথা। এ শুধু এক উৎসব নয়, এ এক ঐতিহ্যের ইতিহাস। মুদিয়ালি ক্লাবের পাশেই শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসবের পুজো। 90তম বছরে তাঁদের উপস্থাপনায় রাজস্থানের ঘনঘোর উৎসব। থিম ভাবনা পরব। দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ও শিব মন্দির সর্বজনীনের ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
0: 100.1 FM গোল্ডে পূজোর ধামাকা।
3: নমস্কার, আমি চন্দ্রিল ভট্টাচার্য। অষ্টমীর রাতে 100.1 FM গোল্ডে শারদ আড্ডায় আমি থাকছি, আপনারা সঙ্গে থাকছেন তো?
0: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 100.1 FM গোল্ডের সঙ্গে।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
0: পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
1: দ্বাদশ গৃহে পরিক্রমা আর গণনা যাহার কর্ম, তিথি নক্ষত্র যোগ ও করণ বিবিধ আচার ধর্ম। লগ্ন রাশি দিনের হিসাব রাখিয়াছি প্রতিপত্রে, অক্ষর ভেদে যাহা দুর্জন পূজ্যতে সর্বত্রে। এমনই এক ধাঁধার গভীরে লুকিয়াছে নাকতলা উদয়ন সংঘের এ বছরের দুর্গাপুজোর থিম। এক অদ্ভুত কালের যাত্রার ধ্বনি থিম কালোধ্বনি। একাল ও সেকালের মাঝামাঝি দাঁড়িয়ে তাদের দুর্গোৎসবের সময়ের এই হিসেব নিকেশ তুলে ধরেছে প্রাচীন গণনা শাস্ত্রের নানা দিক। পুজো প্যান্ডেলে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গীতাঞ্জলি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
4: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোনো রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাব। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
5: পুজো পুজো পুজো, নাও পুজো এসে গেছে। পুজো আসলে লোকজন গাদা গাদা শপিং করে, লাইন দিয়ে হোটেলে খেতে যায়, আর আমি আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি ছবি তোলার নেশায়। হাই, আমি ডোনা। এই র্যান্ডম ছবি তোলাই আমার প্যাশন। সামনের আইসক্রিম স্টলে একটা বাচ্চা মেয়ে তার বাবার কোলে চড়ে কোন খাচ্ছে। কি কিউট দেখতে। এ মা,

গাড়িটা এমন করে গেল ছবির ফ্রেমটা পুরো বিগড়ে দিল। ভাল লাগে না, ধুর, আমি ছাড়বো না। গাড়ির ড্রাইভারকে দু চার কথা শুনিয়েই আমার শান্তি। আমাকে চেনে না, আমি ডোনা।

কি ব্যাপার? গাড়িটা ওই অন্ধকার গলিতে ঢুকলো? ওখানে তো একটা অনাথ আশ্রম আছে।

0: আসুন আসুন ম্যাডাম।
1: কেমন আছো তোমরা?
0: এই চলছে ম্যাডাম, আপনার আশীর্বাদে বাচ্চাগুলো।
1: আশীর্বাদ আবার কি, ওরাই তো আমার, তুমি তো সবই জানো।
0: জানি বলি তো, ভগবান আপনার সাথে কেন।
2: বড় দিদি, ও বড় দিদি।
1: ওলে বাবালে, পিন্টু বাবু তুমি জেগে আছো?
2: আমার ঘুম আসছিল না, গাড়ির আওয়াজ পেয়ে ছুটে এলাম। জানি তুমি আসবে, আমাদের জামা প্যান্ট এনেছো?
1: এনেছি রে বাবা, এনেছি সব সব তোদের।
0: আমাদের চাওয়া পাওয়া গুলো বাঁধন ছেঁড়া, যত পাই তত চাই, চাওয়ার শেষ নেই। আর এই বাচ্চাগুলো একা হয়েও আজ সব পেয়েছির রাজা। জানি না এই ভদ্রমহিলা কে, তবে ইনি যেই হন না কেন, ইনি আজ শিশুগুলোর কাছে মা দুর্গা। তোমার মতন নাই বা কেউ আসলো ভালোবাসলো, তোমার মতন অমন মিষ্টি নাই বা কেউ হাসলো।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।
1: মধুর চেয়েও মিষ্টি বাংলা ভাষা, মধুর চেয়েও মিষ্টি আমাদের বাঙালিয়ানা। তবুও উপলক্ষ হোক বা নেহাত শখ, মিষ্টি ছাড়া বাঙালি জীবন অসম্পূর্ণ। এমনই এক অভিনব বিষয় ভাবনা নিয়ে উত্তরের আহিরিটোলা সর্বজনীনের থিম মাধুরী মৈত্রীর অন্বেষণ। এবছর তাদের 87তম বর্ষের দুর্গোৎসব। যে কোনো শুভ অনুষ্ঠানে বা বাড়িতে হঠাৎ অতিথি এলে মিষ্টি মুখে তাঁকে আপ্যায়ন করাই আমাদের সংস্কৃতি, অর্থাৎ মিষ্টির সঙ্গে সম্প্রীতি বা মৈত্রীর যোগাযোগ নিবিড়। আহিরিটোলা সর্বজনীনে পৌঁছতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পূজোর আপডেটস শুনতে থাকো। পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা, পূজো পরিক্রমা।

0: 100.1 FM গোল্ডে পূজোর ধামাকা।
1: নমস্কার, আমি অভিনেতা দীপশঙ্কর হালদার। FM গোল্ডের শারদ আড্ডায় সপ্তমীর রাতে 9:30 সময় আমি থাকব। আমি আশা রাখছি আপনারাও থাকবেন। ধন্যবাদ।
0: সপ্তমী থেকে দশমী পূজোর সেলিব্রেশন 100.1 FM গোল্ডের সঙ্গে।
2: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
3: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি যে বাংলার রেট্রো গানের আধারে তৈরি, এখন সেই গান আপনাদের জন্য।

0: তাহলে বন্ধুরা শুনে নিলেন সঠিক উত্তরের গান। আর যারা যারা এই সঠিক উত্তরটি দিয়েছেন তাদের নামগুলো চটপট এবার একটু জানিয়ে দিই। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, রীতা শ্রীমানি কলকাতা ষাট থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রুমা দত্ত নিউ টাউন থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, এবং সেই সাথে অদিতি মিত্র বজবজ থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প সোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
0: আমাদের এই অনুগল্পে আমার গলাটা তো চিনতে পারছেন, তার সঙ্গে আরও যারা যারা রয়েছে তারা হলেন উজ্জ্বল ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য, প্রযুক্তি বন্দ্যোপাধ্যায়, মৌমিতা চট্টোপাধ্যায়, সরিতা নিয়োগী প্রমুখ আমাদের আকাশবাণীর বন্ধুরা।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে

0: এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প সোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।

0: এবার পুজোয় থিম কম, সাবেকি বেশি। সত্যি বলতে কি, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই জানে ডোনা টিউবলাইট টাইপের। লাস্ট ইয়ার ঘুরতে বেরিয়ে বন্ধুদের বোকার মতো জিজ্ঞেস করছিলাম, এই পুজোর থিমটা কিরে, ওই পুজো দুর্গা ঠাকুর অমন এলিয়েন টাইপের কেন, কি চাপ কি চাপ। নর্থ কলকাতার পুজো মানে একদম অন্যরকম, একটা রাজকীয় আভিজাত্য। এটা সেই গাড়িটা না, কোথায় যাচ্ছে, এ কি এই গলিতে?
1: হে বাবু, এদিকে আয়, পূজার দিনে একটু মজা করে যা।

0: ওই ওই তো ওই তো দেখ দিদি আসছে।
1: চম্পা, পূজা, সন্ধ্যা, এই এদিকে আয় রে।
2: ওমা দিদি, তুমি পূজোর দিনও তুমি আমাদের কাছে আসবে?
1: কেন আসব না রে, তোর মেয়ের শরীর এখন কেমন আছে?
2: বাবা, তোমার কি সবার কথা মনে থাকে গো? না গো, মেয়ের জ্বরটা এখন আর নেই, আজ পাশের বাড়িতে রেখে এসেছি। কতদিন আর ঘরে বসে থাকবো বলো দিদি? ধান্দা না করলে খাবো কি?
1: শোন, এই টাকাটা রাখ, সোজা বাড়ি যা।
2: দিদি, দিদি, তুমি
3: মাঝে মাঝে মনে হয় আমাদের মতো পোড়া কপালের জন্য মা দুর্গা তোমাকে পাঠিয়েছে।
1: না রে চম্পা, মা দুর্গা সবার মধ্যে আছেন, তোর মহল্লার মাটি লেপা থাকে মায়ের মূর্তিতে।
4: পাপ পুণ্যের হিসেব কে রাখে জানি না, তবে সমাজের হলাহল দিনের পর দিন ধারণ করেন যারা, সেই সব মা দিদি বোনদের আমার প্রণাম। বনে বনে দেখিস যখন পরের বাসা, ও পাখি একটি বারো পরানটা তোর উদাস হয়ে যায় নাকি? একবার

0: 우주 보리크라마. 우주 보리크라마.
1: সাতাশি বছরে এসে তথাকথিত তিমের বাইরে বেরিয়ে জগজ্জননী মায়ের পুজোয় ভারতের ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করল বাদামতলা আষাঢ় সংঘ। শিল্পী রণ ব্যানার্জির ভাবনায় এবছর তাঁদের পরিকল্পনা স্বপ্নে পাওয়া রূপের রানী জাগ্রত মা জগজ্জননী। এখানকার পুজো প্যান্ডেল আমাদের ফিরিয়ে নিয়ে গেছে 500 বছর আগের মন্দির স্থাপত্যে। বেলে পাথরের মন্দিরের আদলে সাজানো হয়েছে প্যান্ডেল, রয়েছে ছোট ছোট অনেকগুলো মন্দির যেখানে অধিষ্ঠান হয়েছে বহু দেবদেবীর। প্যান্ডেলের বাইরের দেয়াল দেবদেবীর মূর্তিতে সাজানো। পাশেই 66 পল্লীর পুজো, যা এবছর পা দিল 76তম বর্ষে। তাঁদের থিম ভাবনা তোমার পরে ঠেকাই মাথা। পুজো মণ্ডপের দেওয়াল জুড়ে বিপ্লবের কাহিনী, বিপ্লবীদের কাহিনী দর্শনার্থীদের মনে করাবে আমাদের অতীত গৌরবের কথা। মা এখানে চিরাচরিত মমতাময়ী রূপের পরিবর্তে ধারণ করেছেন রুদ্র রূপ, যিনি প্রতিবাদিনী এক নারী শক্তি। দক্ষিণ কলকাতার বাদামতলা আষাঢ় সংঘ ও 66 পল্লীর প্যান্ডেলে ঠাকুর দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন কালীঘাট।
0: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেট শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা। হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে পুজোর ধামাকা।

0: নমস্কার, আমি হৈমন্তী শুক্লা। আমি আসছি এফএম গোল্ডের শারদাড্ডায় নবমীর দিন। আপনাদের সকলের সঙ্গে কথা হবে, গান হবে, ভালো থাকবেন সকলে। নবমীর দিন আমি আসছি রাত্রে।
1: সপ্তমী থেকে দশমী পুজোর সেলিব্রেশন 100.1 এফএম গোল্ডের সঙ্গে। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
2: নব্বই পেরিয়ে ৯১তম বর্ষে উত্তরের চোরবাগান সর্বজনীনের পুজোয় তুলির টানে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর দুর্গা বন্দনা। থিম অকাল বোধন। দেয়াল চিত্রের মাধ্যমে এবছর তাদের ভাবনার বহিঃপ্রকাশ। অন্যদিকে ১০১তম বর্ষে পা দিয়ে সিমলা ব্যায়াম সমিতির ভাবনা নিঃশ্বাস। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব এবং সিমলা ব্যায়াম সমিতির পুজো দেখতে হলে নিকটবর্তী মেট্রো স্টেশন গিরিশ পার্ক।
1: প্যান্ডেল থেকে প্রতিমা দর্শন, পায়ে না হেঁটেও পুজোর আপডেটস শুনতে থাকো। পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা, পুজো পরিক্রমা।
3: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
4: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন এফএম গোল্ড। বাংলার রেট্রো গানের থিমের উপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: সঠিক উত্তরের এই গান যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন শীলা চ্যাটার্জি সোদপুর থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অভিজিৎ নান হেদুয়া থেকে, রীতা শ্রীমানী বেহালা কলকাতা ষাট থেকে, রুমা দত্ত নিউটাউন থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে, সেই সাথে অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এবং অদিতি মিত্র বজবজ থেকে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
2: এক্সকিউজ মি ম্যাডাম,
3: পেডিয়াট্রিক সেকশনে যাব, মেট্রন ম্যাডাম জানেন। কি হয়েছে সোনা, কাঁদছো কেন?
4: স্টেজ ফোর, আজ কি হয়েছে?
3: মেট্রন ম্যাডাম, আপনি ওকে আমার কোলে দিন।
4: এই এই নিন, দেখুন শান্ত হয় কিনা।
3: সোনা মা, খুব কষ্ট হচ্ছে? এই তো আমি এসে গেছি, আমরা কই কই ঘুব?
4: উমা, কান্না তো ভ্যানিশ।
5: উমা, সত্যি তো? হ্যাঁ জানো গো মা, আমাগো দেশে তো এসব ট্রিটমেন্ট নাই। আজ দেশ সাইরা এত দূরে আইসা মনে হইছে আপন জোন কাউরে পাইলাম, একেরে নিজের মানুষ।
3: আপন জন তো দরকার দিদি, না হলে আমরা বাঁচবো কি করে?
0: গাড়িটা দাঁড়িয়ে আছে, যাই ড্রাইভার বাবুকে গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। শুনছেন দাদা, শুনছেন?
6: হামকো কুছ বোলে।

0: बहन जी।
1: हाँ हाँ अपना के ही बोले।
0: अब बोलिए
1: आपका गाड़ी का क्या क्या किया?
0: दीदी अपनी बंगलाते बोलें बुझे ले बो।
1: उफ बाचा ले दादा, बोलछी আপনার গাড়ি আজ বিভিন্ন জায়গায় যাচ্ছে, কেন বলুন তো?
0: আপনি ফলো করছেন?
1: না না, আসলে অনাথ আশ্রমের সামনে দেখার পরই।
0: এই গাড়িতে যে ম্যাডাম আছেন উনি চৌধুরী গ্রুপ কোম্পানির মালিক।
1: ও তেমন রাত বিরেতে?
0: ম্যাডাম এমন রাত বিরেতেই বেরোন,
1: এমা
0: যাতে কেউ না বুঝতে পারে জানতে পারে।
1: না জানিয়ে চুপি চুপি
0: ভালো কাজ কি আর ঢাক পিটিয়ে করতে হয় দিদি?
1: দাদা তোমার ম্যাডাম কতদিন ধরে এরকম কাজ করছেন?
0: সাব আর ছোটে সরকার মারা যাওয়ার পর থেকে। দিদি চলে যান আপনি, ম্যাডাম আসছেন।
2: ইরফান ভাই, দিকেতে কিছু জামা কাপড় আছে, রাস্তায় ভবগুরু দেখলে দিয়ে দিও। আর শোনো, কিছু গায়ের চাদর আছে,

0: আমরা কত স্বার্থপর, খুব খুব আত্মকেন্দ্রিক, শুধু নিজের টুকু নিয়েই বাঁচি। জানেন, খুব ইচ্ছে করছে ওই ভদ্রমহিলাকে একটা প্রণাম করতে, নিজের শোক তাপ ভুলে ঝাঁপিয়ে পড়েছেন আর্ত মানুষের সেবায়। এটাই তো আসল উৎসব, এটাই দুর্গোৎসব। সময় ধারাপাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথের বাঁকে নেই তো আপন পর।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন গানে গানে বাজি মাত, আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি তিন নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: এবার তাহলে চলে আসি কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের কথায়।
1: সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে দিয়েছেন সঠিক উত্তর, অদিতি মিত্র বজবজ থেকে দিয়েছেন সঠিক উত্তর, সঠিক উত্তর দিয়েছেন রুমা দত্ত নিউ টাউন থেকে, এবং সেই সাথে সঠিক উত্তর দিয়েছেন আমাদের আরও একজন বন্ধু মৌমিতা মান্না ক্যানিং থেকে।
0: বেশ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের পুজো খুব খুব খুব ভালো কাটুক, আর এভাবেই কিন্তু আপনারা আমাদের সাথে থাকুন। আর অনুষ্ঠান কেমন লাগছে সেই ফিডব্যাকও কিন্তু আপনারা জানাবেন আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে।
1: আরও একটি উত্তর চলে এসেছিল, অভিজিৎ পাল চৌধুরী দিয়েছিলেন সোদপুর থেকে সঠিক উত্তর।
0: ভালো থাকবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ভবতারিণী। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि लद्दाख का विकास केंद्र सरकार की मुख्य प्राथमिकता है। श्री मोदी ने लद्दाख में लगभग 3,350 करोड़ रुपए की 5 प्रमुख विकास परियोजनाओं का लोकार्पण करने के बाद ये बात कही। प्रधानमंत्री ने कहा कि इन परियोजनाओं से लद्दाख में संपर्क सुविधाएं मजबूत होंगी। इन परियोजनाओं में लेह स्थित कुशोक बकुला रिम्पोची हवाई अड्डे पर नया यात्री टर्मिनल,

আধুনিক গান শুনছেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য।

ভিটেজ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শুভমিতা, গানগুলির গীতিকার অর্ণা শীল।

আধুনিক গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে কয়েকটি আধুনিক গান। প্রথম গানটির গীতিকার অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়।

মনটাকে শুধু বড় করে রেখো, কাছে থেকে দূরে অনন্তে। শেষ থেকে ফের শুরু হবে খেলা, চিরনব চিরবসন্তে।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। গান দুটির গীতিকার ছিলেন সৈকত কুণ্ডু। আধুনিক গানের অনুষ্ঠানে সবশেষে শুনবেন মনোময় ভট্টাচার্য, প্রস্মিতা পাল ও অন্যান্য শিল্পীদের কণ্ঠে গাওয়া এই গানটি। গানটি লিখেছেন সৈকত চট্টোপাধ্যায়।

মনোময় ভট্টাচার্য, প্রস্মিতা পাল ও অন্যান্য শিল্পীর কণ্ঠে শুনলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অনুসন্ধান ছায়াছবির কয়েকটি গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

0: এবারে কিশোর কুমার ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে শুনুন অনুসন্ধান ছায়াছবির আরেকটি গান।
1: এই গানটা কি হলো রে?

0: মতলব কি?
1: শুনছেন অনুসন্ধান ছায়াছবির গান। এবারের গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন কিশোর কুমার ও আশা ভোঁসলে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন ছদ্মবেশী ছায়াছবির গান। প্রথম গানটি গিয়েছেন মান্না দে।

তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গোস্বামী কপাল দোষে, হয়তো মনের দর

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড ফসিলসের গাওয়া কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। মা দুর্গা এসে গেছেন, আজ মহাষষ্ঠী, কয়েকটি ভক্তিগীতি শোনাই। প্রথম ভক্তিগীতিটি গেয়েছেন রামকুমার চট্টোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে এবারে শুনবেন কয়েকটি রবীন্দ্রসঙ্গীত। প্রথম রবীন্দ্রসঙ্গীতটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত। নানা রঙের গান অনুষ্ঠানে আজ শুনলেন প্রথমে বাংলা ব্যান্ড ফসিলসের গান, তারপরে ভক্তিগীতি, সবশেষে রবীন্দ্রসঙ্গীত। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

সকালে এই পর্যন্তই। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খেয়াল শিল্পী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জৌনপুরী।

জয়নপুরের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন কৌশাম্বী মুখোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন এখন পরমেশ্বরীর আগে, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী।

0: এতক্ষণ সেদারে শুনলেন রাগ পারমেশ্বরী শিল্পী ছিলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে
1: এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। আমাদের দেশে শরৎ ঋতুর শুভ আগমনে রূপে রসে গন্ধে বর্ণে সূচিত হয় এক মনোরম পরিবেশ। এই পরিবেশে যে আধ্যাত্মিক ও সামাজিক মহোৎসব পালিত হয় তার মূল ভাবটি হল ব্রহ্ম ও পরাশক্তি এক ও অভিন্ন। বৈদিক দার্শনিক ঋষিগণ পরাশক্তিকেই প্রত্যক্ষ করেছেন দেশমাতা ও জগজ্জননী রূপে। সেই শুভ শক্তির উদ্বোধনে ও শান্তি লাভের বাসনায় এই পুণ্যপ্রভাতে আমাদের নিবেদন, দেবীং দুর্গতি হারিণীম। গ্রন্থনাংশ রচনা ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, গীত রচনা শ্যামল গুপ্ত, সঙ্গীত পরিচালনা হেমন্ত মুখোপাধ্যায়, সহযোগিতা শৈলীন মুখোপাধ্যায়, সংস্কৃত শ্লোকোচ্চারণ ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, মাধুরী মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়। গ্রন্থনাংশ পাঠ উত্তম কুমার, বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ ও ছন্দা সেন।

মধুর হিল্লোল, রূপ রম্মা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সত্য বিকশিত শিউলির স্নিগ্ধ সৌরভে দুকুল প্লাবিনী কলস্বনা তুটিনীর কলতানে বিহঙ্গের মধুর কাকলিতে শ্যামল দুর্বাদলের মুক্তা শুভ্র শিশির বিন্দুতে বিশ্ব প্রকৃতি মাতৃবন্দনায় সুসজ্জিতা। বিশ্ব মানবতায় অজ্ঞান তমসার মোহজাল ছিন্ন করে শক্তি ও শান্তির সন্ধানে যাত্রা করুক চৈতন্যময় আনন্দময় আলোর পথে।

নরলোকে মহালয়ার অবসানে যার আবির্ভাব, কেন উপনিষদের ঋষি দৃষ্টিতে বহু পূর্বে সুরলোকে দেবাসুর সংগ্রামে বিজয় গর্বিত দেবতাদের সম্মুখে উমারূপে তার আত্মপ্রকাশ, শক্তি গর্বিত অগ্নি বায়ু ইন্দ্রাদি দেবগণ ব্রহ্মপুরুষের সম্মুখে শক্তি প্রকাশে ব্যর্থ, তখনই অকস্মাৎ নীল আকাশের বুকে বিদ্যুৎ বর্ণা হৈমবতী।

0: এবং সর্বদেব রূপে আমি তো সর্বত্র বিচরণ করি। ইন্দ্র, অগ্নি, বরুণ, রুদ্র এবং অশ্বিনী কুমারদ্বয়কে আমি ধারণ করে আছি। সোম, তষ্টা, পূষা, ভব এবং দেব শত্রুহন্ত্রী সকলেরই আমি ধারয়িত্রী ও নিয়ন্ত্রী। আমি ধনদাত্রী মহামাহেশ্বরী। সর্বভূতে সর্বকালে আমি বিরাজমানা। সকল শক্তিরই উৎস আমি। আমি সাধককে দান করি দুর্লভ ব্রহ্ম জ্ঞান। অসুরের নিধনে আমি রুদ্র ধনুর রূপ পরিগ্রহ করি। ত্রিলোককে সৃষ্টি করে ব্রহ্মরূপে আমি সর্বত্র পরিব্যাপ্তা। স্বমহিমায় দেওয়া পৃথিবী তথা বিশ্ব চরাচরের আমি সৃষ্টি ও অধিষ্ঠাত্রী।
1: এই মহাদেবী তো সনাতনী মহাশক্তি, বিভিন্ন লীলায় বিভিন্ন রূপধারিণী, কখনো নারায়ণী, কখনো ব্রহ্মাণী, আবার কখনো মাহেশ্বরী। নিমুণ্ড মালিনী চামুণ্ডা তমময়ী নিয়তি, আবার সর্বপ্রকাশমানা পরমা প্রকৃতিও তিনি। সসীম মানুষের প্রতি অনন্ত করুণায় অসীমা এই মহাশক্তি। মন্দিরে মন্দিরে মৃন্ময়ী প্রতিমাতে আজ আবির্ভূতা।

0: মুনিভূতা চৈতন্যময়ী এই পরমা শক্তি বীর্যৈ শৌর্যময়ী সৌন্দর্য মাধুর্যময়ী জ্ঞান প্রেমময়ী রসবিলাসময়ী নিয়ত সৃষ্টি পালন ধ্বংসকারিণী এই ভগবতী মহাদেবী শিবাত্মভূতা মহাশক্তি মহাসুরী মহামায়া যোগমায়া তিনি আনন্দময়ী শারদীয়া মা দুর্গা বিশুদ্ধ সত্যময়ী প্রেমানন্দময়ী আগম নিগম বন্দিতা পুরাণ কীর্তিতা আত্মলাদিনী আত্মবিলাসিনী মহামাতৃকা।
1: মহাপ্রলয়ে কারণ সমুদ্রে অনন্ত সজ্জায় যোগনেতৃত ভগবান বিষ্ণু তার কর্ণমাল হতে সমুদ্ভূত মধু এবং কৈটব নামক অসুরদ্বয় বিষ্ণুর নাভিকমলে সমাসীন প্রজাপতি ব্রহ্মাকে বধ করতে উদ্যত। বিষ্ণুকে জাগ্রত করার জন্য ভীত ব্রহ্মার কণ্ঠে ধ্বনিত হল যোগনিদ্রারূপিণী মহামায়া তথা মহাকালিকার স্তুতি বন্দনা।

কান্তি ও মহাশ্রীর প্রতিষ্ঠাত্রী। তাঁর উপাসনায় সিদ্ধ সাধক অতুলনীয় বলে বলীয়ান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে করেন বশীভূত। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাঁরই অভয়পদে প্রাণ সমর্পণ করে মধুকৈটবের ন্যায় দৈত্যের

কালান্তরে শক্তি মদমত্ত দৈত্যাধিপতি মহিষাসুরের অত্যাচারে দেবলোক বিপর্যস্ত, পরাজিত দেবগণ দুই লোক হতে বহিষ্কৃত, শরণার্থী হয়ে ভূলোকে বিচরণরত। ব্রহ্মার বরে দানবরাজ অমর, নিরুপায় দেবকুল ব্রহ্মাকে অগ্রবর্তী করে হরিহরে শরণাপন্ন। অসুরের অন্যায় উদ্ধত্তের সংবাদে ক্রোধদীপ্ত হরিহরের বদন মণ্ডল হতে নির্গত হল সমূহত তেজ রাশি, তার সঙ্গে মিলিত হল লাঞ্ছনা ক্ষুব্ধ দেবগণের শরীর হতে সমুদ্ভূত পবিত্র মন্নুজনিত সমুজ্জ্বল তেজপুঞ্জ। দিক দিগন্ত পরিব্যাপ্ত প্রজ্জ্বলিত অনল সম সেই জ্যোতিপুঞ্জ হতে সহসা

0: অসুরের সঙ্গে শুরু হলো যুদ্ধ। দানবের অস্ত্র নিক্ষেপ দেবী হেলায় উপেক্ষা করে বললেন,
1: আমি মধুবানে রথ যাবে গর্জ ততক্ষণ, তোমারে বধিলে সুখী হবে দেবগণ।

কর্ণিকা প্রচন্ড বিক্রমে শানিত খড়গাঘাতে মহিষাসুরের শির দেহ হতে ছিন্ন করলেন। অবশিষ্ট দানব সৈন্য ভয় হল পলাইল। দেবগণ হলেন হর্ষান্বিত, কৃতজ্ঞ চিত্তে যথোপচারে পূজান্তে আরম্ভ করলেন ত্রাণময়ী দেবীর স্তুতি বন্দনা।

0: রূপ সৌভাগ্যশালিনী এই দেবী সর্বদেবময়ী, তাঁর সাধনায় সিদ্ধ হলে সাধক সর্বলোকের উপর প্রভুত্ব লাভে সমর্থ হন। তাই শত্রু নিধনে দানব দলনে জাগো চণ্ডী।
1: জয় সিংহ বাহিনী চণ্ডীকে, জয় সিংহ।

মামনি মূর্তিতে কৌশিকী নামে তখন দেবী হলেন আবির্ভূতা, আশ্বস্ত করলেন দেবগণকে। শুম্ভ নিশুম্ভের অনুচর চন্দ্রমুণ্ড তাঁর ভুবন ফোলানো রূপে মুগ্ধ হয়ে প্রভু শুম্ভ নিশুম্ভকে উদ্বুদ্ধ করল দেবীকে ভোগ্যা নারী রূপে গ্রহণ করার জন্য। আরাধ্যা মাতৃমূর্তিকে কামনার কলুষিত দৃষ্টিতে দেখল দানব। পরিগ্রহের প্রস্তাব নিয়ে মাতৃ সকাশে প্রেরণ করল দূত বলগর্বিত মধান্ধ কামান্ধ দানবকে। মৃদু হাস্যে মহাশক্তি বলে পাঠালেন, যুদ্ধে যে আমায় পরাজিত করতে পারবে তাকেই আমি পতিত্বে বরণ করব। না বুঝে আগে যে প্রতিজ্ঞা করে বসেছি